0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: আকাশবাণী আগরতলা তিনি তাংশাল তালুং তালনি পইলা শালমারি চিব্রিরা থামচিবা ত্রিপুরা বিশিখং জুন তালনি শালনি চিনি শালমারি নৈশাইনি চিদক ইংরেজি বিশি চিনিয় পান্দা নৈরা থামচিতক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাইনিরা দক চিচক কিলো হারচ আওয়াই দঙ্গ ফুংকচাং জরানি খা কাহামিয়া ফারে তাবুক চ্যাং জাগো চিনি তিনি পান্দা হায়ুনি খরাং তিনি ফুংনি পান্দা চিনিও হায়ুনি খরাং পান্দাও যতন লামসগো আও চিনিব খালাইন শালবরমনি হাই ক কাহামর তিনি ক কাহাম চালাইন গুরু নানক সালাংমানি কক্র ব সালাংখা কে বনি মান বান্তানো সে গৈ নাহারথাই ককরে যতনি খাও ন কাইতরতঙ্গ বইন যে মানসা চোবানা নাঙ্গ কেব আনি আরিয়া কেব আনি ফিকুংনিয়া যতন আনি খাজানি বরং হিন্দু মুসলিম যতন থানচা যতন তৈন আনি খাও খাকচাংমা মান কাইতর চিনি বিশিং তঙ চিনি বিশিং সেজামা সেলংমা করে আশেক জরা চালাইখা গুরু নানক সালাংমানি কক তিনি কক কাহাম তাবক খালাই না তিনি কক্র
1: ফারি তাবক খালাই না লাই থাই বিশ্বরগো তিনি সালো তামো তামো পাতবি থাকা লাইবমা কিসা ফিলি নাইলেন উফিল নাইলেন উকলক ফাচিং 1555 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন হুমায়ুন

0: 计豆腐，那个啦，那种，他们他们可以改那个来，哦，是来呢，阿叔都种菜嘛来，看那个啦，今年把个不熟做了对呢，那个啦改那个应该，是刚把的呢，哈个苦里头那能来，让的，打来打他们熟。আহা করো মান খাকে কম্পোস্ট সার হায়কে বা পটাশ ইউরিয়া ওমা হাই রে মান খাকে বা রে ওই হা সগরি তন মাখে যাও তাই মুসকি গ্রান রেনানি নাং নাং নাই তাই আমা হাইকে হা সুপুঙ্গি তন মানে ইয়াগুলো নের কারণে ফাংচারা রমদি বিষা হায়কে বা বিষা খাকসা অংজাক অমহাই ফাংসারানো জং কাইমানখাই যাও বথাই কসম এবা বুকুর কথুই অমহাই হনকাইন জং সাইমানো অনার কানে ফাংসারা খাইমানখা হানে আমহন হাইনিন জং ফাংসারা খাইনেনি নাং জং হাকর ওয়ারনা নাং নাই ফুড কাইথাম তাই হাকর ওয়াই হাকর চাল রমা হাঙ্কাকে স্নি মিটার্স এবার সেভেন মিটার্স আমাকে যেন হাকর চচগে যেন আহাকর সার রকম সগ্রী মাতনা নামায় ওলকাই যেন যে ফাংসারা কাইনানি ফাংন তবুই মা কাইনাই মইতো নারংনা নামায় ফাংসারানি ইয়ারংনি সাকাও ফুট কাইসা তে খাকসা হা সাকাও তন্না নামায় ওলকাই যেন আবনো হাও ফবই রেনা নামায় যেন যে হাকর খুরমানী আাকর খুরপুরনি হা মুগনৈ নি আহানো যেন নারক তন্না নামায় আহাকে কাহাম ওলো আহানো যেন ফবপুর মারানা নামায় অমহাইকে ফব মানি আগলো নারকরাবলাই গলৈ ভাইপুর হঙ্কাই যেন হা পমরে রেনা নামায় বেড়া রক দমই রেনা নামায় পন মোসুক রক যাই মেয়াতে আমার হাইকে নারকরা নজন নাইকানি খাইমানো তাই বুবার ভাইপুর রক হঙ্কাকে বুবার তর গিয়া হঙ্কাকে হোকবার নি নাইকরং নি বড় রক নতুবই ফুনুক মানো তাই আপর বিথিবরাই রক রেই মানো ওলখাই বুথাই তরকনা নি বাকিব হোক বা বেদেক রক বিথিবরাই মানথগো আবর যেন সারই রেই মানো আশেক জরা যেন খালাই নেরকরা কাইমানো রেগেই ক
1: ভাজিতাবো খালাই ন সাখাম করি ক সাখাম করি ক গ নিমুনিয়া উঙে খাইবা তিনি বখা সবম উমানি বেমানতি ক খালাই ন নিমুনিয়া বো কাইসা বখা সবম ভাইরাস উংখাবা ব্যাকটেরিয়া এবার সত্রাক বাই মানজাকে উংমানি বেমার চেরাই বসা আপসাকলৈ চাকরা বরক সা কেবেল বরক রক যে বড় রকনি বেমার কাসনা ফানকরে বরকন অকিরিমা সিনচা বেমার বাই মানজাকুগো অনিমোনিয়া বেমার উংখা হেঙ্কাই তামনুক যাক কুসুকনাই হামা কষ্ট হংনাই লুমনাই কচাং জাকনাই কিচাখাইন খাকলাপ সাজাকনাই বেলাইখে ল্যাংজাকনাই একেবার সাক কেবেল উংনাই তে মাই অখুইজেকিয়া উংনাই অমহাই তমুং রক্তমুং নুকজাখা হেঙ্কাই আব নিমোনিয়া বেমার বাই মানজাকি টংখাহিনী সিদি নিমোনিয়া বেমানো বাহাইকে কাসনাই ফাইদে আবো সিলাইন নিমোনিয়া বেমানো কাসনান বাগৈ টিকা মানানাই নিমোনিয়ানো কাসনান বাগৈ পিসিবি থার্টিন তে পিপিএসবি টুয়েন্টি থ্রি ভ্যাকসিন বেলাইখে নাঙ্কুক পানি অ ভ্যাকসিন মানানাই তে কেসেঙ্কেকাই সাপ সুতরা মাতংনাই মাইরক চাব্রুম ব্রুম জেসামানি রক চাব্রুম ব্রুম ইয়াক কাহামকাই সাবানবাই মাসুনাই চিনি ইয়াগ ইয়ং এবার জীবাণু গরৈ খ্লাই বসাগ জীবাণু করি খ্লাই চালে মাতংনাই হকু নুমাবো বেলেখে চিনি

0: একটা ভাইদি তাবখানা লাগে না ককথুম রক তিনি আনিয়াগো ককথুম তঙ্গ অবংখা খোয়াই জেলাও লোক আদালত অঙ্গিত অব চেঙের চাখা মিয়ানি সিমি জোনতালনি শালনি জিথাম শালমারি জরা যে বড় রকনি কেরংনি বেচেব পদরে পদ জঞ্জাল রক দ বড় ঘর থাঙ্গই আর জঞ্জাল রকনো পাই সুগ্রিমানো তাই বরকনি তাই কেরংনো রুগই তাই তামো তামো সঙ্গ দং আবরক বরক থাঙ্গই সঙ্গে মানেও আর শিবিরনি সেব সাব হানানি বাকে আমচাইনি লোকরংনো কমকাশ কবখরকা খোয়াই নি কেরং আদম
1: করবুক সাবডিভিশন ভারত বাংলাদেশ এখন ইন্দো বাংলাদেশ হায়ং আর আমচাই 300 মিটার জরাতে ভারতনি নাগরিক সুরক্ষা সংহিতা 163 দ্বারা কেরং বজাক্ষা লোকরক থাংলাই সুথাইনি আপনি বাকে কিছাসে রায়দা ফিনজাখা গোমতী জেলানি ডিএম ককমুংকাইস শাখা ভারত বাংলাদেশনি হায়ং আরি আমতাইনি 300 মিটার একাবা বারা 300 মিটার জোড়াতে ফুংনি দামদকনি সিমি তিনি ফুংনি দামদক সানজা দামদকনি সিমি আই ফুংনি দামদক জোড়া ও থাংলাই সুথানি কেরং বক্সিন জাখা পুলিশ সিআরপিএফ বিএসএফ ইয়াখেবা সরকারি সামঙ্গ থেপাজাক বড় রকম কারে কেব ফানো খরকনি খরকটামনি কবাং আমচাই থাংমাংলা তে ইয়াকো দাগ প্লাব মানে সেং রক্তি থাংমাংলাখিনি সাজাখা

হাই সেকেন্ডারি রেমনগ বুক চা চুক থাই তঙ্গ অবহাই ট্রেনার খড়ক নিতে রং জাগানো খড়ক সে হাঙ্কাকাই যোগা ট্রেনার তাই খড়ক সে হাঙ্কাকাই ড্রামা টিচার অবনি বাকি কয় বেলায় রেনা নামে তাই বংনি নাঙ্কুক মানে যে ডকুমেন্টস রক তলাঙি থানা নামে তাই পাইথা কয় বেলায় রেনা নি সাল হাঙ্কাকাই জোলাই তালনি সাল থামচিসা সালমারি জরা তাই বুক হামকাই সাইমানের মচুঙ্কা হাঙ্কাকাই চম্পকনগর হায়ার সেকেন্ডারি রংনগর থাঙ্গে আরও মালাইনি বাকে সাকলাই জাখা মচুকায় রংন

কয় বেলাই রে না নাই তাই বংনি নাংকুক মানে যে ডকুমেন্টস রক তলাঙি থানা নাই তাই পাইথা কয় বেলাই রে নানি শাল হাঙ্গাকাই জোলাই তালনি শাল থামচিসা শালমারি জরা তাই বুক হামকাই সাইমানি নিম চুংখা হাঙ্কাকাই চম্পক নগর হায়ার সেকেন্ডারি রংনগর থাঙ্গে আরও মালাইনি বাকে সাকলাই জাখা মুচুক নাই রংনগর

0: তাই কাইশাতঙ্গ অবহঙ্কায় ন্যাশনাল ল ইউনিভার্সিটি হাস্তে হাপাংনি আরও প্রফেসর নিবাগৈ কইবলাই সানহর জাখা অর তংনাই কেরং নি প্রফেসর তাই অ্যাসোসিয়েট প্রফেসর হ্যাকাবা সোশ্যাল সায়েন্স দিয়ে যে পড়ে যাক বড় অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিবাগৈ কইবলাই রেইমান নাই কইবলাই রেনানি পাইথাক সাল সাকলাই জাখা বুসগাং জোলাই তালনি সাল বা সালমারিনি বিসিংহ তাই বুকা হামকাই সাইমানি নিমু চুংখাই লগ অন খালাইমানাই www.nlutripura.ac.in মৈতো নারকনা নাংনাই কয়বেলাই রেনানি পাইথাক সাল হংকাই বুসগাং জোলাই তালনি সাল বা সালমারিনি বিসিংহ আশুক জোড়া চুং খানালাইকা সেবগো বরক তালামানি কক তাবো খানালাইনি নবার্তেবানি কক
1: গণেশ কংবাই নে কক্ত মানা লগে সাইমানকা নখাও চুমুই টংনাই বাক্সা বাক্সা আমসাহ ফেরাং গগে ওয়াতি ওয়াই মানো তুমারি টংগানো তুমসামারি 33 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 25 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি তুমারি সমানি অনুকজাখা তুমসামারি 33 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 23.5 ডিগ্রি সেলসিয়াস নবার শিবুকসামারি শিবুখ্লাইমারি 98% 65% গানা গিনি ও টংগানো থাকাই দামনি সিব্রিও 102.0 মিলিমিটার ওয়াতি ফাইখা আশিক জোড়া খানাবেখা নবার্তিবনি কক
0: তাবো খোনালায় না রেচামু রেচামুঙ্গ খরাং ধর্মচরণ জমাতিয়া

আশিক জোড়া ধর্মচরণ জামাতিয়া নিখক্তি রেসাব জাগর সম্মুখনা বাইখা আকাশবাণী আগরতলা তাই কিসা জোড়ানি ওলন খানা বাই না সংস্কৃত তাই হিন্দি বাই ককতমা দিল্লি কেন্দ্র নি আওয়াই খেলাইছা আকাশবাণী আগরতলা অর্ণপাইকা চিনি তিনি ফুংনি কক বড়ক আওয়াই পান্দা হাবিনি খরা।

0: अपन बिसिंग जो जरा बाग लगे कक्ष लाइने दो हेलो हेलो फोन कहाँ दा कतर न लाम सो वाती रोग फाइन ना जगह पांच रोग ले पुंगई तो हतो हम दखना तेई रोग पुंगई
1: आज बताबो को तिनी आ बाते की निसि माय बज फास्ते 11 तारीख थे माय बोर नाय आसार मास 11 तारीख थे
0: तिनी कोइतरे मत लेखे आसार मास ने
1: इंग्रजी नि के 26 तारीख ता शुक्रवार
0: आप्रो न माइबर माने चंगना उद्बोधन खैनाय
1: सिनाय ताबो कताल खै ताक बुम नि मोनली माइबर सिनाय वाति थैगे बाजे हेतु बुझि गदा
0: तै पाखा ना तै पाखा
1: तै पा तै पाखा आयन मिसिन दो गिरो फाइ तो गो गै यान नि पिबो किछ किछ पाखा सन सोइत मास नि चिमिनो ओ वाति नो ना चिनाय तो वाति मोलमो वाति थुदु माइ बर्ना सिनिया वाते सिनि लांगमानि तै करे गंकाय
0: दिरिमान दिरिमान कुल करे तै करे गंकाय
1: ए बुझिका गंकाय ओ वाते मोलनि कोगनो आगिनि मुतुमानता 76 78 आ बरा 70 माने 80 रगोनिया खबर मुतुमा मुतुमानता आपुरु थां 87 जखन पहिला शहर तोफुरु নিয় হাতাই কতর আথার মুরা আইকি যখন থান পুরু তো ইয়ানি নু বড় ও হাতাই কতর ধরা থাক আগে না তেলে মুরা লাই আই তেল টপক নগর লাই নে আ মুরা কাই খান কেন ব জাগা নি জানে আবু তুই ফায়া ফু আবু কোন ও বু নাই গা মানে তাবু ওয়াতি মল নাই গা তা নিনি তো বুছাক মাছ না আর তুই খলাই ঠান্ডা নেই তঙ্গু তাবু উ তাউতি হাইও ওয়াতি ওয়াই নার মানি ছাবো কিন্তু আওয়াতির আট তুই রক্তাবু রিতা তাবু নুগলি আয়ং গ্রামে থাকবে কে তার মানে তাবু সুবাদ সুতাই খাই খা যে তুই বাই তুই বসে চাল খা ওকে অবিশিং যদি ওয়াতি খাই আঙ্কা আঙ্কাই তিনি অবস্থা তা মুনাই আবু নাই যারা মানে কথাং যারা বস্তু তবাই নি বুফাং ওয়া ফাং থেকে আরম্ভ খাই নাই জংসা খুকসা যত কিন্তু ও ওয়াতি নো নাই চিংগি তো ওয়াতি করে কিং ইয়া গাই গে সরাই সি কোয়া পুরো কয়টা কম উইতো মান ও মো ওয়াতি ওয়া পুরো গাং গাই চিনি ইয়াং রাঙ্গা পানি নি কাইসা নদী তো ও নর নং নু চা নর ফাই পুরো নু গে দায়াং ও বল লাই থাই মানে এই ইয়া পুরো আর সং তুই তো গলাই ও একদম তুই তো আর খাং গাই নো ওয়াতি থা খাং গাই নারা থাকে নে ইয়া গই তে পারং লাই থাকো আলসা গাই ও দেয়ম থাই নি কৰি দিবা তুই কতর পাখলাই নি পাখলাই মানে আর দূর জাগি নে তুই আছিন পুসা মান মান খা লাগি
0: মো আইছে দেয়ম তে ফ্লাই এ
1: পাখলা কোন এ ওয়াতিয়া খান কানা রং পানি এবং আ কোন মুইতো মান তা গাই অবরক মানে বেলাই মানে নাক সুপ্তা ওয়াতে গাই ও তাবু বুকে এমন অবস্থা খা এই ও গো যে বুফা ওয়া ফান কত তো করি খান আবু তো সগান মোর আলোচনা খাই লেখা গে তাবু গান কাই ও ফাইরে মান সাই নি নাই কি বাংছি ও ফাইরে মান সাই নি নাই কি বাংছি ও গা ফাই নাই যে ওয়াতি থর নাই আবু রং সাই নি নাই মান সে বাংছি ও গে বড় ওয়াতি থাই কি নাই বা গাই ও নি নি গো ডিসেম্বর জানুয়ারি তার

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারাল স্পেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেনরিথ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাখা ইসলিয়ে ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাখা নই ক্ষমতা তৈয়ার কর রাখা नई कनेक्टिविटी बना रहा है, नदी जल मार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন।

নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা, এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। এনটিএ পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বর্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজল রহিম মিশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়, গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের এফআইএইচ প্রো লীগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন

পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবো ভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21 ও 24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় ভারত সহ সারা বিশ্বে গতকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষ সকালের এই যোগ ব্যায়ামে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয় বা কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহীঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহীঁ হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সকালে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভারতীয় সেনাবাহিনীর রেড শিল্ড ডিভিশন গতকাল আগরতলা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। কর্মসূচিতে অংশ নেন সেনার বিভিন্ন ইউনিটের জওয়ান ও আধিকারিকরা। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের অধীনে সমস্ত বিএসএফ ক্যাম্পাস ও সীমান্ত চৌকিতেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। ধর্মনগরের গৌরীশঙ্কর রায় স্পোর্টস ইন্টার হলে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যোগ দিবস পালিত হয়। দক্ষিণ জেলায় মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়ার বিকেআই মাঠে। জোলাইবাড়ির রামঠাকুর আশ্রমে জোলাইবাড়ি ব্লক ভিত্তিক যোগ দিবস পালিত হয়। ঊনকোটি জেলাতে মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের প্রত্ন পর্যটন ক্ষেত্র ঊনকোটিতে। জিরানিয়ায় বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসিংহ রেড্ডি নাল্লু চৌরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। তিনি আরও বলেন, যোগ দিবসের লক্ষ্য হল মানসিক চাপ মুক্ত ও নেতিবাচকতা মুক্ত একটি সমাজ গড়ে তোলা। আজ থেকে শুরু হচ্ছে অন্যতম শক্তিপীঠ আসামের কামাখ্যা মন্দিরে চারদিন ব্যাপী অম্বুবাচী উৎসব। ত্রিপুরাতে অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এই উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। মেলারও আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং স্ব-উদ্যোগের মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধা বঞ্চিত এবং গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা বুঝে প্রয়োজন অনুযায়ী সমাধান খুঁজে নেন।

তাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে গতকাল আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তদান জীবন রক্ষার এক মহান ব্রত, তাই আরও বেশি করে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। ঊনকোটি জেলা প্রশাসন নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলা জেলাশাসক মেঘা জৈন ও সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতা নিরিখে পুরস্কার পান ঊনকোটি জেলা। আগরতলায় গতকাল রাজ্যের ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির 1976 ব্যাচের পুনর্মিলন উৎসব 2026 বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ বিদ্যালয়ের প্রাক্তনীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখন খেলার খবর। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে স্পেন 4-0 গোলে পরাজিত করেছে সৌদি আরবকে। অন্যদিকে বেলজিয়াম ও ইরানের মধ্যে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে। আর উরুগুয়ে ও কেপ ভার্দের লড়াই 2-2 গোলের সমতায় শেষ হয়েছে। এই মুহূর্তে গ্রুপ জিতে নিউজিল্যান্ড ও মিশরের মধ্যে ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, নিউজিল্যান্ড 1-0। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মর্মু শাখা পরিণয় রগ্নি বিশেঙ্ক তাল ওয়ানসুক মং সয় সিমং তাই সামং নানসুক মং স্নামৈতি সাথানী কুচুগ্রং মথারগ্নি বেলাই নাঙ্কুকমানী সামং মিয়া মধ্যপ্রদেশ নি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি নি ফিল থামচি দ কনভোকেশন মেল ব অ কক শাখা বসরঙ্গাই রগ্ন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনী বরক তৈ কামিনী লুকুরগ্নি জংজাল রগ্ন ওয়ানসুকি জংজাল ইয়া কাগ্রনা বাকি সামং তাননি নাঙ্গানো বতাই বসাকা খরকসা বরক এবার দফা কাইসানী হামক্রাইনি বাকি স্রংমানো যত্নী সেলাই কাহাম লামা আবনি বাকি জনজাতি লুকুরগ্নি হামারী বাকি রংমারি গনাং ওয়ানসুকি বাজানী নাঙ্গানো মিয়া হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং অ ওয়ানসুক মাও মিয়া ভারত নখবই হায়ুং গনাঙ্গি ফিল চিনি হায়ুং যোগাশাল পালাইজাখা হুকুমু ককচং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেদেকনি চুবাচুবাই ভারতনি সিরিসিতিনি তংমং বসকাঙ্গ তনৈ কাইসারা থায় অ সামংবতাং পালাইজাখা আয়ঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি কলকাতানি রেড রোড নিসিমি ফিল চিনি হায়ুং যোগাশাল পালাইমাও তৈফাংনি সামং তাংখা আর কবাংমা বরক ববাই বাকসা ফুংনি যোগা ব্যায়ামও মানজাখা মন্ত্রীবক্রক শাখা যোগা কাইসা ব্যায়াম সিমিয়া অম কাইসা উমর জরানি বাকি সিমিয়া অম বরক মনুষুনি ওয়ানসক মুং কাইসা
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হোগ ইসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হারত মে হম জানতে হ্যাঁ দেখতে আয়ে হোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যাঁ
0: হা কতরনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তেওবো মিয়া ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা হাস্তেনি শিকলা বাবাইতাই থং নাইখুংনি শাকথারমাবাই হাপানিয়া হায়ুং বাণী খলানি ফনুকমা হল যোগালিজাক হাস্তে বেরেমনি অ যোগাশালন চেঙ্গেরিখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশননি শাকথারমাবাই মিয়া বরজলা উমর চাকরা রগনি টংথায়বো ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা মেলো আর টংনাই রগবাই অ সামংবতাঙ্গ মানজাখা আগিনি কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা বিজয় কুমার রংনগ যোগাশাল পালাইমা মেলো মানজাখা আগরতলা আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার হোকবার মন্ত্রী রতনলাল নাথ মিয়া মোহনপুর বেখাকস্তে নাইকল ফাংতাই থাইখুংবাই জৌহর নবোদয় রংনগ যোগালিজাক যোগাশালনি মেলনো চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই আগরতলানি এনএসআরসিসি হল যোগালিজাক যোগাশালনি মেলনো মানজাখা ইয়াং খুয়াই হাঙ্কনি থাইখুংনি শাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির

0: বস্কাঙ্গব জোগাশাল পালাইজাখা আর মানজাখা বেড়াইখানি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদ নিকাশ কুয়করা অর্পণা সিংহ রায় আকশং হাস্তেফা ইন্দ্র সেনারে দিনা লুমিয়া চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনী রংনগ সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলন চেঙ্গেরেখা সিপাহীজলা হাঙ্ক নাইকল ফাংতাই জেলা শিকলা বাবাইতে থং নাইকুংনি কথাজাক সাকথারমাবাই যুগালিজাক মেলো হাস্তেফা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি তুই ফাংবাইন হায়ুং যোগাশাল মুখথাং অংখা কেন্দ্রনি ককথুমতে আওয়াইমুং কক চংলাইনকনি বিশিং টংনাই সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনস নি আগরতলা ফিল্ড অফিস নি সাকথারমাবাই মিয়া এডি নগরনি বেলতলাব টংনাই ত্রিবেণী সংঘ ক্লাব ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আর আমচাইনি বরকতে ক্লাবনি আদংরক মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্তেব বাই থাংমুচুঙ্গই থই নিমুং হদানী চবা অঙ্গই বাজাখা মিয়া আগরতলা আউলি নাইক্রাইনি থামচিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যুগালিজাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গই ককনারকথানি ম ককন সাকা ব ব সাকা থৈরিমুং অংখা লাংমা মথাংমানি কাইসা সুমাই কতর অম মনুষ্য ওয়ানসক মুং নোয়ার তে বরক রকনি বিশিং সেবা ক্লাইমানি ওয়ানসক মুং তুবুও বসাকা বরক রকনি লাংমা মতাংথানি অম নাংসুগো আবনি বাগৈন ব্লাড ব্যাঙ্ক রগ থৈমান থগ্রবৈ তনৈনানি নাঙ্গই টঙ্গো অম লুকু রকন যত খাতুঙ্গই থৈরিমানি বিশিং তৈন অঙ্গানো উনকৌটি হাঙ্গ নাইকল ফাং দিল্লি কতাল সারাচার সামিত দাংসাও স্কো সকাত মাংখা উনকৌটি হাঙ্কনি হাঙ্ক নাইকল ফাং মেগাজিন তৈ হাঙ্ক নাইকল ফাং ডক্টর তমাল মজুমদানি ইয়াগো অশকাত ইয়াফারি রেজাখা উনকৌটি হাঙ্কনি ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং সুবন দেবনাথ অকক তুমানো রেখা তিনি নিশিমি চেংজাগানো আসামনি কামাখ্যা মান্ডব নখা সালব্রীনি আম্বুজিতের ত্রিপুরাও বো আম্বুজিতের মানজাগনাও হাস্তিনি হিন্দু তংথানো চাজাগনাই ব্রীরক আবনরগৈ আগরতলা লক্ষ্মী নারায়ণবাড়ী উমা মহেশ্বরী কালীবাড়ী নখবই জুদা জুদা মান্তব টংথার চাজাগনার কুথুমানী নুকজাগো নই সাই নই চিদক হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাব স্পেন ব্রীবুক যা গোলনি ফেরবাই সৌদি আরবন মেচেনখা তৈবাবৈসাবখাগো বেলজিয়াম তৈ ইরাননি বিশিং থংলাইমাব গোল বুক যাব ড্র অংখা তৈ উরুগুয়া বাই কেপ ভার্ডেনি বিশিং থংলাইমাব নই নই গোল বাই বাকসাকে পাইখা তাবুকনি গ্রুপ জিব নিউজিল্যান্ড তৈ মিশরনি বিশিং অঙ্গই তমা ম্যাচনি পাইথাকনি ককতমা মানমানরগৈ অংখারি অংখা নিউজিল্যান্ড সা তৈ মিশর বুক যা তাবুক নবতিবারী ককতমা বস্কাং দাম নৈচি ব্রীয় বেবা খাঙ্কর ফেরাঙ্কি কবং ওয়াতে ওয়াইমানো হই হজাক মংরেখা নবতিবার নাইখং তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তে খামাও নৈচি বা ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুক বুখাকো খামানি তুংমারি টংমানি নৈচি থাম দশমিক বা ডিগ্রি সেলসিয়াস থাঙাই দাম নৈচি ব্রীয় ওয়াতে ওয়াকা সারা নই মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীজিব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন সূর্যের আলো আর নতুন দিনের সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। রেডিওর এপারে অভিজ্ঞাপনে আজকের আয়োজনে আপনাদের সঙ্গ দিতে হাজির হয়েছি আমি সুস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি নিতাই।
0: শ্রোতা বন্ধুরা, আজ সাতই আষাঢ়। আষাঢ়ের আকাশে যখন কালিদাসের কাব্যের সেই দলা পাকানো ঘন মেঘ জমে ওঠে, তখন প্রকৃতি যেন এক নতুন সৃষ্টির প্রস্তুতি নিতে শুরু করে। সূর্য মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে লোকবিশ্বাসে ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময়টিকেই বলা হয় অম্বুবাচী।
1: মানব জীবনের মতোই প্রকৃতিরও রয়েছে নিজস্ব ঋতুচক্র, তবে

0: মানুষের মাসিক ঋতুচক্রের বিপরীতে পৃথিবীর এই ঋতুচক্র বার্ষিক। আষাঢ় মাসের সপ্তম দিনে অর্থাৎ সাতই আষাঢ় ধরিত্রীর এই পবিত্র রজপর্বের সূচনা হয় বলে বিশ্বাস করা হয়।
1: তিন দিনেরই সময়ের পরে পৃথিবী আবার হয়ে ওঠে ফসল ধারণে উপযুক্ত। কর্ষণ এবং বীজ বপনের মাধ্যমে মাটির বুকে জন্ম নেয় নতুন প্রাণ, নতুন শস্য, নতুন সম্ভাবনা। অম্বু অর্থ জল, আর বাঁচি অর্থ প্রকাশ বা আবির্ভাব। বর্ষার

0: সনাতন ধর্মমতে এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন। তাই প্রকৃতির সৃষ্টিশীল শক্তি, উর্বরতা এবং মাতৃত্বকে সম্মান জানিয়ে পালন করা হয় অম্বুবাচী। অম্বুবাচীর এই কয়েকটি দিন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কেবল আমাদের আশ্রয় নয়, প্রকৃতি আমাদের জীবন ও সৃষ্টির উৎস। তাই অম্বুবাচী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি নারী শক্তি, মাতৃত্ব এবং সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য উৎসব।
1: শ্রোতা বন্ধুরা, অম্বুবাচীর কথা উঠলেই মনে পড়ে আসামের নীলাচল পর্বতের কোলে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরের কথা। শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম এই তীর্থক্ষেত্রে অম্বুবাচী মহাপর্ব বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন, তাই টানা তিন দিন মন্দিরের তাঁর বন্ধ থাকে। চতুর্থ দিনে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের তাঁর।
0: দেশ বিদেশের অসংখ্য সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক ও ভক্ত এই সময় নীলাচল পাহাড়ে সমবেত হন। ভক্তি, সাধনা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব আবহে মুখরিত হয়ে ওঠে সমগ্র কামাখ্যাধাম। প্রকৃতির এই চিরন্তন সৃষ্টি শক্তি, মাতৃত্বের মহিমা এবং জীবনের নবায়নের বার্তা নিয়ে অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টি জীবনের মূল আর প্রকৃতি আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: শ্রোতাবন্ধুরা, ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন ফিরে দেখি আজকের দিনের ইতিহাসের পাতায় লেখা উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1555 সালের আজকের দিনে সিরহিন্দের যুদ্ধে বিজয় লাভের পর মুঘল সম্রাট হুমায়ুন তার পুত্র আকবরকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন। 1633 সালের আজকের দিনেই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1939 সালের আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় অধিবেশনে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া 1986 সালের আজকের দিনে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে

0: ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
1: এবারে স্মরণ করি সেই সব গুণী ও কৃতি মানুষদের যাদের জন্ম এই দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 1922 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, আবহ সঙ্গীত নির্মাতা এবং যন্ত্রসঙ্গীত শিল্পী টি বালাসারা। 1932 সালের এই দিনে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরী। তার শক্তিশালী অভিনয় এবং স্মরণীয় চরিত্রগুলো আজও দর্শকদের মনে অম্লান রয়েছে। 1948 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্তুর বাদক পণ্ডিত ভজন সুন্দরী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তার অবদান অসামান্য। 1963 সালের এই দিনে জন্ম নেন পদ্মশ্রী সম্মাননাপ্রাপ্ত প্রখ্যাত বংশী বাদক রনু মজুমদার। হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তার সুরের মূর্ছনা আজও শ্রোতাদের মুগ্ধ করে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে পালিত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসের কথা। আজ ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে, বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর 22 জুন বিশ্ব বৃষ্টি অরণ্য দিবস পালন করা হয়।

0: অভিজ্ঞাপনে এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খুলে নিয়ে দেখা যাক আজকে যে প্রথম চিঠিটি পাঠিয়েছেন। চিঠিটি পাঠিয়েছেন মনিরা বেগম বহরমপুর থেকে। সবুজ হোক ধরার প্রাণ, সবুজ হোক মন, সংকীর্ণতা মুক্ত হোক হৃদয় রঙ্গন। সবুজের ঘাস গলি যায় কুসুমের নোলা, মনের মাঝে উকি মারে শৈশবের খালা। বনবিথির শাড়ির তরে রবির কিরণ, ধরার সজীবতায় তাজা হয় মন। সবুজে সবুজে ভরুক ধরার প্রান্তর, জীবকুল প্রাণীকুলের সজীব হোক অন্তর। সবুজ বৃক্ষের আহ্বানে শীতল সমীরণ, মেঘ বন্ধু বয়ে আনে ধরায় বর্ষণ। বর্ষণ সিক্ত হয়ে সবুজ হয় ধরা, ধুয়ে যায় পল্লবের সমস্ত জড়া। একটা গাছ একটা প্রাণ করি বাস্তবায়ন, সকলের প্রচেষ্টাই হবে সবুজতায় আনয়ন। চিঠিটি লিখেছেন মনিরা বেগম বহরমপুর ওল্ড পুলিশ লাইন রোড গোরাবাজার মুর্শিদাবাদ থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদেরকে পাঠানো কিছু চিঠি দিয়েই সাজানো হয়েছে এই পর্বটি। এবারে চলুন খুলে দেখি অনুভূতির পরবর্তী খামটি। আর পরের চিঠিখানা আমরা পেয়েছি দিলীপ কুমার দত্ত মধ্যপাড়া মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন প্রিয় অভিজ্ঞাপন, আমরা এখনো বুঝতে পারি না আমাদের জীবন ধারণের জন্য সবুজের কতখানি প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধির দরুন সবুজ গাছপালা কেটে যেভাবে বহুতল আবাসন নির্মাণের ধুম পড়েছে, তাতে ভূমিতে সঞ্চিত জল নির্বিকারে তুলে নেওয়ার ফলে বৃক্ষ ছায়া বঞ্চিত মাটি সহজে তেতে উঠছে, গরমের প্রকোপ বাড়ছে। প্রকৃতি এবং পরিবেশ বাঁচিয়ে রাখতে গেলে সবুজ গাছপালা হলো একমাত্র অবলম্বন। আমরা মানুষ নিজেরাই অনুভব করি সবুজের সান্নিধ্য কতখানি প্রয়োজন আমাদের জীবনে। কারণ হিসেবে বলতে পারি সবুজ প্রকৃতি আমাদের মনে প্রশান্তি যোগায়। বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো সবুজ প্রকৃতি। সুনামি বা ভূমিকম্প যদি যে কোনো সময়

0: ঘটে যায়। তাতে আশ্চর্য হওয়ার কারণ যদি থাকে, তা হলো এই ধরার বুকে সবুজ অরণ্যের আয়তন ক্রমশ কমে যাওয়া, ফলে সমস্যা দেখা দিচ্ছে। মানুষ আর বন্যপ্রাণীর স্বাচ্ছন্দ্য বসবাসের জন্য যে সম্ভ্রমের দূরত্ব থাকত, তা এখন ক্রমশ বদলে যাচ্ছে। তাই হামেশাই শুনতে পাই ট্রেনের সঙ্গে সংঘর্ষে হাতির মৃত্যুর খবর। এসব বনচর প্রাণীর চলে আসার কারণ হলো এদের বেঁচে থাকার জন্য যতটা সবুজ প্রাকৃতিক পরিসর দেওয়ার প্রয়োজন ছিল, তা ক্রমশ কমে আসা। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এই ধরার বুকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খাদ্যাভাব, নানা রোগের প্রাদুর্ভাব, এসবের একমাত্র কারণ হলো সবুজের অভাব। তাই এই কথা মনে রেখে মানুষের বসতির সঙ্গে সবুজ হোক ধরার প্রাণ, যাতে করে অরণ্য জীবজন্তু বাঁচে, মানুষও বাঁচে। আমাদের সবার প্রতিজ্ঞা হোক আমরা আমাদের বসতির চারিদিকে একটি করে সবুজ গাছ লাগিয়ে এই সুন্দর বসুন্ধরাকে বাঁচিয়ে রাখি। চিঠিটি লিখেছেন দিলীপ কুমার দত্ত, মধ্যপাড়া, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর থেকে। অভিযাত্রী বিষয়ে লিখতে বসে বিশেষভাবে মনে পড়ছে স্কুলের সমাজ বিজ্ঞান শিক্ষকের কথা। তিনি বলেছিলেন, এই নির্মল পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে চাইলে পরিবেশ রক্ষায় সাফাই অভিযানের ব্লু প্রিন্ট তৈরি করো বন্ধুদের সাথে নিয়ে। নেতৃত্ব না দিতে পারলে স্থানীয় ক্লাবের অথবা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে নিজেকে যুক্ত করো। যে কোনো মূল্যে পরিবেশকে দূষণমুক্ত করার অভিযানে নেমে পড়ো। রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ অভিযানে SLV স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরির নেতৃত্ব দেন ভারতের একাদশ রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম স্যার। তাঁরই তত্ত্বাবধানে মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে পৃথ্বী, অগ্নি, ত্রিশূল, নাগ এবং আকাশের মতো বিখ্যাত ক্ষেপণাস্ত্র তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অভিযাত্রী। তার ভ্রমণ, জ্ঞান অন্বেষণ এবং সাহিত্যিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নতুন নতুন দেশ ও মানুষের সন্ধান করেছেন। নিউজিল্যান্ডের অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নেগ্রে এভারেস্টের চূড়ায় প্রথমবারের মতো পা রাখার কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে মনে রাখতে হবে অনেক দিনের অনুশীলনের পরেই এই সফলতা এসেছিল। পর্বত শৃঙ্গ সফলভাবে আরোহণের আনন্দের গল্প যেমন শুনেছি, সেরকমই প্রতিকূল পরিস্থিতিতে ভয়াবহ অভিজ্ঞতার কথাও শুনেছি। পর্বত অভিযাত্রী বা পর্বতারোহীরা হলেন এমন দুঃসাহসী মানুষ যারা পাহাড়ের দুর্গম ও চরম প্রতিকূল পরিবেশে আরোহণ করেন। সবচেয়ে কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে চরম উচ্চতায় অক্সিজেনের অভাব, তুষার ঝড় এবং সর্বোপরি ভয়াবহ হাড় হিম করা ঠান্ডা। চূড়ান্ত শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া এই অভিযান সমূহে বিপদ রয়েছে। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি চিঠিটি পাঠিয়েছিলেন বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, বর্ধমান থেকে।
0: শ্রোতা বন্ধুরা, এবারের চিঠিখানা পাঠিয়েছেন অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রকৃতির বুকে উষ্ণায়নের জ্বালা, বসন্ত যেন প্রখর দহনে ক্লান্ত, শরতের আকাশে বাদলের পাঠশালা, ষড়ঋতু আজ বড় বেশি দিকভ্রান্ত, হারিয়েছে আজ সবুজের সুঘ্রাণ, গগনচুম্বী আবাসন তুলে মাথা, দহন জ্বালায় প্রাণ করে আনচান, হাওয়ার ছন্দে দুলে না সবুজ পাতা, বৃক্ষরোপণ বড় বেশি প্রয়োজন, দিকে দিকে হোক সবুজের অভিযান, সবুজ আয়নে হোক শুভ আয়োজন, আবার সবুজ হোক ধরণীর প্রাণ, গাছ আমাদের দেয় সুশীতল ছায়া, প্রতিরোধ করে দুর্যোগ ভূমিক্ষয়, পত্রপুষ্পে বিস্তার করে

0: তবুও মানুষ কেন এত নির্দয়? সবুজ যোগায় বিশুদ্ধ প্রাণবায়ু, সবুজ ছায়া, সবুজ ছোঁয়ায় তরতাজা তনুময়, নিরোগ জীবন উজ্জ্বল পরমায়ু, সবুজের মাঝে আরোগ্য নিকেতন। বৃক্ষছেদন আর নয়, বন সৃজনের চেতনার বৈভবে জল মাটি বায়ু দূষণের হোক লয় ধরণের কোলে সবুজের সৌরভে। শুনেছেনতে অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা রাজ্যের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্যের সংখ্যালঘু জনগণের আর্থিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার 2025-26 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে লাভবান হবেন রাজ্যের সংখ্যালঘু শ্রেণীর জনগণ। এই প্রকল্পে এককালীন 10,000 টাকা প্রদান করা হবে। আবেদনকারীরা সরাসরি নিজ নিজ মহকুমা কল্যাণ কর্মকর্তা নিকট দরখাস্ত সহিত কিছু নথিপত্র জমা দেবেন। আর নথিপত্রগুলোর মধ্যে রয়েছে রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, সংখ্যালঘু বর্গের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, আরওআর এর জেরক্স এবং ব্যাংকের পাসবুক সহ মোবাইল নাম্বার। আবেদন করতে হবে 22 জুন অর্থাৎ আজ থেকে 21 জুলাই 2026 পর্যন্ত। আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা এবং ম্যাথমেটিক্স পরীক্ষার আবেদনপত্র গ্রহণ 23 জুন 2026 থেকে 25 জুন 2026 পর্যন্ত বিকেল 5:30 মধ্যে অতি অবশ্যই পর্ষদে জমা দিতে হবে। এই দুটি আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে, তা সেখানে দেখে নেওয়া যেতে পারে। আরও একটি বিজ্ঞপ্তিতে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তর দ্বারা পোস্ট মেট্রিক স্কলারশিপ, প্রি মেট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9-10, প্রি মেট্রিক স্কলারশিপ টু সিটিজেন, এই সকলের বিষয়ে এসসি পরিবারভুক্ত ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। তাছাড়া ত্রিপুরায় স্থায়ী বসবাসকারী তপশিলী জাতিভুক্ত সকল ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে, আর এই অনলাইনে আবেদন করতে হবে 10 জানুয়ারি 2027-এর মধ্যে। এ বিষয়ে জানানো হয়েছে, বিদ্যালয় স্তরে ও সাধারণ ডিগ্রি স্তরে ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করার প্রিন্ট কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের প্রিন্ট কপির সঙ্গে অন্যান্য প্রমাণপত্র সহ তাদের দ্বারা রেশন কার্ড দিতে হবে।
0: এবারে যারা কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য রইল কিছু কাজের খবর। পশ্চিম ত্রিপুরা জিরানিয়া স্থিত চম্পকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে 2 জন প্রশিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে 1 জন যোগব্যায়াম বা যোগা প্রশিক্ষক এবং 1 জন নাট্য বা থিয়েটার প্রশিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় কার্যালয়ে স্কুল চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে। আরও একটি কর্মখালী

0: বিজ্ঞপ্তি রয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরায় বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নিয়োগ করা হবে আইন বিভাগের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সমাজ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। নিয়োগ হবে নিয়মিত ভিত্তিতে। বেতনক্রম এবং শিক্ষাগত যোগ্যতা ইউজিসি এর নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য নির্দেশাবলী জানতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রকাশ হয়ে গেছে 17 জুন 2026 এবং পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 5 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য আপনারা লগ ইন করুন www.nluTripura.ac.in এই ওয়েবসাইট। আবেদনের শেষ তারিখ কিন্তু 5 জুলাই 2026। তাছাড়া আরও একটি কর্ম বিজ্ঞপ্তি রয়েছে। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম এ চুক্তিভিত্তিক একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে 3 জন কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট, 5 জন কনসালটেন্ট অ্যাপিডেমিওলজিস্ট, 1 জন প্রোগ্রাম ম্যানেজার কাম অ্যাডমিনিস্ট্রেটর, 1 জন কনসালটেন্ট আইটি, 1 জন কনসালটেন্ট ফিনান্স এবং 1 জন ট্রেনিং ম্যানেজার এবং 1 জন কনসালটেন্ট প্রকিউরমেন্ট পদে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ থাকবে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে কিন্তু চুক্তির মেয়াদ বছর ভিত্তিক বৃদ্ধি করা হতে পারে। প্রার্থী নির্বাচন করা হবে স্ক্রিনিং, শর্টলিস্টিং, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। আর আবেদন পাঠানোর মেইল আইডি হল idsp-omc@nic.in। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2026। জানিয়ে দিলাম কর্মপ্রার্থী শ্রোতাদের জন্য কিছু কাজের খবর।
1: এবারে আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে একবার দেখে নিই। আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 23.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাপ 102.0 মিলিমিটার। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 98% এবং সর্বনিম্ন 65%। রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, বর্ষাকালে সুস্থ থাকতে খাবার এবং পানীয়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। সবসময় বিশুদ্ধ এবং ফুটিয়ে ঠান্ডা জল পান করুন। বাইরের খোলা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। জ্বর, সর্দি, কাশি এবং পেটের সমস্যাকে অবহেলা করবেন না। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সামান্য সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।
1: ঘড়ির কাঁটা কিন্তু ইশারায় বলছে আজকের মতো এই সকালবেলার মধুময় অনুষ্ঠান অভিজ্ঞাপন থেকে আমাদের বিদায় নিতে হবে।
0: আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের দিনের শুরুটা হোক ইতিবাচকতার আলোয় ভরা। আপনাদের সকাল হোক সুন্দর এবং শান্তিময়।
1: আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আমি নিতাই
0: এবং আমি সুস্মিতা আচার্য।

নমস্কার ধ্রুব বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? উৎসবের মরশুম যেন শেষই হতে চাইছে না। জামাই ষষ্ঠীর পর এবার আমরা সবাই অপেক্ষা করছি অম্বুবাচী মহোৎসবের জন্য। আষাঢ়ের এই রিমঝিম বর্ষায় আজ আমরা মেতে উঠব এক পরম পবিত্র, অলৌকিক এবং আধ্যাত্মিক উৎসবে। হ্যাঁ, তোমরা তো শুনেই ফেলেছো, আমি কথা বলছি অম্বুবাচী মহোৎসবকে নিয়ে। আজ আমাদের বিশেষ আয়োজন শব্দতরঙ্গে কামাখ্যা। আসামের নীলাচল পাহাড়ে মা কামাখ্যার মন্দিরে আজ থেকে শুরু হয়েছে এক মহামিলন মেলা। তাহলে চলো আমরা হারিয়ে যাই মায়ের সেই অচিনপুরে। আচ্ছা, তোমরা কি জানো এই অম্বুবাচী শব্দের অর্থ কি? অম্ব মানে জল আর বাঁচী মানে প্রকাশ। সহজ কথায়, বর্ষার এই সময়ে পৃথিবী বা মা ধরিত্রী ঋতুমতী হন বলেই সনাতন ধর্মে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনী বলে, সতীর দেহত্যাগের পর মহাদেবের তাণ্ডব থামাতেই ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন, তখন মায়ের যোনি মুদ্রা এসে পড়েছিল এই আসামের গৌহাটির নীলাচল পাহাড়ে। তাই এটি একান্ন পীঠের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তান্ত্রিক ও শক্তিপীঠ। অম্বুবাচীর এই তিন দিন মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে, কোনো পূজাই হয় না। ভক্তরা বিশ্বাস করেন এই সময়ে ধরিত্রী বা মা পৃথিবী নতুন সৃষ্টিশীলতার জন্য প্রস্তুত হন। অম্বুবাচীর এই দিনগুলোয় কামাখ্যাধামের রূপটাই বদলে যায়। সারা দেশ এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী অঘরী তান্ত্রিকরা এসে ভিড় জমায় নীলাচল পাহাড়ে। লাল কাপড়ে মোড়া চারদিক ধূপধুনুর গন্ধ আর বাতাসে ভেসে আসা জয় মা কামাখ্যা ধ্বনি এক অলৌকিক পরিবেশ তৈরি করে। চতুর্থ দিনে যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন ভক্তদের দেওয়া হয় রক্তবস্ত্র বা অঙ্গবস্ত্র প্রসাদ। মনে করা হয় এই প্রসাদ ঘরে রাখলে সব বিপত্তি কেটে যায়। আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও এই উৎসব আমাদের শেখায় প্রকৃতির প্রতি, নারী শক্তির প্রতি এবং ধরিত্রী মায়ের প্রতি পরম শ্রদ্ধা জানাতে। তবে গৌহাটির সাথে সাথেই কিন্তু আমাদের রাজ্য মহা উৎসাহে অম্বুবাচী পালিত হয়। এই চারদিন গৃহের দেবতা পূজিত হন আমদূত দিয়ে, আর মহিলারা মেতে উঠেন সিঁদুর খেলায়।

0: এবারে চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে রাতুলের কাছে।
1: যুব শ্রোতা বন্ধুরা, যুববাণীর আজকের এই পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যোগ মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সুস্থ শরীর, শান্ত মন আর সুন্দর জীবন গড়ে তোলার এক অনন্য দর্শন। আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো দৌড়ের মধ্যে আছি, কেউ পড়াশোনার চাপে, কেউ চাকরির প্রস্তুতিতে, কেউ আবার কাজের ব্যস্ততায়। এমন সময়ে যোগ কিভাবে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা। আর এই আলোচনা আরও সমৃদ্ধ করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট যোগাচার্য ডক্টর লিপিকা সাহা। ম্যাডাম, যুববাণীতে আপনাকে আন্তরিক স্বাগত।
2: অনেক অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে আমি নিজেও অত্যন্ত খুশি অনুভব করছি।
1: আচ্ছা ম্যাডাম, প্রথমেই জানতে চাই যোগ বলতে আমরা ঠিক কি বুঝি, কারণ অনেকেই মনে করেন যোগ মানে কিছু ব্যায়াম বা শরীরচর্চা। আসলে যোগের প্রকৃত অর্থটা কি?
2: আসলে যোগের প্রকৃত অর্থ হচ্ছে চিত্তবৃত্তি নিবৃত্তি।
1: আচ্ছা,
2: তো চিত্তবৃত্তি মানে কি? মানে চিত্ত হচ্ছে যে আমাদের মন, বৃত্তি হচ্ছে মনের মধ্যে উঠা যায় আমাদের যে বিভিন্ন সংশয়, বিভিন্ন ভাবনাগুলি। নিবৃত্তি মানে এইগুলিকে কন্ট্রোল করার যে শক্তি, সেই শক্তিটাই হচ্ছে যোগ।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম, আজকাল আমরা অনেক পড়াশোনা, চাকরি কিংবা

0: ব্যক্তিগত জীবনে নানা চাপের মধ্যে থাকি, আমি যুবদের কথা বলছি, এই মানসিক চাপ কমাতে যোগ কতটা কার্যকর?
1: কিছুদিন আগে আমি দেখলাম একটি নিউজ পেপারে, দেখলাম একটি সমীক্ষায় বলছে যে ভারতবর্ষে যুবকদের মধ্যে যে ডিপ্রেশন, টেনশন যেটা তুমি বলছো, যে এটা মহামারীর আকার ধারণ করে ফেলছে। বিশেষ করে করোনার পরে এই সমস্যাটা যেন আরও বেশি বেড়ে গেছে, কারণ মানুষ নিজেকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ বেশি করে ফেলেছে। তো যোগ কিন্তু আমাদের প্রকৃতির সাথে আমাদের মানে একটা কানেকশন তৈরি করে। আর আমার মনে হয় এই যে ডিপ্রেশন বা যেটাই তুমি বলো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কাজের চাপ যেটাই বলো, এটার সাথে একমাল মাত্র আমরা যোগার মাধ্যমেই আমরা এটার সাথে আমরা খুব সহজভাবে মোকাবিলা করতে পারবো।
0: এই ডিপ্রেশন যেটা বললেন, এটা কিন্তু যুবাদের মধ্যে, আজকাল যুবরা যারা রয়েছে, যারা পড়াশোনা করছে, চাকরি বাকরির জন্য অনেকটা টেনশনে আছে, তাদের মধ্যে কিন্তু এই ডিপ্রেশনটা অনেকটা। তো তারা কিভাবে যোগার মাধ্যমে তারা এর থেকে

0: সেটাই বলো, এটার সাথে একমাল মাত্র আমরা যোগার মাধ্যমেই আমরা এটার সাথে আমরা খুব সহজভাবে মোকাবিলা করতে পারবো।
1: এই ডিপ্রেশন যেটা বললেন, এটা কিন্তু যুবাদের মধ্যে আজকাল যুবরা যারা রয়েছে, যারা পড়াশোনা করছে, চাকরি বাকরির জন্য অনেকটা টেনশনে আছে, তাদের মধ্যে কিন্তু এই ডিপ্রেশনটা অনেকটা, তো তারা কিভাবে যোগার মাধ্যমে তারা এর থেকে বেরিয়ে আসবে?
0: প্রচুর পরিমাণে আমার নিজের পার্সোনাল ইনস্টিটিউট রয়েছে স্লিম এন্ড ফিট নামে, ওইখানে মানে দেখা যাচ্ছে যে অনলি শুধু মাধ্যমিক এক্সামের সময় ওই টেনশনটাই নিতে পারছে না এবং সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তখন ডক্টরের কাছে যাবার পর বললো যে ওর স্ট্রেসের থেকে, ওর প্যানিক অ্যাটাকের থেকে ওর এরকম অবস্থা, নার্ভের অবস্থা। বর্তমানে ওর বয়স 26 এবং ওই 10 বছর ধরে সে ঘুমের মেডিসিন, ডিপ্রেশনের মেডিসিন, নার্ভের মেডিসিন, গ্যাসের মেডিসিন, এইগুলি তার চলেই যাচ্ছে। কিন্তু দেখা গেল যখন সে আমাদের এখানে ইনস্টিটিউটে আসার 7 ডেজ যোগ করার পরেই তার ওই মেডিসিনগুলি সম্পূর্ণরূপে সে বন্ধ করতে পেরেছে এবং সে উইদাউট মেডিসিন সে ঘুমাতে পারছে। যেখানে সে একের অধিক ঘুমের মেডিসিন নিয়েও তার ঘুমের সমস্যা হতো।
1: আচ্ছা,
0: তার মানে যোগ এখন তো এটা তো যেহেতু সবাই শুনতেই পারছে, দেখতে পাচ্ছেন না, তাই আমি বলবো যে শুধু কেবল দিনের কিছুটা সময় সকালে ঘুম থেকে উঠে নিজের শ্বাসের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আমি বলছি যে একটা ডিসিপ্লিন, একটা ঘুমের একটা ডিসিপ্লিন টাইম রাখুন, যে ফোন হাতে নিয়ে ঘাটলাম, ঘুম যখন আসবো তখন ফোন পড়ে গেল না। ঘুমের আগে একটু আমাদের নিজের শ্বাসের দিকে ধ্যান দেওয়া উচিত, যখন আমাদের ঘুম ভাঙবে তখন আমাদের একটু শ্বাসের দিকে ধ্যান দেওয়া উচিত। তো ডিপ ব্রিথ, ইনহেল, এক্সেল এবং কিছু প্রাণায়াম ও সূর্য নমস্কার, আমরা যারা শুনতে পাচ্ছেন, আমরা বর্তমানে সবাই হাতে হাতে ফোন, আমরা ফোনে সার্চ করলেই আমরা সূর্য নমস্কারের 12টি ধাপ মন্ত্রা আসেন, ওইগুলিও যদি আমরা যদি প্র্যাকটিস করি তাহলেও আমার মনে হয় যে আমরা অনেক অনেকটা আমরা নিজেকে সুস্থ ও সবল রাখতে আমরা অনেকটাই আমরা পারবো।
1: আচ্ছা, খাবারের কি কোনো রকম রুটিন আছে?
0: 100% যেটাই বললাম তোমাকে যে প্রকৃতির সাথে, তো আমাদের এমন খাবার গ্রহণ করা উচিত যে যেই খাবারটা ডাইরেক্ট প্রকৃতি থেকেই আসে, এটাকে একদম মানে নষ্ট করে না। যেমন আর্টিফিশিয়াল, যেমন মনে করো যে এখন একটা অ্যাপেল, ডাইরেক্ট প্রকৃতি থেকে আসা অ্যাপেলটা তুমি খাও, ওইটা তোমার হেলথের জন্য যতটা তোমার ভালো। তুমি ওই অ্যাপেলটাকে, তুমি এখন এটাকে এখন বললো যে অ্যাপেল জুস, অ্যাপেল কাটার সময় নেই, খাবার সময় নেই, অ্যাপেল জুস মার্কেট থেকে কিনে এনে খেয়ে নিলাম, তো ওই অ্যাপেল জুস আর অ্যাপেলের মধ্যে কিন্তু রাত্র আর দিন তফাত থাকে। তো যত তুমি এরকম হেলদি খাবার, যে খাবারটা ধরো তুমি ফেলে দিয়েছ এবং এটা খুব তাড়াতাড়ি প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, ওই খাবারটা আমাদের জন্য অনেক বেস্ট। আমরা যত আর্টিফিশিয়াল খাবারের দিকে যাব ততই আমাদের হেলথ খারাপ হবে এবং প্রকৃতি থেকে যতই আমরা দূরে থাকবো, মানে ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ প্রোটিন সোর্স যত আমরা না নেব, আর্টিফিশিয়ালের দিকে যতই আমরা যাব আমাদের শরীরে তার একটা আর্টিফিশিয়াল প্রভাব পড়বেই।
1: মানে ফ্রুটস আর ভেজিটেবল খাওয়ার জন্য বলছেন আপনি?
0: ফ্রুটস, ভেজিটেবল, তুমি প্রোটিন সোর্স যাই, তুমি তোমার যেমন রব যে প্রোটিন সোর্সটা আসছে ওইটা, যেমন তুমি ডিভি থেকে প্রোটিন পাউডার খেয়ে নিলে, তুমি এটা একরকম তোমার বডিতে কাজ দেবে। কিন্তু তুমি র ধরো তুমি পনির খেয়ে নিলে, টফু খেয়ে নিলে, তুমি এখন ছোলা খেয়ে নিলে, চানা খেয়ে নিলে, চিকপি খেয়ে নিলে, তুমি ননভেজ হলে তুমি এগ, ফিশ, চিকেন, র প্রোটিনটা তুমি যখন মানে রভাবে মানে মানে বয়েল করে বা খুব অল্প তেলে রান্না করে হেলদি ওয়েতে যখন তুমি সেই প্রোটিনটা গ্রহণ করবে, সেটা তো আমার মনে হয় যে তোমাকে আরও বেশি তোমাকে দীর্ঘজীবী করে তুলবে, তোমাকে আরও বেশি সুস্থ করে তুলবে। এই যে ইনজেকশনের মাধ্যমে বডিতে এনার্জি পুশ করা বা আর্টিফিশিয়ালভাবে প্রোটিন প্রোটিন শেক নেওয়া, ওইগুলি থেকে আমার মনে হয় বিরত থেকে ন্যাচারালভাবে যদি আমরা আমাদের ঘরের খাবার দাবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি, একটু প্রকৃতির সাথে একটু ডিপ ব্রিথ ইনহেল, সকালে ঘুম থেকে উঠে একদম মন খুলে একটু শ্বাস নেওয়া, একটু শ্বাস ছাড়া, নিজের চোখ বন্ধ করে নিজের হার্টবিটটাকে একটু শোনা, তো ওই জিনিসগুলি অনেকটা আমাদেরকে মানে মানসিক ও শারীরিকভাবে দুনোভাবেই আমাদের শক্তিশালী করে তুলবে।
1: ম্যাডাম, অনেক

0: জোক শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করবে বা কিভাবে করবে তারা বুঝে উঠতে পারছে না। যারা একেবারেই নতুন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
1: দেখো, যোগ কিন্তু আমরা মানে মাতৃগর্ভে থাকাকালীনই আমরা যোগা পোজেই থাকি, একটা পোজেই থাকি। আমরা যে রাত্রি ঘুমাই, এটা যখন আমরা সোজাভাবে ঘুমাই, এটা শবাসন। এই যে আমরা চেয়ারে যে বসে আছি, চেয়ারটা পিছন থেকে যদি সরিয়ে নেওয়া হয়, এটা ও হয়ে গেল উৎকাট আসন।
0: আচ্ছা,
1: হ্যাঁ। তা আমরা কোনো কিছু উপর থেকে কোনো কিছু, বিশেষ করে যারা কোনো উঁচু গাছ থেকে ফল পাড়তে যাও তুমি, বা কোথাও উঁচুতে যখন তুমি তোমার বডিকে লেগ আপ করে উঠো, তখন কিন্তু অনেকটা বৃক্ষাসনে পোজ হয়ে যায় তোমার। তো যোগ কিন্তু আমাদের সাথে মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তেই কিন্তু আমাদের সাথে জড়িত। তো যারা, তুমি কি প্রশ্নটা করেছিলে আরেকবার যদি রিপিট করো।
0: মানে যোগ যারা শুরু করতে চায় তারা মানে কিভাবে শুরু করবে?
1: হ্যাঁ, প্রথমে আমি বলবো যে ঘুমের একটা টাইম, ঘুম থেকে ওঠার একটা টাইম আগে ডিসিপ্লিন করো, একটা সেট করো। তারপর তোমার নির্দিষ্ট সময়ে তোমার আহারের টাইমটা সেট করো। তারপর তুমি সকালে, যেটা প্রথমে যেটা বললাম যে সকালে উঠে একটু একটু প্রকৃতিকে চোখ খুলে দেখো। আমরা কি করি, ঘুম চোখ খুলে ফোনটাকে আগে দেখি, কার কার মিস কল এসছে, রাত্রে একটা ফটো পোস্ট করেছি, এটাতে কত ভিউয়ার্স এসছে। আমরা উঠেই চোখ বন্ধ করে প্রকৃতি না দেখে ফোন দেখি, তো তুমি দেখবে যে এখন ছোট ছোট বাচ্চাদের চোখের সমস্যা কি পরিমাণে বেড়ে গেছে। তো ঘুম থেকে উঠেই আমরা একটু দরজা জানলা খুললাম, একটু সবুজ গাছগুলি দেখলাম, একটু বাইরের যে সূর্যের আলোটা নিলাম শরীরে, একটু বাইরের ফ্রেশ হাওয়াটা একটু উপলব্ধি করলাম। এখান থেকেই শুরু হয়ে যায় আমাদের যোগের শুরুয়াত। তারপর ধীরে ধীরে ধীরে ধীরে তুমি পাঁচ, এই যে বললাম যে ইউটিউব দেখো, ভিডিও দেখো, সূর্য নমস্কার পাঁচবার করো, দশবার করো, এইভাবে ধীরে ধীরে তুমি তোমার টাইম বাড়াও। মেয়েদের জন্য তো আমি বলবো, মেয়েদের যেহেতু মেয়েদের উপরে মানে ফিজিক্যালে একটা সার্কেলের মধ্যে থাকে যে আমাদের 28-30 ডেজের একটা পিরিয়ডসের একটা সার্কেল থাকে, মেয়েদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সটা একটু বেশিই দেখা দেয়। তো মেয়েদের জন্য তো যোগ মানে আমি কি বলবো, মানে বরদান, ভগবানের বরদান। আর অ্যাকচুয়ালি এই যোগের সূচনা কে করেছে জানো? ভগবান শিব। ভগবান শিব রচয়িতা যোগের। তো ভগবান শিব যে জিনিসের রচনা করেছেন সেই জিনিস আমাদের প্লাসে দেবে। যোগ শব্দের অর্থই হচ্ছে প্লাস। তুমি যখন থেকে যোগ শুরু করবে, তুমি একটা শুধু আনলে একটা ডিপ ব্রিথ নাও, কিছুটা সময় ধরে রাখো আর এক্সেল করো, শুধু একটা ব্রিথে তুমি যদি মেডিকেল যদি তুমি যদি মানে যদি দেখা যায় যে একটা ডিপ ব্রিথে তোমার বডিতে কি হয়েছে, নিশ্চয়ই কিছু ব্যাটারি হবে। তো যোগ মানে প্লাসই।
0: সর্বশেষ আমাদের যুব বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি একটা ছোট্ট করে বার্তা দিতে চান তাহলে কি বলবেন, একদম ছোট্ট করে?
1: আমি এক কথায় আমি বলবো, তুমি যতই ব্যস্ত থাকো শরীর হচ্ছে সব থেকে তোমার অমূল্য সম্পদ। তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা, তোমার প্রিয় মানুষকে হ্যাপি করার চাহিদা, তোমার ফ্যামিলি, তোমার সন্তান, তোমার মা বাবা, সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত ইচ্ছাকে তুমি তখনই পূর্ণ করতে পারবে যখন হেলথ তোমাকে সাথ দেবে। একবার হসপিটালগুলিতে একবার একটু ওয়াক করে এসো, ওখানে কি ছোটো বাচ্চা, কি বয়স্ক, কি ইয়ং, যখন তাদের একবার জিজ্ঞেস করো, গিয়ে দেখো তাদের কোটি কোটি টাকা, কিন্তু তাদের ওই আহার দিনে দু বোতল স্যালাইন আর সীমিত মেডিসিন। তো নিজের আগে এই কথাটা একটু বুঝো যে শরীর হচ্ছে আমাদের আসল সম্পদ, আসল মন্দির, আসল ঘর। তোমার তুমি যখন হেলদি থাকবে, তোমার শরীর যখন সুস্থ থাকবে, দুনিয়ার জয় করার সেই ক্ষমতা তোমার মধ্যে থাকবে। তোমার শরীর যখন তোমার সঙ্গ দেবে না, এই দুনিয়াও তোমার সঙ্গ দেবে না, তোমার প্রিয় মানুষটিও একটা সময় বিরক্ত হয়ে যাবে। তাই সবার আগে নিজের শরীর সুস্থ আছে, তুমি কথা বলতে পারছো, শ্বাস নিতে পারছো, হাঁটতে পারছো, সবার আগে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দাও এবং ওই জিনিসটাকে যেন আরও দীর্ঘস্থায়ীভাবে তুমি করতে, দীর্ঘদিন নিজেকে কীভাবে সুস্থ রাখবে ওই জিনিসটা একটু ট্রাই করো, একটু ডিব্রিত নাও, একটু সময় বের করে একটু যোগা ট্রাই করো।
0: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর সুন্দর বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরার জন্য।
2: এবারে আমরা শুনে নেব গল্পপাঠ এভারেস্ট বিজয়

0: ভারবাহী শেরপাদের বাদ দিয়ে হিমালয়ের এই শেষ অভিযানে কর্নেল হান্টের নায়কত্বে 13 জন নির্বাচিত পর্বতারোহী ছিলেন। এই 13 জনের মধ্যে 1 জন হলেন ভারতীয় তেনজিং আর 2 জন হলেন নিউজিল্যান্ড বাসী, বাকি সকলেই ইংরেজ। এভারেস্ট অভিযানের যাত্রা কেন্দ্র হল নেপালের রাজধানী কাঠমান্ডু। এখানে নানা দিক থেকে অভিযাত্রীরা সকলে এসে মিলিত হলেন এবং এখান থেকেই কুলিদের সংগ্রহ করা হয়। আগেকার অধিকাংশ অভিযানের মতো এই অভিযানও আলপাইন ক্লাব আর ইংল্যান্ডের জগৎ বিখ্যাত রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির যুক্ত তত্ত্বাবধানে গঠিত হয়।
1: ইতিমধ্যেই তেনজিংয়ের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছিল। তেনজিংকে বাদ দিয়ে কোনো এভারেস্ট অভিযানই গঠিত হতে পারে না। কিন্তু সুইস অভিযান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তেনজিং অতি কঠিন ম্যালেরিয়া রোগে শয্যাশায়ী হয়ে পড়েন। তার শরীর রীতিমতো দুর্বল হয়ে যায়, কিন্তু এভারেস্টের আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেহ মন থেকে সমস্ত জড়তা ঝেড়ে ফেললেন। ঘরে শান্ত স্নিগ্ধ মমতার জীবনকে পেছনে ফেলে রেখে তিনি ছুটলেন মৃত্যু সংকুল সেই ভয়ঙ্কর পথে।
0: ভয়ঙ্কর যাদের ডাকে কোনো বন্ধনই আর তাদের ধরে রাখতে পারে না। তিনি কাঠমান্ডুতে এসে অভিযাত্রীদের সঙ্গে যোগদান করলেন এবং প্রথমেই কর্নেল হান্টকে জানালেন তিনি এই অভিযানে যোগদান করার জন্য এসেছেন, কিন্তু তার একটি শর্ত আছে। সেই শর্ত মেনে না নিলে তিনি এই অভিযানে যোগদান করবেন না। সে শর্ত হলো তাকে পুরোপুরি অভিযাত্রী বলে মেনে নিতে হবে এবং যদি তিনি সক্ষম হন তাহলে তাকে একাই এভারেস্টের চূড়ার দিকে অগ্রসর হবার অধিকার দিতে হবে। কাঠমান্ডুর ব্রিটিশ অ্যাম্বাসিতে এমনির সভা বসল এবং সভায় স্থির হল তেনজিংয়ের শর্ত স্বীকার করা হবে। তেনজিং আনন্দে অভিযানের কাজে আত্মনিয়োগ করলেন। চারদিক থেকে কুলিরা আসতে লাগলো, তেনজিং তার ভেতর থেকে বাছাই করতে লাগলেন।
1: সমস্ত আয়োজন শেষ হয়ে গেল, দুই দলে অভিযানকে ভাগ করা হলো। প্রথম দলে রইলেন 9 জন অভিযাত্রী, আর রইল 162 জন ভারবাহী আর 18 জন শিল্পা। দ্বিতীয় দলে রইলেন স্বয়ং কর্নেল হান্ট আর 3 জন অভিযাত্রী, সঙ্গে থাকলো 200 জন ভারবাহী আর 2 জন শেরপা। সমস্ত মালের ওজন হল 1700 পাউন্ড।
0: কাঠমান্ডু থেকে অভিযান যাত্রা করল নামচি বাজারের দিকে। কাঠমান্ডু থেকে 170 মাইল দূর এই নামচি বাজার থেকে প্রকৃত পক্ষে শুরু হল আসল অভিযান। এই 170 মাইল পথ এত দূরহ আর দুর্গম যে অভিজ্ঞ নেপালি শেরপারা ছাড়া এই পথ দিয়ে কেউ অগ্রসর হতে পারে না। অন্য পথ দিয়ে অবশ্য নামচি বাজারে পৌঁছানো যায়, কিন্তু তাতে সময় লাগে ঢের বেশি।
1: থায়ানবক থেকে শুরু হয়েছে এভারেস্টের তুষার ক্ষেত্র, একটা বিরাট গ্লেশিয়ারের প্রান্তে থায়ানবক। এখানে সমস্ত অভিযান 3 সপ্তাহ অপেক্ষা করে রইল, কারণ এইখানে হিমালয়ের তুহিন প্রকৃতির সঙ্গে অভিযাত্রী আর শেরপাদের নিজেদের অভ্যস্ত করে তুলতে হয়। তাছাড়া এইখান থেকে শুরু হয় পথঘাট জরিপ করে দেখা, নতুন কোনো ভালো পথ খুঁজে পাওয়া যায় কিনা, সামনের পথের অবস্থা কী রকম, পরবর্তী তাঁবু কোন জায়গায় স্থাপন করা সম্ভব হবে, সব এইখান থেকেই নির্ধারিত হয়।
0: থায়ানবকে এক বৌদ্ধ মঠ আছে, ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয় হিমালয়ের এই দূর দুর্গমতার মধ্যে অনন্ত তুষারের রাজ্যে সর্বত্র মঠ আর মন্দির আছে, আর সে মঠ ও মন্দির যুগ যুগান্তর ধরে ইষ্ট দেবের আরাধনা চলছে। থায়ানবক মঠের সামনে থেকে শুরু হয়ে

0: হচ্ছে বিশাল খুমরু গ্লেশিয়ার বা হিমবাহ। এই হিমবাহ পেরিয়ে অগ্রসর হতে হবে। এখান থেকেই বাতাস খুব পাতলা হয়ে আসে, তাই এখানে কয়েকদিন বাস করে এই পাতলা বাতাসকে সহ্য করে নিতে হয়। আতাশে তেনজিং আর হিলারি 7 নম্বর তাঁবু থেকে যাত্রা করলেন। তাঁরা ঠিক করলেন সোজা এভারেস্টের চূড়ার দিকে অগ্রসর না হয়ে তাঁরা যত উঁচুতে পারেন গিয়ে এমন ভাবে 8 নম্বর তাঁবু ফেলবেন যাতে রাত্রি বিশ্রামের শেষে পরের দিন সকালবেলায় তাঁরা শেষ 300 কে 350 ফুট জয় করে ফিরে আসতে পারে। এই উচ্চতায় তাঁদের সঙ্গে একজন তরুণ শেরপাও ছিলেন, তাঁর নাম আঙ্গনিমা। তাঁদের দুজনকে সাহায্য করার জন্য গ্রেগরি লাউই ও আঙ্গনিমাকে পাঠানো হয়। 7 নম্বর তাঁবু থেকে পথ প্রায় খাড়া সোজা উপর দিকে উঠে গিয়েছে। প্রত্যেক পদে নিজের হাতে বরফ কেটে ধাপ তৈরি করে সেই খাড়া পথে উঠতে তাঁদের দুজনেরই মেরুদণ্ড যেন ভেঙে পড়তে লাগলো। তার উপর তারা ভীত হয়ে দেখলেন তাদের অক্সিজেন যন্ত্রের অক্সিজেন প্রয়োজনীয় মাত্রা থেকে অনেক কমে গিয়েছে। তখন বাধ্য হয়ে তারা কম মাত্রায় অক্সিজেন নিতে লাগলেন।
1: কিন্তু এই খাড়া পাহাড়ের গায়ে কোথাও একটু তাঁবু ফেলবার মতন সামান্য জায়গাও পাওয়া গেল না। গত বছর তেনজিং সুইডিশ অভিযাত্রীদের সঙ্গে এই পথে এসেছিলেন। সেই সময় তিনি একটা জায়গা লক্ষ্য করেছিলেন। বহু খোঁজাখুঁজির পর তেনজিং সেই জায়গা খুঁজে বার করলেন এবং 27,800 ফুট উঁচুতে 8 নম্বর তাঁবু ফেললেন।
0: এর আগে এত উঁচুতে আর কোনো তাঁবু ফেলা হয়নি। এই তাঁবুতে কোন রকমে একজন মানুষ ধরে। তেনজিং আর হিলারি সেই ছোট্ট তাঁবুতে কোনো প্রকারে রাত কাটাবার ব্যবস্থা করলেন। সঙ্গে যে সাহায্যকারী এসেছিলেন তারা ফিরে গেল। তেনজিং আর হিলারি সেই তুষার নীড়ে কম্পিত বুকে রাত প্রভাতের অপেক্ষায় রইলেন। 29শে ভোর 6টা বাজতেই তেনজিং আর হিলারি শেষ অভিযানের জন্য সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। 9টার সময় তারা দক্ষিণ চূড়ায় এসে উঠলেন। সেখান থেকে এভারেস্টের মূল চূড়া হলো আর 1/2 মাইল মাত্র। সেখানে এসে মিনিট 10-এর টানা একটু বিশ্রাম নিলেন। মুখ থেকে অক্সিজেন নেবার মুখোশটা খুলে ফেললেন। দেখলেন বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। অক্সিজেন যন্ত্রের দিকে চেয়ে তারা ভীত হয়ে উঠলেন। যেটুকু অক্সিজেন আছে তা মোটেই পর্যাপ্ত নয়। স্বাভাবিক মাত্রায় যদি নেওয়া হয় তাহলে চূড়ায় পৌঁছতে না পৌঁছতেই ফুরিয়ে যাবে। তখন হিসেব করে তারা অক্সিজেনের মাত্রা কমিয়ে দিলেন। তাতে অবশ্য নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হতে লাগলো, কিন্তু দুর্জয় পঞ্জাদের মনে তারা সব অসুবিধার ওপর দিয়েই দাঁড়াতে পারেন। সেখান থেকে 1/2 মাইল পথ অতিক্রম করতে 2.5 ঘন্টা লাগলো। 11:30 সময় তেনজিং এভারেস্টের চূড়ায় গিয়ে বসলেন। তারপর হিলারিকে হাত বাড়িয়ে ওপরে তুলে নিলেন। 50 বছর ধরে মানুষের অবিরাম অবিশ্রান্ত সাধনা সেদিন জয়যুক্ত হলো। এভারেস্টের চূড়ায় কে প্রথম উঠেছিলেন এই নিয়ে বহু বাদানুবাদ হয়। একথা নিঃসন্দেহ যে তেনজিং প্রথম এভারেস্টের চূড়ায় পদার্পণ করেন।
1: চূড়ায় পদার্পণ করে তেনজিং নতজানু হয়ে ভগবান বুদ্ধকে স্মরণ করলেন। সঙ্গে যে চকলেট আর বিস্কুট ছিল তারই অঙ্ক মাটিতে রেখে ইষ্ট দেবতাকে নিবেদন করলেন। তারপর নেপাল আর ভারতের পতাকা সেখানে পুঁতলেন। তাঁর এক বাঙালি বন্ধু একটি ছোট্ট ত্রিবর্ণ পতাকা তাঁর হাতে দেন। বন্ধু সেই ছোট্ট পতাকাটুকু রাখল ভারত।

এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি FM নিউজ হেডলাইন্স। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় ভারত সহ সারা বিশ্বে গতকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুসারী 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর রেড শিল্ড ভিশন গতকাল আগরতলায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। কর্মসূচিতে অংশ নেন সেনার বিভিন্ন ইউনিটের জওয়ান ও আধিকারিকরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু চরিলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। আজ থেকে শুরু হচ্ছে অন্যতম শক্তিপীঠ আসামের কামাখ্যা মন্দিরে চারদিনব্যাপী অম্বুবাচী উৎসব। ত্রিপুরাতেও অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মালম্বী মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক মানসিকতা এবং স্ব উদ্যোগে মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আগরতলা পুর নিগমের 39নং ওয়ার্ডের কমিউনিটি হলে গতকাল আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। 19টি জেলা প্রশাসন নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে। 19টি জেলা শাসক মেঘা জৈন ও সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন 19টি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ। আগরতলায় গতকাল রাজ্যের ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি 1976 ব্যাচের পুনর্মিলন উৎসব 2026-এ বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ বিদ্যালয়ের প্রাক্তনীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে স্পেন 4-0 গোলে পরাজিত করেছে সৌদি আরবকে। অন্যদিকে বেলজিয়াম ও ইরানের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আগামী 24 ঘণ্টায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম আজকের এই মুহূর্তে FM নিউজ হেডলাইন্স। 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আজ এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, একদম এই সময়ে আমাদের আশেপাশে এবং চারদিকে যে মৌসুমি ফলটি রয়েছে তার নিয়ে আমাদের সবার একটা আলাদা আগ্রহ রয়েছে। আম কাঁঠালে সমৃদ্ধ আমাদের এই চারপাশ, তার মধ্যে আম আমাদের রসনা তৃপ্তির জন্যে অনেকেরই প্রিয়। কিন্তু এই আমকে খুব সহজেই এই মরশুম থেকে আমরা পালিয়ে যেতে দিই না, বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। আর

কিভাবে সেই আমকে সংরক্ষণ করা যায়, এই নিয়ে নানা বিষয় রয়েছে, নানা উপাদেয় রয়েছে। তার মধ্যে আম সত্ত্ব, আমের মুরব্বা ইত্যাদি রয়েছে। তো আপনার প্রিয় কোনটি, আম সত্ত্ব না আমের মুরব্বা? এই বিষয় নিয়েই আজ কথা বলুন 232-6253 এই নাম্বারে। যদি আমরা বলতে চাই আম সত্ত্ব না মুরব্বা, এই প্রশ্নটি শুধু একটি খাবার পছন্দের প্রশ্ন নয়, বরং আমাদের স্বাদ, সংস্কৃতি ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি অনুভূতির বিষয়। আজকের এই অনুষ্ঠানে আমরা যখন এই দুটি জনপ্রিয় মিষ্টি খাদ্যের তুলনা করি, তখন আমরা আসলে দুই ভিন্ন রকমের স্বাদ ও ঐতিহ্যের মধ্যে একটি মধুর দ্বন্দ্ব উপলব্ধি করি। আর প্রথমেই যদি আমসত্ত্বের কথা বলি, তাহলে বলতে হয় এটি একেবারেই প্রকৃতির স্বাদের প্রতি, আবার সেই স্বাদকে বিশেষ উপায়ে সংরক্ষিত করার মাধ্যমকেই বলি মুরব্বা। তো এই আমসত্ত্ব না আমের মুরব্বা আপনার কোনটি ভালো লাগে সে কথাই এই মুহূর্তে আপনি বলতে পারেন 232-6253 এই নাম্বারেই।

আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, আম সত্য না আমি মুরব্বা, কোনটি আপনার পছন্দ? এই আমের সিজনে আপনার পছন্দের রসনা তৃপ্তির উপাদেয় কোনটি? আম সত্য না আমের মুরব্বা? প্রাণ খুলে কথা বলুন 2326253 এই নাম্বারে। পাকা আমের রসকে রোদে শুকিয়ে তৈরি হয় আম সত্য, এটা আমরা সকলেই জানি। যেখানে থাকে সূর্যের উষ্ণতা আর গ্রামের সহজ সরল জীবনের ছোঁয়া, এটি সাধারণত টক মিষ্টি স্বাদের হয়, যা খেতে গিয়ে অনেকের শৈশবের স্মৃতি ফিরে আসে। আপনারও যদি শৈশবের কোনো স্মৃতি ফিরে আসে, তাহলে 2326253 এই নাম্বারে ফোন করতে পারেন। গ্রীষ্মের দুপুর ছাদের উপর শুকুতে দেয়া আমের পালো, আর অপেক্ষা কখন তা খাওয়ার উপযোগী হবে। আমসত্ত্বের মধ্যে

কোনো অতিরিক্ত মশলা বা চিনি প্রয়োজন হয় না, কারণ আমের নিজস্ব স্বাদই তাকে অনন্য করে তোলে। আবার অনেক ক্ষেত্রে তার মধ্যে কিছু মিষ্টতা যোগ করা হয়। তাই যারা প্রাকৃতিক ও হালকা খাবার পছন্দ করেন তাদের কাছে আমসত্ত্ব এক বিশেষ আকর্ষণ রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি।

এই মুহূর্তে আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো, না আমার শ্রোতার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না এই মুহূর্তে। আপনারা যারা ডায়াল করছেন তারা অবশ্যই এফএম সেট থেকে একটু দূরে গিয়ে ডায়াল করবেন, অথবা এফএম সেটের ভলিউমটা কমিয়ে দেবেন। আম সত্যের কথা তো আমরা বললাম, আর আমের মুরব্বার কথা যদি ধরি, আমের মুরব্বা হলো একটি বেশি সমৃদ্ধ ও অভিজাতপূর্ণ খাদ্য, অনেকেই বলে থাকেন। এটি সাধারণত আম, আমলকি বা অন্য কোনো ফলকে চিনির শিরায় সংরক্ষণ করে তৈরি করা হয়। মুরব্বার স্বাদ হয় অনেক বেশি মিষ্টি এবং এর গঠনও কিছুটা রকম রসালো। মুরব্বা শুধু স্বাদের জন্যই নয়, এর পুষ্টিগুণের জন্যেও জনপ্রিয়। বিশেষ করে আমের মুরব্বা অনেক ভিটামিন থাকে, আর বিশেষ করে ভিটামিন সিতে ভরপুর থাকে এই আমের মুরব্বা। এটি শরীরের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এছাড়াও মুরব্বা অনেক সময় অতিথি আপ্যায়নের অংশ হিসেবে পরিবেশন করা হয়, যা আমাদের আতিথেয়তার সংস্কৃতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আমের মুরব্বা। তো আপনার কোনটি পছন্দ, আমের আম সত্য না আমের মুরব্বা? সে কথাগুলোই বলুন 232-6253 এই নাম্বারে।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ ঘোষ বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: হ্যাঁ অনেকদিন পর কথা হচ্ছে স্যার।
0: বলুন।
1: ট্রাফিকটা আজকে খুব ভালো দিয়েছেন, যে মানে আম সত্ত্ব ডুবে ফেলি তা হাতে কদলি বলি। এই যে আমের যে একটা আম সত্ত্ব যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা থেকেও আমার মনে হয় বাড়িতে যেটা আমরা আমের এটাকে মানে জুসটাকে নিয়ে সেটা রৌদ্রে শুকিয়ে যেটা তৈরি করেন, সেই জিনিসটা মনে হয় যেন আরো টেস্টি হয়। আর আমের তো বিভিন্ন রকম হয়, ধরুন আমের আচার থেকে আরম্ভ করে আমচুর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মানে আমের নানা রকম জিনিস তৈরি হয়। আর সেইগুলো হয় যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে বাড়িতে তৈরি করে খাওয়া হয় না কোনো জিনিস। আমার এক বন্ধু প্রবীর কুমার মণ্ডল বুদবুদ বর্ধমানের, তা ওনার বাড়িতে আপনার এই আম সত্ত্ব থেকে আরম্ভ করে যাবতীয় আমের জিনিস তৈরি হয় আর কি। এমনকি উনি ওনার শরবত বা আমের যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় আর কি, সেগুলো তাই নিজের বাড়িতেই করেন। আর নিজের গাছের আম বিভিন্ন ধরনের গাছও আছে ওনার বাড়িতে। আর আমাদের কি হয়, বাজার থেকে যেটুকু কিনে আনি, আমাদের তো বাড়িতে গাছ নেই, আমরা বাজার থেকে যেটুকু আম কিনে আনি
0: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন আমার শ্রোতা বন্ধু। আর আপনিও অবশ্যই বলতে পারেন আপনার পছন্দের খাবার কোনটি, আম সত্য না আমের মুরব্বা। কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো নমস্কার। রাধে রাধে।
0: রাধে রাধে, কে বলছেন?
2: আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পান।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
2: হ্যাঁ তো বলছি যে আম নিয়ে কথা হচ্ছে, খুব একটা ভালো জিনিস আমাদের যে গরমের দিনের একটা সুস্বাদু ফল হলো আম।
0: না হ্যাঁ এই মুহূর্তে আমার সঙ্গে শ্রোতা বন্ধুর কথা বলা কিন্তু সম্ভব হলো না। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আম সত্য ও আমের মুরব্বা উভয়ই আমাদের খাদ্য সংস্কৃতির অমূল্য সম্পদ। এরা শুধু খাবার নয়, বরং আমাদের ঐতিহ্য, আবেগ এবং আমাদের যে চিরাচরিত প্রথাগুলো রয়েছে তার মধ্যে যে উৎসব আয়োজন রয়েছে তাতেও কিন্তু দেখা যায় পুজো পার্বণেও আম সত্য থাকে। এরা শুধু খাবার নয়, গ্রীষ্মকালে আম সত্য তৈরির যে পারিবারিক প্রক্রিয়া তা উৎসব অনুষ্ঠানে মুরব্বা পরিবেশনের যে রীতি, এসবই আমাদের সমাজে এক বিশেষ পরিচয় বহন করে আমরা বলতেই পারি। আর আপনার এখানে আম সত্য না আমের মুরব্বা কি আপনার পছন্দ, বা কখনো খাওয়া হয়েছে, নাকি আজকের এই যে সময়ে এগুলোর গুরুত্ব অনেকটাই হারিয়ে গেছে তৈরির, বিশেষ করে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আম সত্যটা পাওয়া যায়, আমের মুরব্বা কি সত্যিই পাওয়া যায়?

0: কি বলবেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজটা।
0: হ্যাঁ রবীন্দ্র বাবু বলুন।
1: আমনিয়ে কথা হচ্ছে না?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমের আম সত্যটা আমার ছোটবেলা থেকে খুব প্রিয় জিনিস।
0: বাহ,
1: এখন পর্যন্ত।
0: হুম,
1: এখন যদিও বয়স হয়ে গেছে, বয়স হইলেও আম সত্য আমার প্রিয়।
0: হুম,
1: কিনেই খাই। আগে মা থাকতো, মা যখন ছিল তখন বানাতো বাড়িতে।
0: আচ্ছা,
1: এটা এক ধরনের স্বাদ।
0: হুম,
1: আর কেনাটা অন্য ধরনের স্বাদ।
0: হুম,
1: আর এখন তো কিনেই খাই, ভেজাল হোক আর যাই হোক। তো আম সত্য আমার খুব ফেভারিট। আর আম তো বাইরের আম, বাইরের আমই তো ভালো। আমাদের লোকাল আমে তো পোকা হতো আগে, এখন লোকাল আম তো পাই না। লোকাল আম দিয়ে আম সত্য বানাতো মা। আম সত্যটা একটু টক টক হতো, চিনি দিলেও হতো, বেশি করে চিনি দিত তো তথাপি একটু টক হতো।
0: ঠিক।
1: আর কিনতে যেগুলি পাওয়া যায় সেগুলি তো মিষ্টি। আমরা কতটুকু ভালো মন্দ জানি না, খাই। তবে এখন কম খাই, আগে খুব খাইতাম। মোটামুটি গল্প আর কি।
0: আচ্ছা যাই হোক, তো আম সত্য তো আপনার প্রিয়। তো আমের মুরব্বা কখনো খাওয়া হয়েছে?
1: আম মুরব্বা জিনিসটা তো শুনলাম প্রথম, কি জিনিসটা সেটা?
0: আচ্ছা
1: বলবেন।
0: হ্যাঁ, তাহলে অবশ্যই আমার অন্য শ্রোতা বন্ধুরা যদি আমার রবীন্দ্রবাবুকে বলে দিতে পারেন, যারা এই আমের মুরব্বা খেয়েছেন বা আমের মুরব্বা পছন্দ রয়েছে এমন শ্রোতা বন্ধুরা অবশ্যই 2326253 এই নাম্বারে ফোন করতে পারেন। আমের কোথাও কোথাও রয়েছে আম সত্যের জনপ্রিয়তা, কোথাও রয়েছে মুরব্বা। হ্যাঁ, আর এই তৈরির প্রসেসটাই কিন্তু আলাদা। যেমন আমকে বিশেষ সহযোগে, মশলা সহযোগে সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে দেয়া হয়, আর তারপর একের পর এক চিলতে রোদ পাওয়ার পর সেগুলো হয়ে যায় আম সত্য। আর আমের মুরব্বা যেভাবে তৈরি হয় তা হলো বিশেষ মশলা সহযোগে, এবং তাতে অনেকটাই আলাদা মিষ্টি ব্যবহার করা হয়, জাল দিয়ে দিয়ে সেটা তৈরি করে, অনেকটা আচারের মতো হয়ে যায়। আর আপনার এখানে কোনটা পছন্দ, আম সত্য না আমের মুরব্বা, সে কথাই বলুন। কে রয়েছেন? হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
2: হ্যাঁ, তো ধরুন দেখুন, এই তো আমের টাইম। আমাদের এখানে কিন্তু প্রচুর আম আসছে।
0: বাহ।
2: হ্যাঁ, তো ধরুন আম খুব সস্তা, 15 টাকা 20 টাকা এক কিলো আম। তো এই আমগুলো আমাদের লোকাল আম, কিন্তু কোনো ভেজাল নেই, কালবাইস দেওয়া নেই। হ্যাঁ, মিষ্টি আম, খুব সুন্দর মিষ্টি কিন্তু আম। তো আমি আম কিছু কিনে এনেছি এবং সেটা বাড়িতে আম সত্য করেছি।
0: হ্যাঁ,
2: তো ধরুন সেই আম সত্য কিন্তু আমার খুবই প্রিয়। এবং আম পাকাও খুব প্রিয় আমার। আমি এখন ভাতে দৈনিক 2-3টে করে আম খাচ্ছি ডেইলি।
0: বাহ বাহ।
2: হ্যাঁ, তো ধরুন আর আম সত্যটা এখন রেখে দিয়েছি, যখন আম ফুরিয়ে যাবে তখন সেটা ব্যবহার করব।
0: বাহ, খুব সুন্দর সুন্দর নিতাইবাবু কিন্তু খুব সুন্দরভাবে বললেন যে ওনার খাবার পাতেও খুব প্রিয় এই আমের আয়োজন। আম সত্য না আমের মুরব্বা, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছেই অনেকের মনেই। তবে আপনার পছন্দ কোনটি সে নিয়ে কথা বলুন।

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে বলছি তোমায় অনুষ্ঠানে। আর বলছি তোমায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আম সত্য না আমের মুরব্বা, কোনটি আপনার বিশেষ পছন্দের? আম সত্য না মুরব্বা, এই দ্বিধার চেয়ে বড় হলো এই দুয়ের সহাবস্থান। আমরা চাইলে একটিকে বেছে নিতে পারি, আবার দুটুকেই সমানভাবে উপভোগ করতে পারি, কারণ স্বাদের জগতে কোনো প্রতিযোগিতা নয়, বরং বৈচিত্র্যই আসল আনন্দ। তাই আসুন আমরা আমাদের পছন্দের সম্মান জানিয়ে এই দুই সুস্বাদু খাদ্যের ঐতিহ্যকে ধরে রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরি। হ্যাঁ, কীভাবে এ নিয়েই কথা বলি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? হ্যাঁ স্নিগ্ধা দেবী বলুন।
1: রসের পর রসের প্রলেপ লাগিয়ে লাগিয়ে লাগিয়ে লাগিয়ে এরকম বাজারের গুলোর মতো না, বাজারের গুলোতে চিনি দেওয়া থাকে, আর এগুলোতে চিনি একদমই না। আর বছরের পর বছর কি যাবে শুধু রোদ, আর আমার কিন্তু প্রিয় আম সত্য। আর আমের মোরব্বা তো আদা একটু দেওয়া হয়, আর চিনি চারকে যেমন চাল কুমড়া করা হয় ঠিক ওই রকমই এত শুকিয়ে নেওয়া হয়, তবে ফ্রিজে রাখলেই মনে হয় ভালো মোরব্বাটা। মোরব্বাটা তো এটা পারমানেন্টলি আমার মনে হয় না,
0: দারুণ বললেন। হ্যাঁ, সঙ্গে থাকুন অবশ্যই, মানে দুটোই খুব পছন্দের, আমের আম সত্য আর মোরব্বা দুটোই খুব ভীষণ পছন্দের আমাদের স্নিগ্ধা দেবীর। তো আপনার কোনটা বেশি পছন্দ, মোরব্বা না আম সত্য? হ্যালো,
2: নমস্কার,
0: কে বলছেন? হ্যাঁ বলুন।
2: কারণ আমি একটা কথা বলি, আম সত্য মানে এত জনপ্রিয় ছিল আজকে, এখন হয়তো তার জনপ্রিয়তা কমে গেছে, তবে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা রয়েছে যেমন বয়স্ক, রসগুলো বের করে থালার মধ্যে দিয়ে দেন, তারপরে সেটা উদ্ধতে রেখে দেন, শুকিয়ে রেখে দেন, তখন কি করে জানে যেমন বিশেষ করে এখন আমের সিজন বা আম খাবো, কিন্তু সেই সিজন ছাড়াও কিন্তু মানে আজ থেকে ছ মাস বা পাঁচ মাস পরে কিন্তু খেতে পারে। কারণ দেখুন বিশেষ করে যখন দুপুর বেলা খাবার খান তখন কিন্তু দিকে কিন্তু তখন আরবার মানে আম সত্য দিয়ে উনারা কিছু বাদ খেয়ে নেন, তার সাথে হয়তো দুধ বা খোলা মিশিয়ে খেয়ে নেন, তার জন্য বিশেষ করে সেটা খুব মানে প্রযোজ্য আম সত্যে সেটাই। আর যে আমের ইয়ে যেটা রোগ বা যেটা বলছেন সেটা দেখুন সেটা একটা মিক্সচার আচারের মতো হয়ে যায়, মিশে যায় আমাদের কাছে, দুটোটা সমান রয়েছে তার মানে খাবারের যে স্বাদ।

সঙ্গে থাকুন। হ্যাঁ, আম সত্য না আমের মুরব্বা কোনটা বেশি পছন্দের, এই নিয়ে আপনার অভিমত তুলে ধরতে পারেন 2326253 এই নাম্বারে।

0: এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোন লাইনে দেখা যাক। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, আমি পশ্চিম বিলাক থেকে হারাধন দত্ত বলছি।
0: হ্যাঁ হারাধন বাবু বলুন।
1: বলছি যে আম তো ফলের রাজা, আম
0: ঠিক
1: সব সময় আম খেতে আমার কাছে ভালো লাগে, আম সাতটা হোক মুরব্বা হোক
0: আচ্ছা
1: দুইটাই আমার কাছে ভালো লাগে।
0: তো বাড়িতে কি আম সত্য বা আমের মুরব্বা কিছু তৈরি করা হয়?
1: হ্যাঁ, আম সত্য তৈরি করা হয়, আবার আমের মুরব্বাও তৈরি করা হয়, এমনিতে আমরা পাকা আমও খাই। অনেক গাছ আছে আমাদের গ্রামের বাড়ি তো।
0: আচ্ছা,
1: অনেক গাছ আছে।
0: আচ্ছা, ঠিক কয়টা গাছ হবে?
1: ধরুন 25টার উপরে হবে।
0: বাহ, এর মধ্যে মানে মিষ্টি আমের গাছ কয়টা রয়েছে?
1: সবগুলোই মিষ্টি আম, দেশি আছে বা অম্রপল্লী আছে, মালদহ আছে। জানেন আমি একবার এই 3 বছরের জন্য বহরমপুর গিয়েছিলাম।
0: আচ্ছা,
1: এখানে আম তো খুব সস্তা, 15 টাকা কেজি, 10 টাকা কেজি, 12 টাকা কেজি। আমি শুধু 5 কেজি, 7 কেজি, 10 কেজি করে কিনতাম, আর আমরা সবাই মিলে খেতাম।
0: তো মানে এতগুলো আমের গাছ রয়েছে, বলতে গেলে এটা আম বাগান আছে আপনাদের দখলে, সেটা বলতে হবে।
1: আচ্ছা,
0: এখন কি শেষ হয়ে গেছে না এখনো আছে গাছে আম?
1: মোটামুটি শেষের পথে।
0: আচ্ছা, এখনো কিছু রয়েছে?
1: আর আপনার এই ঘূর্ণিঝড়ে নষ্ট করে ফেলেছে তো অনেক।
0: আচ্ছা,
1: আচ্ছা, কাঁচা আমিও ফেলে দিয়েছে।
0: তাহলে বাড়িতে তাহলে দুটোরই বেশ প্রচলন রয়েছে। তবে আমার ভালো লাগছে যে হারাধন বাবু আপনার বাড়িতে মানে এই আম সত্যটাও হয়, আমের মুরব্বাটাও হয়, ভালো লাগলো। সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা সত্যি আমের মুরব্বা হোক বা আম সত্য, এ দুটোর বলতে গেলে রসনাটা কিন্তু আলাদা। তবে দুটোর জনপ্রিয়তাই যে রয়েছে সেটা কিন্তু আরাধনবাবুর সঙ্গে কথা না বললে কিন্তু আমরা বুঝতেই পারতাম না।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? নমস্কার,
1: আমি রিনা পাল বলছি আগরতলা থেকে।
0: হ্যাঁ রিনা দেবী বলুন। রিনা দেবী, আপনি আমাদের মানে গতকালকের আজকের রাতে অনুষ্ঠানে আপনি ফোন করেছিলেন, তাই এই মুহূর্তে আপনাকে আমরা নিতে পারছি না, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, অন্য শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, তারাও যাতে সুযোগ পান, একদিনে আপনারা একটি মাত্র অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারবেন। আর যেমন গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে আপনি ফোন করেছেন, তাহলে আজ এই সকালবেলায় আপনি আপনার ফোন আমরা নিতে পারছি না। আর আমরা এই যে বেশি করে যাতে শ্রোতা বন্ধুরা আমাদের ফোনের মাধ্যমে যুক্ত হতে পারেন তার জন্যই, আর অবশ্যই রিনা দেবী আপনার সঙ্গে আমরা আজ কথা বলতে পারছি না, তো অন্য বন্ধুরা যারা রয়েছেন তারাও চেষ্টা করবেন আমাদের আজ রাতে অথবা আজকের এই যে সকালবেলায় যে আমাদের প্রত্যেক অনুষ্ঠান হয়, যে কোনো একটি অনুষ্ঠানে, আমাদের ফোন ইন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, দিনে একটি অনুষ্ঠানে আপনারা ফোন করবেন। আরও একটি লাইনে আলো জ্বলছে, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার,
0: নমস্কার,
2: আমি অরবিন্দ বিশ্বাস বলছি আগরতলা কৃষ্ণনগর থেকে।
0: হ্যাঁ অরবিন্দ বাবু বলুন।
2: আমি ওই আজকের আলোচ্য বিষয় তো বললেন যে আমি শুধু বন্ধ করে দিতে। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
2: আলোচ্য বিষয় তো আমসত্ব বা
0: আমের
2: মুরব্বা। আমসত্ব আমি খেয়েছি, আমসত্ব আমার মা আমাদের বাড়িতে আম গাছ অনেক গাছ ছিল, এই আম থেকে আমসত্ব তৈরি করতো, সেটা খেতাম। কিন্তু মুরব্বটা আরো কঠিন আর কি বানাতে, এটার সঙ্গে অনেক মশলা টসলা দিতে হয়, তো সময় পেতেন না, তাই জন্য মুরব্বা করতেন না, আম সত্যটাই করতেন। কারণটা ছিল আমাদের বাড়িতে আম গাছ প্রচুর ছিল, সে বললে অনেকে হয়তো বিশ্বাস করবেন না, 30-32টা গাছ ছিল, একটা গাছে উঠলে হ্যাঁ পুরো সবগুলো গাছে এক গেলে থেকে আরেক গেলে ঘুরে ঘুরে যাওয়া ছিল। তখন আমার বয়স ছিল ধরুন 10-10 এরকম, বাইরে উঠে তখন তো পূর্ব পাকিস্তান ছিল, চলে এসেছি আমরা ত্রিপুরায়, তো ওই যে তখনকার স্মৃতি, গাছে উঠে উঠে আম খেতাম, তারপরে এসেছিলেন মনপুরে এসে ওখানেও আম গাছে আমরা খেয়েছি। এবং সবচেয়ে আমরা মজার ব্যবহার হলো আমরা কয়েকজন যখন গাছে উঠতাম আম পেরে খেতাম, পাকা আমগুলো দেখে দেখে পারতাম, আর কাঁচা আমগুলো যখন খেতাম তখন এই আমাদের ছোটো ছোটো চাকু ছিল, ওই বড় দামি চাকু ব্যবহার করতে দিত না, ছোটো চাকুগুলো নিয়ে গাছে উঠে বসে একদম দাঁতা থেকে কেটে কেটে কেটে কেটে শুধু আমটা বের করে নিয়ে
0: আসতো,
2: এগুলো করতাম আর কি আমরা দুষ্টামি। এই যে আমের স্মৃতি, এখানে তো ত্রিপুরার আম লোকের আম অনেকগুলোই পোকা থাকে, পোকা ধরে ফেলে, একবার আম গোপন নিষিদ্ধ করা হয় বা বিদেশি বাইরের আম, এগুলি প্রচন্ড মিষ্টি হয় এবং খেতেও ভালো লাগে। তবে এখন তো মা নেই, আর অন্য কেউ এগুলো পারেও না, কিনে এনে আচার বা আম সত্য আমরা কিনে আনি, এইভাবেই খাই। এই যে আমার ছোটোবেলার স্মৃতিটা, আম সত্য ওইটাই আমার ভালো লাগতো খেতে, আসল কথা মুরব্বা তো পেতাম না, বাড়ি থেকে অনেক দূর থেকে কিনে আনতে হতো, তার জন্য ওইটার যে স্বাদ সেটা মাঝে মধ্যে উপলব্ধি করতে পেরেছি, তাই এতটুকু আজকে শেয়ার করলাম আপনার সঙ্গে নিতাই বাবু।
0: সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন। হ্যাঁ আর মানে এত মধুর স্মৃতি এই আমকে নিয়ে, ভীষণ ভালো লাগলো।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মধুপুর থেকে সুমতি সরকার।
0: হ্যাঁ সুমতি বাবু বলুন।
1: আমি তো সাত

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মধুপুর থেকে সুমতি সরকার।
0: হ্যাঁ সুমতি বাবু, বলুন।
1: আমি তো সাত এখন শুধু কথা কথা আমাদের এখানে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কারণ আপনারা তো কিনেন, টিএসএল এর সদর দপ্তর কিনেন।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
1: এখান থেকে পশ্চিম দিকে আপনার বড় পর্যন্ত কোনো আম লিচু কাঁঠাল খাওয়া যায় না, বানরের এত উপদ্রব হয়েছে।
0: আচ্ছা,
1: হাজার হাজারে বানর ঢুকেছে। যেটি বললেন যে আম সত্য, আম মরুব্বা, কাঁচা আম, শুধু সবাই তো খুব খেয়েছি। আমার মা আম সত্য দিত, সারা বছর খাওয়া যেত। এখন তো আর এই দিন নেই। আমাদের এখানে এখন যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা তো বুঝতেই পারবে না যে কিভাবে আম কুড়িয়ে খেতে হয়। তারপরে আর কাঁঠাল লিচু এসব নাই, বানরের যন্ত্রণা কিচ্ছু নেই, কারোবারের দিকে কিছু নেই, গয়াম নেই, কিছুই নেই আমাদের এলাকায়।
0: ঠিক ঠিক,
1: অনেকে আলোচনা করছে, খাইতেছে খাইছে বা শুনতেছি, ওই বড় লাগতেছে।
0: আচ্ছা যাই হোক, মানে এবারে বানরের উপদ্রবে আমের বিশেষ একটা সংরক্ষণ করতে পারেননি সুমতিবাবু।

0: হ্যালো, জ্বলছে টেলিফোন লাইনে, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
1: আমি রামনগর থেকে বলছি, রিমা দাস চৌধুরী।
0: হ্যাঁ রিমা দেবী, বলুন।
1: আজকে যে প্রোগ্রামটা আপনি তুলে ধরেছেন, এটা তো খুব ভালো লাগলো আমার কাছে।
0: হ্যাঁ বলুন।
1: আম সত্তা আর আমের মুরব্বা, আমের মুরব্বা আমার শাশুড়ি মা খুব সুন্দর করে উনি তৈরি করতো। আমি এটা তার কাছ থেকে শিখতে পারি না, কারণ আমার শাশুড়ি মা এখন নেই। কিন্তু আম সত্তাটা আমি বাজার থেকে কিনে আম সত্তা থালের মধ্যে করে দেই, বছরের পর বছর সেই আম সত্তা আমরা মানে খাই আর কি, খুব ভালো লাগে আমার কাছে।
0: বাহ, সুন্দর, ভালো লাগলো। অবশ্যই আপনার মতো সকলেই এই সময়টাতে আমের সংরক্ষণ করো, আম সত্ত্ব বা আমের মুরব্বাতে।

ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো। বলছি তোমায় অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। এই মরশুমে আম চারদিকেই, ফলন ভালো, তবে এই ঝড়ে কিছুটা আমের ফলনে নষ্ট হয়েছে, ভাটা পড়েছে। তবে খুব আম এখনও কিছু কিছু গাছে রয়েছে, আর আমকে সংরক্ষণ করে রাখতে চাই সারা বছর ব্যাপী। তো কেউ আম সত্য করে রাখছেন, কেউ আমের মোরব্বা করে। তবে আম সত্যটা যতটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, আমের মোরব্বাটা ততদিন না রাখা গেলেও রসনাতৃপ্তিতে বেশ তিন চার মাস আরও ফুরিয়ে নেওয়া যায়। আর এভাবেই আমাদের ঘরে ঘরে রসনাতৃপ্তিতে আম থাকুক সারা বছর ব্যাপী। আম সত্য

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
2: QR code scan karo, 5000 takar cashback pao. Bah, din ta bhaloi.
3: পূর্ণ ফাঁদে।
4: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
8: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
7: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
8: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা সেই সমস্ত নারীদের স্যালুট জানিয়ে থাকি, অভিবাদন জানিয়ে থাকি, যে নারীরা সমাজে অন্য নারীদের প্রেরণা যোগান, তাদের বিভিন্ন কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে অন্যদের কীভাবে জীবন পথে এগিয়ে চলতে হয় তার শক্তি যোগান, যে নারীরা তাদের অভিবাদন জানিয়ে থাকে। এবং নারীদের এই সমাজ গঠনে যে অনন্য ভূমিকা রয়েছে তাকে অভিবাদন জানাই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। রোদ বৃষ্টি ঝড়ে নারীরা কাজ করে, এই ছোট্ট পংক্তির মধ্যেই নিহিত রয়েছে বিশাল বাস্তবতার প্রতিচ্ছবি। আমাদের সমাজে নারীরা শুধু একটি ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নন, তারা একাধারে মা, কন্যা, সহধর্মিনী, কর্মজীবী, সমাজকর্মী এবং অগণিত দায়িত্বের ভার বহনকারী এক অদম্য শক্তির প্রতীক। প্রকৃতির প্রতিকূলতা, তীব্র রোদ, ঝুমঝুম বৃষ্টি, ঝড়, কোনো কিছুই তাদের কর্মপ্রচেষ্টা থামাতে পারে না, বরং প্রতিকূল পরিবেশেই তাদের দৃঢ়তা, সহনশীলতা ও সংগ্রামী মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে।

যদি আমরা নারীদের অবস্থান গ্রামের প্রেক্ষাপটে চিন্তা করি, ভোরের আলো ফোটার আগেই বহু নারী মাঠে কাজ করতে বেরিয়ে পড়েন। কেউ কৃষিকাজে, কেউ গৃহপালিত পশুর দেখাশোনায়, আবার কেউ পরিবার চালানোর জন্য বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা দিনভর পরিশ্রম করেন, কিন্তু তবুও তাদের মুখে থাকে এক অদম্য হাসি। তাদের এই নিরলস পরিশ্রমে পরিবারকে টিকিয়ে রাখে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যদিও সেই অবদান অনেক সময় অপ্রকাশিত থেকে যায়।

যদি শহরে নারীদের ক্ষেত্রে আমরা দৃষ্টি দেই, একই চিত্র কিন্তু চোখে পড়বে গ্রামের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি, যদিও পরিবেশ কিছুটা ভিন্ন চোখে পড়বে। অফিস, হাসপাতাল, স্কুল, কারখানা প্রতিটি ক্ষেত্রেই নারীরা নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখছেন। সকালবেলা পরিবারের সকল দায়িত্ব সামলে তারা কর্মস্থলে ছুটে চলছেন, আবার দিনের শেষে ক্লান্ত শরীর নিয়েও সংসারের দায়িত্ব পালন করেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের এই নিয়ম করেই যাতায়াত চলতে থাকে। কাজের প্রতি নিষ্ঠা তাদের জন্য এক বড় উদাহরণ হয়ে দেখা দেয়।

101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তী রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যদি আমরা নারীদের অবদান দেখি, তাহলে নারীদের অবদান কিন্তু অনস্বীকার্য। একজন নার্স, একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা একজন স্বাস্থ্যকর্মী, তারা প্রায়ই প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। মহামারীর সময় আমরা দেখেছি কিভাবে অসংখ্য নারী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তখন রোদ, বৃষ্টি কিংবা ঝড় নয়, মৃত্যুকেও তারা

আমরা যদি নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান দেখি, শিক্ষাক্ষেত্রেও নারীরা আজ অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রত্যন্ত অঞ্চলে স্কুলে শিক্ষিকারা প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যান। কখনো কাঁচা রাস্তা, কখনো বৃষ্টির কাদা, আবার কখনো ঝড়ের বাধা, কোনো কিছুই তাদের দায়িত্ববোধকে দমিয়ে রাখতে পারে না। তাদের এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করছে, গড়ে তুলছে একটি শিক্ষিত ও সচেতন সমাজ। আগামী দিনে কেউ তাদের উজ্জ্বল দৃষ্টিতে স্মরণে রাখুক, এই ভাবনা ছুঁড়ে ফেলে দিয়ে সমাজ গঠনে তারা নিরন্তর কাজ করে চলেছে।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্য অনুষ্ঠানে। এই অনন্য ভূমিকা যে নারীদের এই সমাজ জীবনে রয়েছে, এই বাস্তবতার আরও একটি দিকও কিন্তু রয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করে এই সময়ে দাঁড়িয়ে। এত পরিশ্রম, এত অবদান সত্ত্বেও নারীরা অনেক সময় প্রাপ্য সম্মান ও স্বীকৃতি থেকে বঞ্চিত হন, এটা মানতেই হবে। কর্মক্ষেত্রে বৈষম্য, নিরাপত্তাহীনতা, পারিশ্রমিকের অসমতা, এই সমস্যাগুলো এখনও বিদ্যমান রয়েছে। এই রোদ বৃষ্টি ঝড়ে নারীরা কাজ করে শুধু একটি প্রশংসা বাক্য নয়, এটি আমাদের কাছে একটি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। নারীদের এই অবদানের যথার্থ সম্মান দেয়া এবং তাদের জন্য একটি নিরাপদ ও সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি বলে আমরা মনে করি। আমরা নতুনভাবে নারীদের জন্যে চলুন না ভাবি তারা কীভাবে আরও সম্মানিত হতে পারেন।

0: শুনছিলাম আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো গোটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

নারীদের অদম্য মনোবল আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শুধু নিজেদের পরিবার নয়, পুরো সমাজ ও জাতির উন্নয়নের চালিকা শক্তি। তাদের এই সংগ্রাম ও সাফল্যের কাহিনী আমাদের অনুপ্রাণিত করে, আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও দৃঢ় থেকে নিজের দায়িত্ব পালন করতে হয়। সেই কথাগুলোই আজ আমরা স্মরণ করছি এই তুমি অনন্যা অনুষ্ঠানে।

রোদ বৃষ্টি ঝড়ে নারীরা কাজ করে, শুধু একটি লাইন নয়, এটি নারীর অদম্য সাহস, পরিশ্রম ও আত্মত্যাগের এক চিরন্তন প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিকে সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। নারীরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যায়, আর সমাজ এগিয়ে গেলে দেশও উন্নতির পথে অগ্রসর হয়।

রোদ বৃষ্টি ঝড়ে নারীরা কাজ করে, সমাজ গঠনে নারীদের অবদান অনস্বীকার্য। তারা কাজ করছে, কিন্তু সেই রোদ বৃষ্টি ঝড়ে নিরন্তর কাজ করার যথাযোগ্য সম্মান তারা কতটুকু পায়।

এই মুহূর্তে ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ত।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

রেখা পূর্ণিমা কিচিং সঙ্গে নরখাই দো আকাশবাণী আগরতলা এফ এম ও জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি ও জরাও আং তঙ্গি দো নরগাই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা খাখলাইনক যতন কাহাম করিং তংবাই না তাই চিনি পান্দান খানানি বাকি খাতুং খাজাখলাইন নাসিংয়ে তংবাই খানা হানাই নাই আং বহানি বেলাই ন কাহাম করিং তাই নরকবাই করিংনি বাকি বেলাই কেন খাতুং খাজাখলাইন ফাই সক পাই যাক বেলাখানে তংথকমানি বারা সাল কাহাম জরা কাহাম রকম মানিয়ে নরকবাই করিংনি নরকবাই ককলাম সালাইনি আসে খনাতক খনাতক রসাপমু তাই ককথাই কম রকম নরকবাই শেয়ার খাইনি জরা কাহাম মানমানি বাকি বেলা বেলা কিনা হামবাই নরক সালব্রুম ব্রুম নরক অবাইকে হামজাক মুরি তমানি বাগে জরা কাহাম রকন রই তমানি বাগে নরকনি আশেক পাইলে জরা ফানো নরকনি মরক জরা রকন নরক জং রই তমানি বাগে আবনি বাগে পাইফলাইয়া হামবাই নরক নরমা নমা তঙ্গো ফাডিকে চিং পান্ডা চেংলাইয়ানে পান্ডা চেংনানি গাং সাইমান লাইয়ানে চিনি পান্ডা তাম তাম রক্ত ফাডি নাইলিয়ানে তিনি পুইলাও দঙ্গ খানে রেজাবমু বেলাই কিন্তু পান্ডা কাহাম নরক জতানো সাইমানো নরক খানানামো জংজাকমানি রেসাব মুরকন নরক এস এম এস নি বিশিংটেই সৈদি হোয়াটসঅ্যাপ নি বিশিংটেই তাই সরাই সরাইকে সৈদি রেসাব মুনে পুইলানি ককথাই তাই রেসাব নাইনি মুং মান খাঙ্কে ব সৈদি হাইকে তকিন মুরক মানি তং খাঙ্কে ব সৈদি পিয়াবারও তিনি জং এস এম এস নি বিশিংটেই চিনি ট্রাইবেল সংনি রেজাক চিনি ওর সৈজাক তো চিনি কক বরক বা চিং যে চিনি যে বুকুং বারার কক সাই তোমানি অবরক বিষমন চিং খালায়ানে হিন্দি হাইবা এবার খাবার বাংলা রকম কারাইনে চিং খালায়ানে যে খানা মুসং জাকমানি নরক কৈহর দি টংখাং কাবা চিং খালায় মানলাইনে আপনি ইয়াগুলো দঙ্গ রেডিও কুইজ আর বহাইনে চিং সাই মানলাইনে কিসাসেক জং তিনি সরলাইনে সিংলাই তাই সালাইমানি বিশিং তৈ খাইনাই আপনি ইয়াগুলো নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা আপনি ইয়াগুলো শিকলা হায়ুং পান্ডা খানাইমা লাইনাইজিং তিনি ফোর্ড মানডে আপনি বাকি বেলাখানে হামবাই নরক খানার মানখা চিনি পান্না বতাং রক নরক এস এম এস এ বিশিংটি নরক নি খানানো সুংজাকমানি রেজাব মুরক ন খানানানি বাকি ডাকতে ডাকতে মোবাইল খসা দি তাই এস এম এস খাইনানি চেঙে সেরে দি গবং গবং ফাইসি তংখানা র নাই নেগ্রে না পড়ি ওই সাবতাম সৈকা বসিও সাবুংখা সাইমালিয়া ফুংকাহাম যত খনাই টংমাই রকন আং পি এন দেব বর্মা পি এ এন দেব বর্মা হানি বসিও মারে হাদুকনি নাকার দি স্বপ্না দেব স্বপন দেব বর্মা ওর কিসি সানুক জাগে আমি তো আমার বাকে স্বপন দেব বর্মা মারে হাদুকনি আং খানানাই আং খানাই খানানাই রেসাবমু তাংসা জয়ন্ত জমাতিয়া নি তৈসা রুকুং কর্মতি অ রেসাবনা বখানা নাম সংজাগ আও টংখা কত খালাইনাই আপনি ইয়াগুলোতেই কাইসা এস এম এস পড়ি নেয় বসিও ফুংকাহাম পেকরজলানি ব্রিজেস রেসাব মুং রেসাবনাই নিমুং অংকা ইমাঙ্গ ফাইয়েই আনি গানাও সুলেখা দেবরমা বাই রেসাবজাক আং ডেডিকেট খাইনাই আনি আমা স্বর্ণমালা বাই ওয়াখিতি নানা সায়াতি বাই রাধিকা হামবাই বাই ও বেলাখানে হামবাই নং যে মানসাক সাইটকমানি বাকি

আউভারিকে চিনখানা লাই না চিনি তাকুক স্বপন ডাবরমা খানা নামুসং জাকমানি আর সাপুং জয়ন্ত জমা দিয়া বাইরে সাপ জাগ্রে সাপুং তৈসারুকুং তৈ কর্মতি ফারি খানা লাইন আর সাপুং না

আবলেখানে খাড়াতো তো রেসা পং চেং খানে মন লাইখা জয়ন্ত জমাতিয়া বাই রেসাব জাক রেসা পং তৈশা রুকুং কর্মটি অ রেসা পং নম আপনি ইয়াগুলো চং কয়হর নাই ইমাঙ্গ ফাই হই খানানামু সংজাক নাই রেসা পং ন চিনি পেকর জলনি দাখুক ব্রিজেশ দেববর্মা বিনি অ রেসা পং নত আং রুতু গুইছে আনার ফাঁস ফাইলিয়া গ্রী নাং গ্রী খানা হানি মা হন ফেবা রুতুকতে রুতুকতে তুমি নমান খাং খেত আং খানার নাই ইমাঙ্গ ফাই হই নাই রেসা পং কাইসা তো তঙব সাবনি খাং কাহামকে রমি মানসুকলিয়া অরব সৈজাগ্রব গ্রীনি বাকি আবনি বাকি অব কাইসে তমন অব তো চিনি বুকুক রেসাবনা গ্রেন বুকুক মানসী বরক বাইরে সাবজাগ রেসাবংসে আবনি ইয়াগুলো চেংনাই নেলাইয়ান তে খরকসা চেংন বুকুক চিনি টাকার জলানি বুকুক কণিকা বশিহরমানি বশিহরমানি রেসাব খানানামু সংজাক মানি হিঙ্কে চুমুইনি সাম্পলি নখানা নামু সংজাক মানি

0: এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এসটিআই মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
0: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌনসঙ্গী নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।

আশোক নুসুই হব বর হিসাব খানা মুসংজাগে সৈমানি খানা হামবাই বেলা খেন যে তাকে সাধারণ ব খানা মুসংজাক মানে রেজাবং ফারিকা যে ওজারও খানা লাইমান থাকলায়

क्राकनी बागई योगा अवानसुकमा ओमिया भारत खबै हायुंगनांगै फिल चिनै हायुं योगा साल पालाय जाखा हाक्तरि जुदा जुदा आमचाइनि लगे हास्ते ओमिया फिल चिनै हायुं योगा साल पालाय जाखा हास्ते फाइन्डर सनारे दिनालोमिया चरिलामने भारत रत्न अटल बिहारी बाजपेयी रेमचिनै रिंगनग सिपाही जला बेरामनि हायुं योगा साल पालायमा मेल न चेंगि रेखा मन्त्रियकरा प्रोफेसर डक्टर मानिक साहसाका ताबुक हास्तेव बाइथां मुचुंगुई थैरमुं हदानि जबांगै बाजाखा केन्द्रनि ककथुमताय आवामुं ककचंलाय नकनि बिसिं टंनाय सेन्ट्रेल ब्युरो अफ कमिउनिकेशन सिबिसिनि आगरतरा फिल्ड अफिसनि साखथारमा बाय मिया एडिनगरनि बेलतलाव टंनाय त्रिवेणी संघ क्लाब फिल्डचिनि हायुं युगासाल पालायखा তিনি সিমিয়ে চেংজাগেন আসামনি কামাখ্যা মান্ডব নখা সালবরণী আম্বুবেজি তের উনকুটি হাংকর নাইকল ফাংডি লেকাতাল সারাচার সামিটনি ডাংসাও স্কচ সকাট মানখা নৈশাই নৈজিদ হায়ুং কাপনি পাইথাক কাইথাম থংলাইমা ও স্পেন ব্রৈ বুকচাগুলনি ফেরবাই সুদি আরবন মেচানখা তাই বাবাইসা বখাক বেলজিয়াম তাই ইরানি বিশিং থংলাইমা ও গোল বক্সাদ্র অংখা তাই ইউরুগুয়ে বাই কেফ বার্ডেনি বিশিং থংলাইমা ও নৈ নৈ গোল বাই বাক্সাকে পাইখা বস্কাং দাম নৈসি ব্রৈ বেবাক হাংকর ফেরাঙ্কগৈ গবাং ওয়াতে ওয়াইমানো হই হজাক খাই রেখা নবরদেবা নাইখুং তিনি সালনি টুংমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস খামাও নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি টঙ্গানো হই নবরদেবা নাইখংনি বাকটিকে সাজাখা জিনখনাই মানলাইখা তাবুসাক জরানি ককবরক নিউজ হেডলাইন স্রক অবনি লগে লগে ন জিন যে নরকনি এসএমএস নি বিশিংতি খলাইনাই নরকনি শিহরজাক কয়হরজাক রিসাবংরকন খনালাই তংমানি আবনি জরা অরণ মথাক জাকসিনাই আপনি ইয়াগুলো চিনি পান্ডা তঙ্গ রেডিও কুইজ অর বহাইন নরক যতন পার্টিসিপেট খাইন বাকি আং কয় যাও অর বজন কিসাসক সরঙ্গি দা মানলাইন কিসাসক চিনি রংমানি সীমানি রকন বাংলাই দা মানলাইন আবর বজন চাইটগৈনাইলাইয়ানো আপনি বাকি নরক যতন অর গরংনানি বাকি আং কয় ককদুকনি বিসংদি নরক গরঙ্গি মানাই আং নরকন কাশে কুসু যে মানমানি জং কক সিলাইনানি বেখাক থাংলাইয়ানে তিনিনি কুইসনি ব্যাচাব হাইকাবার টপিক রকমখা গেমস এন্ড স্পোর্ট ট্রেডিশনাল স্পোর্ট অবরকন জং তিনি যে মানসাক সাই মানলাইনানি বাকি চাই টকলাইয়ানে অজরাও জং কিসিসা এইডস নতুই আবাই মৌন চেন খালায়ন অ নাকারদি তাই কিসা জরা তংখ নরকন কতাল খে হাইনে হাই অ পান্ডাও লামসগ রেডিও কুইস পান্ডাও রেডিও কুইস পান্ডানি কক সুমুং ন চং সালাইনানি বা সঙ্গলাইনানি তিনি বো সঙ্গলাইন সাই মানলাইন ফাইদি তাবুক জরানি চলেই তংমানি ফিফা ওয়ার্ল্ড কাপ আবো কয়টা হায়ুঙ্গ অংনাই আবো কাছে সঙ্গম তাই পুইলা ফিফা ওয়ার্ল্ড কাপ চেংজাকমানি ব হায়ুঙ্গ ব হাক্তর চেংজাক আবো কাছে সঙ্গম তাই কয়টা হায়ুঙ্গ থাকনাই আবো কাছে নরক নিথানি সঙ্গম ডাক্তি ডাক্তি খাই নরক আংবাই গরঙ্গই সাহরনানি বাকে নরকন কয় যাও ফাইডিকে অজরাও জং নরকনি ককদু রকন নাইসিংনানি সিগাং কিছু চিকন সা জং লেলা লাইয়ানো

হয় হেবিল নরক নল আমসুগো নরক খাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি অফুংদি পর্যায়ও আং তো নরকাই নরকনি বুকুক আর যে মীনা

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
1: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
0: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: আবেলাখানি খানা তো তো অগ্রসা বংচেন খানাই মানলাইখা ফারিকে অজরাও আং সিংমানি কক নি নরক কক ফিল্মং রানানি জরা শক পাই দংখা চিনি তিনি সিংমু আং সিংকা নরক ন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নি ও থংমং ন ব কান্ট্রি রক হোস্ট খাই দং আবো আং নরক ন সিংমানি আবোনো কারিব ব কান্ট্রি ও পুলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থংজাখা আ কক নবাং নরক ন সিংমানি নরক নি থানে তুম কক নি কক ফিল্ম তংখাংকে নরক রই মাননাই কক দুক নি বাগৈ ডাক্তি ডাক্তি ক্রেংদি ক্রেংনে নি বাগৈ আং নং ন কক দুক নি মারি সাইরওয়ান কক দুক নি মারি ইংখা 0381232625 ও কক দুক নি মারি ও নরক ক্রেংগৈ নরক নি সাইমান মানি তংখাংকে বা নরক সাইমানাই আবনি বাগৈ ডাক্তি ডাক্তি কক দুক বাই ক্রেংদি অজর কক দুক ফাই দংখা আবনি সাই সিকাং জং চিনি এইচ নতুই আওয়াই মুংনি স্পট জং খনালাই নে
1: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

কাপ সিংহী টমানী গাঙ্কে তো অবরক যাবেন সাইমানা নাগ আপডেট সাক সাক টনা নিছে অব ও ফুটবল থাই টমান বাই আনি তাম লেনদেন টমানো আবহাইয়া যাক সাক জেফ্রুপন বসকাং টনা নি গাঙ্কে যাক সাক আপডেট কে টনা নি গাঙ্কে অবহাই বেবাক নলেজ রকম যারাগি টনা নি নাগ যা হায়ুংনি নলেজ নারাকানি নাগ চিনি হাক্তরি নলেজ নারাকানি নাগ চিনি হাস্তেনি নলেজ নারাকানি নাগ চিনি হাঙ্কুরি নবো নারাকানি নাগ চিনি বকাকস্তেনি চিনি আমচাইনি চিনি কামিনি বেবাক ন অবহাই ককটো মারক নাঙ্কো মারক নারাকানি নাগ যা আবনতেই মূসা সিয়া মূসা সাইমানিয়া গাছ আবো হাকর হাবই দমাহাই আবন বাকি যাক সাক আপডেট খে তনানি গাঙ্ক অবহাই ইনফরমেশন রক অবহাই নলেজ রক যাগতেই টানি নাগ মঙ্কা যাইখানে বিশংতেই স্রাংকে তনো সাইমান রুব নলেজ খালাই রুব আপনি বাকি চিনি ইয়াগন বেবাক মোবাইল যাওয়ানো বেবাক নাইমানো বেবাক সঙ্গিমানো যোবাইল গবং মা যরন স্কুল কলেজ ইউনিভার্সিটি যাক অর মানে মানো নুতুগী দাঙ্কে অর বেবাক ন সরমু মানে মানো নর বেবাক ভাষা হাই লেঙ্গুয়েজ নরঙ্গব মানো অবাহাইকে যাহাম কাহাম সেব কাহাম চিনি লংমাও যা মোবাইল থাইজা মানমাবাই যানকা ফেয়াবা যাবো নামমানি সামুও ফনাঙ্গানি বাকি যকলুগো উসলু যাক আবন বাকি সরঙানি বেলাই খেয়ে নাগ সরঙানি বাকি যক নখরে থাকাসে নাঙ্গে বেবাক নগ দরঙ্গি মানো যাহাইন এন্টারটেইন রক সিমি নাই নলেজ নি যে সামু রকম খাইনানি নাগ আবহাই নাইম রকম নাইনানি নাগ সরঙানি নাগ যক দিন বেবাক সংসারনি থাঙি সগৈয়া থাঙি সগৈ মানানি পসিবল বকরে আবহাই জাগারকব আবহাই জাগারকব নগৈ মানো নাই মানো তাই আর নি কক তাই কক কক তো মা কক থুম রক নব মানে মানো বেলাখানে হামবাই চিনি বুকুক ন ব অবহাইকে কাহাম ইনফরমেশন হাইকে বা কাহাম আপডেট রমানি বাকি আফারিকে চিনি অ সঙ্গ ন সঙ্গেব বসকাং তলাংলাই চিনর জেফুরপান থমুরক উমিন দঙ্গ চিনি ভারত হা তাবুক ব ফুটবল থমুঙ্গ তো সগৈয়াক হাইপান যাই তো গুইত দঙ্গ চিনর ন্যাশনাল নিজে থমুরক তো উমিন দঙ্গ হাইপান অবহাই ওয়ার্ল্ড কাপ রক তো সগৈয়াক ফুটবল নি থমুঙ্গ চিনি ন্যাশনাল গেমস রক ব ফুটবল ইয়া ফুটবল হামজাক ফানো চিনি ন্যাশনাল গেম রক তো হকেছে এনকে আবনি ইয়াগুলো চিনি আর নি ওয়ার্ল্ড কাপ রক যে থমু রক সগৈজাক রঙ্কে তো চিনি ক্রিকেট দঙ্গ কাবাডি দঙ্গ অবহাই কমা থমু রক দো তাও ফুটবল নি থমুঙ্গ হংকাই চিনি ভারত হাক তো সগৈয়াক তামুকে বেশি ব্রুম চাইতে গুই দো কোয়ালিফাইড তাবুক উঙ্গিয়াক চিনর কাহাম কাহাম থাই রক দঙ্গ প্লেয়ার রক দঙ্গ হাইপানো তাও সাকজরা ও হাইনি বেড়ামকে সগৈ মানেয়াকো বেলাখানে আবক্ষা গাইছে খা খামানি কক যাইতে গুইন দঙ্গ চিনি যে থমুনি যে তৈনে সামুখ্লাই দাই রক ফারিগেছে ও জরাও রেসাব মূ তংসা খালাই মানে বখাক থাকলাইয়ানো তামনি গাঙ্কাই তিনি হিংখা বেলা এখেন চিনি এইচ নুটুই আওয়াইমু গবাং নঙ্গি দো আবনি বাকি যরা জরাও আবনি আপডেটস রোগনানি নাগ অবহাই আওয়াইমু অ্যাওয়ারনেস চিনি বিষম দানি নাগ ফাদেও জরাও যেসাব মূ তংসা খালায়ন খনাত ডক্টর সাবং ফাড়ি

0: আপনি জানেন নিরাপদে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
1: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, বায়ুপথ বা যৌনিক পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
0: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার

Fadike, Tungmungni Shinglai Mungo, Jing Hanhai, FIFA World Cup, Ni Noti New Shinglai, Obuka Jing Lai Tangzak, Ni Cognizing, the Kisha Shai Malayan, Kaboba, Bokzagirok Tongana, Kaboba Muidungi Tongana, World Cup, FIFA World Cup 2022 Ni, the Kisha Shing. Aro final jet Tunglai Mani, Shabok playing car. তাই আথং লাইমুং ভাই ভাই কে থং লাই জাকা বেলাকেন ড্রামেটিক হাইকে থংজাক মানে জং নুকা আজরাও থংমুং বেলাকেন নাই থকা ইন্টারেস্টিং কা পিয়াবা ভাই ভাই কে ইন্টারেস্টিং কা কেবো সাই মানে টংগা কা চিকন ছাকে সাইখনার দি তাই ফাইনালও সাবাই সাবো থং মানে তাই সাবো বক প্লাইং কা আবো হাইরক কেবো সাই মানে টংগা কা চিকন ছাকে সাইখনার কে প্লাই কেনা কাহামুং নাই বেলাকেন খনা টক নাই বেলাকেন জং মুইটুবো তরক নাই যে সাইমিয়া খানায়া কোপর রক থাকলায়নর সাইমানা নিয়ে যে সাইমানা রক সিমিনো কক দুবাই ক্রিঙ্গি নাই সাইখানার দি থানাই ফিফা ওয়ার্ল্ড কাপ নি ফাইনাল বাহাইকে সাব জিতিকা সাব বাহাইকে থমুং ববাহাই ববাহাই ইংকা চিকন ছা সাইখানারকে বেলাইখান কাহামুং নাই হাই হিনে নাই নরং থানি অবন কাইসে সিমুং সামুং নরক টিয়া রঙি নাই সাদি জং সাইমান ইয়ংকে সাইমা লাইনানি সে কেবা অর বেলাই সাইমান যাক বেলাই গরং আবাহাই ক গিয়া আবনি বাকি নরক নাং কয় নরক গরং দি তাই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আরনি ফাইনাল নি যে থংমুং রকন তৈনে চিকন সাকে ডেসক্রাইব খাই সাকা হাঙ্কাই সবাই শুক্র বই সাকা হাঙ্কে বেলাই খান কাহামনাই তামনি হিংকে থানাই অ ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনাল নি থং বেলাইখানা ইন্টারেস্টিং খা বেলাইখানা নাইথকা তাই খাখলাই গবাং কুকন যে বড় রক জং জং হাই বড় রক চিনি অরনে বড় রক যে টিম ন সাপোর্ট খাই আর টিম ন কপ্লাইং মানে তাই টং থকমুং আবহাই রক গবাং মানে ইন্টারেস্টিং টং ভাই থংমুং গ ফারিখে জং সাবা অথং

0: mo thangka bahike thungmung ka abo saimanai tongke kokdu bai kirangdi sabo kokdu go kirangna nai tongka nai ne no jarawo. Hello,
1: hello,
0: Dipor kaham takuk
1: Dipor kaham no bo ang takar jolo ni bidhan te forma
0: bidhan balai khelam sogo takuk na no bidhan
1: hambai Above the other by so get Katara, Misoka Bongo, who's clay for
0: us? I have a Katara Tanzago.
1: I
0: made a house, Hagari.
1: Final by Argentina by both sons.
0: Tanguki Shatamaka Munga Kisha Shaken Agada.
1: Arato, Puilato, Argentina, Buitanga. Polo, eh? Hm. A day for a day, strong like that.
0: Hm.
1: Strongly last year, we like that penalty shoot.
0: Penalty, mar like ya.
1: Yeah, that decision, we that final, just when to Argentina, they love like ya.
0: Wow, abo, dum interesting. But like, na hada hadi lorai ni mo hata.
1: Hada
0: hadi lorai.
1: Nai nai, the book money overbook like
0: ya. But like, na tong tong mong overbook hai like hai si.
1: France president, bo akela hai maybe last month.
0: Belai kena hambai takuk neng kaham kena shai kinar ka azora wo cina ro agor tola wo cini tam ni shanai norok nugu imang kana cina ro ni maharaj ni kaisa mai khlai hai kata wo ta inkalab hanai nai ukur jak bini kaisa hotel hai ka ba biye bari abo hai wo uttor gate norok nugu kana TV kotor kotor thepa jak azora wo TV kotor thepa drop Afro a football bo arabo phunuk jago horo sara atta satta rong siming kana bolai kena boro kuthumi nai lai mani sorogo boro kupulung gari yang yang bebang ke phono line ek re asu goi nai lai mani basai nai lai mani bolai kena interesting kena nai lai kya hazro ang bo thangi nai kya bolai kena nai thotong ang ang to ganaw no tong ma ba nang jak se angkai bolai kena nai thotok abo thung amse kena nai thoka bolai kena interesting kha কে ফন আরো পাইফন মানে একদম কেচেন সুকা ব চুগিয়া বাহাইবিয়া থং আমসকে নাই থকা বল শেকলাই মানে আং তাহাইবান সে ফুটবল খেলা না হকাই নাই থক জাগো বেলাখেন অ ম্যাচ কানি ফেভারিট ম্যাচ নি মানে ক্রিকেট নি সেবন আং বনা হাত জাগো গা ভাই শাক বাই থং নাই খেং কা বাত সুসি থংই তোমার না না খেং তো চিরেক মাং খরাং রক আমি আং ইথাং ওয়ানি খাই গা অব একদম ফিল্ড থাঙি নাই মা হাইমা টঙ্কা অরব একদম টিভি কট কট দুইটা নথেপা যা আয়ং ফান্নাই দিয়ে ফান্নাই দিয়া ভাই এনকা আজরাও আবাখিন নাই বেলাখিন আরো নাইব ইন্টারেস্টিং খা তাই খেলাব আসে না ইন্টারেস্টিং খা আসে বল ন শেখ লাগে আসে বল নথিনজাকা আর সেলার নানি মূসাক করি আবন ইয়াগুলোব জরালাই মানে ইয়াগুলোব জরার জাকা হেপানো আ জাগা না জাগা হাইঙ্গি না হলো পেনাল্টি নি বিশিং অফলাইন আব কাইসা ডিসিশন গই থাকা অবহাই গে বেলাইখিনা ইন্টারেস্টিং খা জরাও থংমঙ্গ গে অবহাই ন চিরে ফুটবল ওয়ার্ল্ড কাপ অবত বিশিব্রৈনি উলুল হংকেন ফাইও আবনি বাগৈ আব পুইলানি সিমিন গবাং মা বিশিনি সিমিন আব ডিসাইডিং হই দঙ বসকাংনি থংমু সাবো সাবো ব কান্ট্রি হোস্ট খাইনাই বড় বড় থংজাকনাই তাই সাবো সাবো থংনাই গবাং মা বিশিব্রুম ন গবাং মা কান্ট্রি রক অরও এডঙ্গি দঙ থংনানি ও বড় কোয়ালিফাইডিংই নাই থংনানি চান্স মানেই দঙ ফিয়াবা কাইসা বেলাইনে চিনি গোপাল হামিয়াহানি মানো চিনি ভারত হাক্তর তাবু গো আর ও কোয়ালিফাইড ইন্ডিয়াকো আব তামঙ্গি বংখা সাইমালিয়া আসুক চিনর প্লেয়ার গ্রী খা সাইমিয়া বুইতে হা কান্ট্রি চিকন চিকন হাক্তর চিকন চিকন সে আর ও থাঙ্গি থঙ্গি মানেই দংই খা কোয়ালিফাইড ইনে আব ন হাইফানো চিনি হাক্তর থাঙ্গিয়া পানো চিনি বড় আসুকে ফুটবল না হামজাকলাই মানে বাকি ও ওয়ার্ল্ড কাপ রকনো কেউফানো বাটকারিয়া চিং অবরক নাই খ্যাং কেব গবং মা চিনি দেশ হায়ুঙ্গ তঙ্গ চিং বুমুং সিমাইয়া আবরক নিব বুমুং মানো তাই আ হায়ুঙ্গ ব বড় রক্তং ববাহী বড় রক্তং ববাহী দফানি বড় রক্তং আবু চিং সাইমানি থাঙ্গ তাই ব দফানি বরক আব তং বরক বাহাই ককসা তাই বরকনি ন্যাশনাল যে এনথেম রক বরকনি বাহাই বরকনি রে

0: 아부도 골롬 카프롬의 카시그의 등작나이바 그러니까 아 등몽 등나이록 주다 녹비싱고 등나이록 주다 아바하이 녹비싱고 등몽이 주다하니 희마니까 박사박사도 아수구의 등작나이 진인다바록 제스록 루두록 아부록은 아수구의 아수구의 등작나이 아부록도 브랜바이시 등작나이 아부 삭 계란파능만어 고풍파능만어 바 산탕게 증아보 약공약거리록 판등만어 아보도 브레인 바시 등작나이 히니 히마하이 그게 파타로 등작나이 록니 그게 아보 벨라이케 보록니 피지컬 카하망나 낭나이 액티브응나 낭나이 보록니 피트니스 보록니 벨라이케 아봉카 샥바이 등작나이 바 아보록니 비싱어 동어 까바디 동어 코코 동어 쿠스티 동어 তাই চিনি যে সালে মানে গিলি দান্ডানি মানে হাইকে টেং ডাং রকনি হেমানি আবরক বহাই নিনি অরণ বরক সিমি থেঙ্গিয়া বেভাগ ইন্ডিয়া চিনি ভারত হাক্তনি যত জাগাও ন আব থাকো তা কিসে কিসে ফেরলাই মাহাই রকম গো ফেয়াবা আব বেভাগ জাগাও থাকো চিন অর হাঙ্কা আব বেলাইকে থাকো দাবো নিশ্চয় রক থাকা ন চিনি জরা রক হে যে মানসা বরই চালা যতনও থাকা দুঃখবো মানলায়ো থুবো থাকলায়ো এনজয়ব খাইলায়ো এন্টারটেইন খাইলায়ো বেলা এখানে থাকমু কাহাম যাই ফাইকা চিনি জরাও গাই হ্যালো হ্যালো দীপর কাহাম তাকু দীপর কাহাম খনাই তো নিনি খরাং সাবো বংখা বিনি খরাং তো আং তো খনাইন দো ব হংকে তো খনালি আনি খরাং ককরি হানে হাই গরং ফিদি হানে হাই গরং নান বগাই যাই যাই তো ফিদি হাই কে নরক গরং এ মানাই চিনি খুকু হাই কাবা চিনি যে কুস্তি কাবাডি বাক্সা গা বাক্সা গেম দো গ্রুপ খে থাই গ্রুপ খে থাই গবাং কুক ইন্ডোর গেম হংকে তো গবাং কুক ন সাইজং সাকাইসে হাই থাই হাই আউটডোর যে গেম রকমকে আবার রকমকা গ্রুপ বা টিম খে থাই গাবনের বগে টিম ব টিম নি বিষ ব গরং কুক হাইকে বা সাপোর্ট খাইনাই আবার হাই রক বদ্রে পদ তঙ নাই নাই কক দো সাব হ্যালো
1: হ্যালো ভাই খরাং খানা তাবো
0: কি খানাই মানখা তাসি মনে না খলাই তো
1: আঙ্গন তাকো পেগর জালান বিরি যায়
0: ও তাকো
1: সিং গসি তুমি কতন বেলা কেন হাম ভাই প ভাই কত ভাই কোন জানি দিনি লগি সং কমি বিধান
0: ও হাসি না তা মাংলা বিন খরাং খানা হই সরাই হাই সিং জাক তংসি মানে
1: মানে খরাং সরাই হাই ন মানে আমার ব
0: বাইকনি কানি লগি হাই মানে সাইমেয়াবা খরাং নাই নাইকে আঙ্কা ব একদম সরাই হাই হাজি তাই ককরে বেলা কেনা হামবাই কুমি মানুষে নেব নব দাদি হাই সাইমান চিনি চিনি বিশিং গঙ্কাই যে ব্যালেন্স সতন লাইমানি হ্যাঁ দা ব্যালেন্স সতন লাইমানি আবো আবুকা চিনি বিশিং গঙ্কাই আবো থাকু গো তাই টেং ডাং বহাই ন যে তাম হইব ন চিনকে টেং ডাং হন চিনি সাই ফুর হুকাঙ্কাই আ যে লাথা কলক কাইসা বারা কাইসা আ বারা হাঙ্কাঙ্কে তো যাতে আবো বুথকাই জাত খাক সাবো খাক খাংনিবো খাং ন হাইপা ন কাইসা হাঙ্কে ইয়ং সাইটি তে কাইসা হাঙ্কে তে কাইসা সাইটি খে হাও কলাই হাঙ্কে যাতে হানাং সুগিয়া বুথকাই জাত বুখা হাঙ্কে না উড়ি নাই জাত তা কিসা উড়ি ফুরকে আর লাঠা বাই বাইছে না বুইরা হকা তা যে হাজাল থাংসাক আবাই দা
1: ন্যাশনাল

ট্রেডিশনাল গেম গানকে হকিছি জন ক্রিকেট ন তো হ্যাঁ ক্রিকেট গে তো খেলা নি রাজা হানি ইনজাগো বন তো চ হামজা কুগু ন বক তো খেলা নি রাজা যা হেপন চিনি ভারত হাক্তর নি ন্যাশনাল গেম গানকাই হকি তা হ্যাঁ দা বেলাইকে হামবাই বেলাইকে হামবাই আও চিনি র থংলাই মানে বিশিঙ্গ গানকাই সতন লাই মানে আবং কা চিনি বড় রক তাবো ফন থংলাই দ নাই নাই দি অকরা রক বরি রক গবং মা চিনর কুথুম লাইখানকে মেলা রং লাইখানকে হাই কেবা মুসে মুসা চিনর থংমু বা চামু নুমু পান্দা যে সাবান খাইখানকে থংমু আর ও না রাখাঙ্কে অসতন লাইমানে থাকো অসতন লাইমানে আবো গ্রুপ বতঙ্গ তাই সাইসুং সাইসুং খরক নেখে লাথা বাইখলাইনাই ইয়াকুং সতন কাথন লাই সতন মানে আমু বতঙ্গ পালখে সদন লাই মানে আবু বতন অবরংখা চিনরনি বেলাইখে চিং হামজাক মানে তাই চিনর কচাম বেলাইখেন আবর গেম তাই আগেও হংকাঙ্কে যে ও কলদম কাজাং নাই

그룹었던 거 다이 사중 거럭네케 라타 마이클라이네 이야공 서던 가톤 라이 서던 마니 아무부던 거 발케 서던 라이 마나 아부부던 오버롱카 진어르니 벨라이케 징 함작 마니 다이 진어로 그참 벨라이케노 아브로게임 다이 아기워 헝강케 제 오 콜돔 카장 나이 똥 마니 아부부 가샤 똥고 아봉카 콜돔 카오이 খাচিক জাং নাই সাব দ ইমান সাব সেকাং সগ ইমান খাচিকই যে সগ ইমানে আব হাইরক ন কলদম বহাই ন বেলাইখান ব্যালেন্স তাই আবু ব্যালেন্স করি নাগ আবুনি কাইসে রিবো নাগ আবু হাইন যত বরক ন কাউই মাইয়া কেব রিয়ার কাকা কে আব ক্লাই বয়ার ফোন কাক মানো বখর ফোন ফাটি মানো ক্লাই ব্যাং ব্যাং রগ ফানো ক্লাই দেরাই মানো কতর দেরামু ন দেরাই মানু আবনি বাকি আবনি বাকি বকদম রুমুং রক টঙ্গ চিনি হঙ্গা ইংলা বাহর মানি রক আবো জরাইফ্রু রক রঙ রক বহাইন আবন মা থঙ্গ বস্তা ও বজাং জরা হাবই বাহরই থাকজাং আবো রক টঙ্গ আবো রক হা বেলা ইন্টারেস্টিং থমু পদ্রা পচিনি থমু রকনি বিশঙ্গ দো চিনি মলসম রকনি হালাম রকনি বরক হাইন পদ্রা পদ বরকনি থমু দো বরকনি থমু গানকাই তামনি সানাই আবো পই রদাই হিনে কাছে থমু দো মলসম রক আবো বেলা খেলা দো তাই দো হালাম রকনি থমু বিশঙ্গ দো সাইহা রাকাই হিনে আবো রক চিনি তিরপুরাও বেলা খেলা থাক বরকনি থমা রকনি বিশঙ্গ আবো রক থাইগো ফিয়াবা চিনি বড় রক হামজা কুক মানে থমু রকনি বিশং অংকে ফুটবল তাই ক্রিকেট নাই খেলা হামজাগো আবো যইলা থমু নতুন খাসি গানকে ফুটবল ক্রিকেট যাই রক না আসাই হিমি মান্দ্র হুঙ্গানকে বরকন ও থমু রকনি মানে রকন পাইরগো নাইনাই বল হাইকে ক্রিকেট বেট বল প্লাস্টিক ফানাসিং পাইরে লাইব তামনিক অব বেলাই কেন চিনি বড় রক হামজাগো বেলাই পপুলার গেম তাই স্পোর্টস রক অব রকমা হায়ুং গনাঙ্গই ন অব চিনর সিমিয়া হায়ুংনি যত বড় রক নাই আসাইকে পুইলা পাইরে জাকমা রকনি গেমস রকনি মানে রকনি বিশুঙ্গ হংকে ফুটবলনি বল তাই ক্রিকেট বল ক্রিকেট বেট প্লাস্টিক ফানাসং পাইরে লাইগ্রাও আর জেরাই বাবনো মানে বেলাই কেন হামজাগি থঙ্গ আবো চারলা বা বরী আবো নাই যা কিসি সা ইয়াপরি রাগই থাকি আবো চোখা যেন বল নাই হাতে রোগ বরং তলাঙে থাকে বরক আমানই গবং হামজাগো বেলাখেন ককলাম সালাইকে অজরাও রসা মংটাং সাকালাই মানে বখা থাকলাইসিওনো তাকো বুকো দায় খাবনে মারে গেছিং বেলাখেন কক রক সাজাক মাহাই ওখা ককগ্রী বেলাইখানে হামবাই নরা আসে জরা লগিরই দমনি বাকি রসা মুখনালাই মানে বখাক থাংলাইনে ফাইদি

0: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
0: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
0: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

বেলাখানা খানা তো গ্রেসাব খাই মালাই চিনি বুক স্বর্ণ মালা ব কয়মানি বাই ফাদিকে চিং হাইন হাই কক দু গিয়া চাকমানি বুকাক থাই হ্যালো দীপর কাহাম তাকো

পালেবাঙানি শুক্রাম শুক্রাই পালেবাঙানি শুক্রাই বেলাখানে নাম সব তাকুক ন সাগরা দিখাই দ নসিব আপনা আপনা ভালা হে ভালা হে বুড়া হে এমতি দেবা তাকুক নি কক দুক বেলা খেয়ে ডিস্টার্ব খাই তোমার বাকে খাই মানলালিয়া বি খরাং হাইপা না বকখানা না মুসংজাক মানে রেসাপ রক্তচিং রমই নারাক মানখা ফারিকাচিং খালায় চিনি তাকুক রাজু খানা না মুসংজাক মানে আন্দাজ তকে নি রেসাপ মুং ন বখরা না মুসংজাক মানে রবা ইস্ক না হবে ও রেসাব চিং খালায়নে ও রেসাব রেসাব নাই রকমখা আলকা ইয়াকমিক কেলাশ খের সপনা মুখার্জি সনু নিগম খরক ব্রী খে রেসাব জাগ রেসাব ফারি চিং খালায়নাই চিনে তাকুক রাজু খানা না মুসংজাক মানে রেসাব

0: বেলাইখানা খানাতো রেসামং চ খাইমান লাইখ্যা রব্বা ইস্ক না হুবে অবহংকাই আন্দাজ টকেনি রেসাবনায় রকমখা আলকাইয়াকনি কৈলাস খের সাবনা মুখার্জি তাই সনু নিগম বাইখের সাবজাক রেসাবমু ফারিকে চিং হাইনহাই অজরাও নাই নেলেন কক দুগো সাবতং। হ্যালো
1: হ্যালো ভাই, দিবর কাহাম
0: বেলাইখানা? দিবর কাহাম তাকুক বেলাইখানা হামবাই কৃমানি বাকি আও চেনে তাকুক ব্রিজেশ বখানা মজং জাকমানে রেজাবন কহরকা ফারিকে চেন খালায় তাবুক অজরাও চেনে তাকুক সুকুরাই বখানা মজং জাকমানি নাসিব আপনা আপনা টকেনি ভালা হে বুড়া হে অ টক অ রেজাবন খালায় ফারি।

0: नसीब अपना अपना ने रसा पूर्ण भला है बुरा है जैसा भी है और रसा पूर्ण रसा अपना रखा अनुराधा पर्वताई कविता कृष्णमूर्ति बाखे रसाब जाग रसापुंग नसीब अपना अपना तके नि फारिके चिंग जराव नाइन एलायन कक दुग सबत हेलो
1: हेलो दिबर कहाम बानो खुलुमुंगिया फरो
0: बलाखिन दिबर कहाम ते लामसुगो सागरा दिखै
1: आं यांग चिपसंद्र पारानि
0: বেলাই খেলাম সগো তাকুক রবীন্দ্র সাগরা দেখে
1: প্যার
0: তো হোনা হি থা
1: রসামুং কে রসামুং আজ না দি মুজি কু
0: আজ না বি মুজকো ইয়ে বতাই বেলাইখানে হামবাই তং খাংকে তো খাই কাহাম
1: বেলাইকে
0: হামবাই কদুবাই কেরংমানি বাকে খাই তং চিনি পান্ডা ফারিকে চিঙ্গ জরাব রচাপমুং কয়হরজাক চিনি তাকুক ব্রিজেশ বরামিয়া তো বরামিয়া অ রেসা বুন নব খানি মসং যা খা বরামিয়া ছোটমিয়া অ টকে রেসাপমুং রেসাপমুং রেসাপনায় রকমখা উদিত নারায়ণ তাই সুদেশ ভোসলে বাই রেসাপ যাক রেসাপমুং ফারিকা চেন খালায়ন অ রেসাপমুং বরামিয়া তো বরামিয়া অ রেসাপমুং

0: বেলাইখানার খানা তত্ত্ব রেজাবং চেন খানায় মানলাইখা চেন খানা লাইখা জব কিসি কে তরফ দিল ও রেজাবং নম প্যার তো হোনা হি থা তকে নে রেজাবনাই কুমার শানুবাই রেজাব যাক রেজাবং ফারিকে চেন চিনি আগা তাই দাংসা রেজাবং কয় হরজাক তমানি অবনো চেন খানা লাইনে অবংখা জানতে রে নাম ও তকে নে রেজাবং ফারি চেন খানা লাইনে ও রেজাবং ন ও রেজাবং ন রেজাবনাই কুমার শানুবাই রেজাব যাক রেজাবং ফারি চেন খানা লাইনে রেজাবং ন
1: First time break.

বেলা খানা খানা তো রেজাব মংচেন খানায় মানলাইখা জান তেরে নাম তকেনে কুমার সানুবাই রেজাব চাক রেজাব মং ফাটিকা চেং চিনিয়া গাছ জরা কবং কৃখা চেঙর ন মা বাসা লাইসিনাই ফিয়া বা থাকতে থাকতে রেজাব মং খানা লাইনাই আবুনি ইয়া গুলব আপনি ইয়াগুলো শিকলা হায়ুং পান্ডা তঙ্গ শিকলা হায়ুং পান্ডান কমথে নামে বাকি চিনি তাকু ফাইজাক ফাটিকেছেন তাই তাংসা রেজাব মংচেন থাকতে থাকতে অ রেজাব মং অ পান্ডান খলপতে খলপতে রেজাব মং তাই তাংসা খালায়নে কক বরক রেজাব মং রেজাবনাই চিনি রেজাবনা গ্রং তাকু বিশ্বনাথ দেবর মাবাই রেজাবজাক রেজাব মং খালায়নে আপনি ইয়াগুলো চেন শিকলা হায়ুং পান্ডাও হাবলায়ন বেলাখানা হামবাই লগিরি টংনাই রক্ত তাই বসকাঙ্গ বহানো লগিরি নানি বাকি নরকন কই যাবো

সাইমানই মানো তমু নং লেটারেচার এবার কক রুবাই পরীক্ষে নিনি কক সানানি স্কিল তে কনফিডেন্স বাড়িও তে নাইকে হুকমু মুকুমুন তৈ দুলাই তে দফানো বাহাইকে হামজাংলাই হুকমুন নাইকে খাটেনাই আবো যত দ্রুক দ্রুক রিও শিগলা শিগ্র কঠোর খে ওয়ান সুমা বাকি সাক সাক ওয়ান সুমা বাকি তে সাকনি ওয়ান সুমু রং খাকচংমা বাই ফুনা বাকি ওয়ারই তবু কগ্রবাই লাইটানজাগ বহাইন সানানি থাকে গবংমা কটর কটর তৈফং রক ওয়ান সুনায় রক তে দফানী সামং খাইনাই রক বরংনি শিগলা জরাও পরিমানী বিজাব রক এবার সীমানী বিজাব রক ইন্সপায়ার মাবাই তাবুক ডেভেলপ নুকজাগৈ টঙ্গ তে তাবুনি শিগলা রক সরঙ্গী মানো তে কিসা মিসা সৈ গলংজাক টঙ্গ আবো দ্রুক দ্রুক গুরোট অঙ্গি ফাইও তে আবো হাইখেনো চিনি শিগলা শিগলি রক সিমুংনি বাকি বেলাখেনো চুবাসু খাইমানো আজ আগিনি সৈজাং নুকজান নুগুই শিগলা শিগলি রক সৈনাই রক গতাল ওয়ান সুমুং গতাল নুকমুং তে কক সানানি গতাল কনফিডেন্স রক তেবো দ্রুক দ্রুক বারেও নং খরকসানো বাহাইকে ফোরনানি আবরক বেবাকনো সিও তে নং তে খরকসাবাই বাহাইকে তরকরিনানি আবরও বেলাইনো সাইমানো তোম নং নিনি হুকুমু মুকুমু চেরি নাকে তে নং নিনি লংমাও নং সৈনাবো চেং মা চেঙ্গো কগ্রবাইনি হাফর হাফকাহে কথমা বুসারক সানানি থাকে কাশ্যপ বরংনি ফিলিংস বরংনি ইমোশনাল আবো বাই চিনি লংমানী গদাল যাক তে আবনো কারিব কগ্লবো হাইনো গবংমা নামকুমানী সরজাই কগ্লব রকব খাওয়াই মানো চিনি আগিনি এবার তাক শিগলা রকনি বিশংতৈ কগ্লব গতাল গতাল পড়িনাই রক এবার সৈনাই রক দো আবরং চাক তলৈ তুজনানি নাঙ্গ তে যতনি সেলাই নামকুমানী গানকে যালব্রুম বুইনি বিজাব রং পড়িনানি নাঙ্গ বুইনি বিজাব পরিমানী আগলো হানকে চিনি বেলাইন সাইমানো তে শিব শিও তাবুক এবার তিনি ডিজিটাল যুগ জরা ফাই সকা সকাংনি বিশি নি সৈমুং রক গবং মা অঙ্গি থাকা ফিয়াবা আমো দ্রুক দ্রুক তাবো রংনক রগব সরজাগৈ টঙ্গ তে ফরজাগৈ টঙ্গ আবনো কারিব গতাল গতাল জুদাখে ডেভেলপমেন্ট মানে নুকজাগ শিগলা শিগ্র রক জরাও হায়ুংনি জুদা জুদা জাগাও টংনাই বিজাব ককতমা ককলব তে সৈমুং রক নাইটগৈ মাননাই হিনি আং খাকলায় সালজা ও যে সৈ কলাংকে ও এক্সপ্লোরেশন বরংনি বাকি বুঝিমুং কটর খলায়ো তে বরং সংসানী এবার হায়ুংনি বরক বাকি চুবাসু খলায়ো তে সৈমুং রক শিগলা শিগলি রংনি লুকুনি কক রং সামনা বাকি ফানিথাই আবো হাইন যে সেকে ফানো তে চিনি এনভাইরমেন্ট বাহাইকে তৈজুনানি নাং তে বাহাইকে সানানি নাং তে চিনি সোসাইটিও বাহাইকে কক পিনানি নাং তামন চলি দং আবো যত সাইমানানি নাঙ্গ আবোনি বাঙনি চিনি লংমাও কগ্রবাইংখা বেলাইখেনো নামকুমানি তে ইম্পর্টেন্ট সালবরুনো ও লিটারেচারবাই গরঙ্গি টঙ্গাকে চিনি লংমা বেলাইন থিনাং নাইথকুং হিনে আং খাকলায়ো শিগলা রক লামা করকজা রক আঙাবনো কইনমু চুঙ্গো নরক তমুক লামা করি টঙ্গাকে ফাইডি চিনি কগ্রবাইনি হাফারো কগ্রবাইংখা চিনি লংমাও বেবানো শিয়ানো শিরব তে কুবুই রক নব সাইমানিব যাবুকতে শিগলা শিগলি রক কগ্রবাইনি হাফর সৈমুংনি হাফর তুবুনা বাকি যিগলা রং মাস আইটুনায় সৈনা খাইন বাকি সেপ মারেনায় লামা মা নুটুনায় যাইকে বরং তৈজনায় ও লামানি বাহাই কাটেনায় আও মারি কিছু আসুক জরা তৈন খাই মানগানা যাবো হাইন হাই তাবো ও কিসা কক লাম সালাইমানি ইয়াগলো যাবো হাইন হাই তাবো রুচা মুখানা লাইনায় রুচা মুখানা মানে ইয়াগলো যাইন হাই খা লাগনায় চিনি কগ্রবাই তে কিসা বাহাইকে ডেভেলপমেন্ট না তে বাহাইকে জমানায় ফাইটিংকে যাবো রুচামুখ খালায়নো।

Aku mari kisah sesuatu tu belak kena tahu kerja mung kena mangka mati aku orang ini. Oru cuma log kena belaknya sikla jalan ini. Karok belaknya serangga odi bocor apa. Aku mari kisah fighting cinta buk tajung hanya salima hai ceng sini langma wa bahagia. Eba sini sikla sikli orang ini bahagia ceng bahagia improve eba development kahne sini kau kerja yo. Ceng amno tabuk sayi malaya na. Jeng tabu sikla sikli rong kogribani haparo simung haparo tumunani bagai matzai dungnai sina kalainai bagai sheptei lama phungna nangnai jeng borokni creativity no tei borokni wanchumung eba talentno jeng phungna bagai sheblilaiyanu baike sheblaina hinge jeng gobangma tabu organization rok kaham kaham samung rok khlai dongo tei koklo porima eba কথমা বুসা বাতাই মুং কল বাতাই মুং আবার পরিমাপ গরম গরম থাইও পান্ডাঙ্গি থংগোসিনি কক বরং বিশিঙ্গ আবার হাইন জং বরং নজে জেতা কদাল কদাল বরং ন বাইকে মোটিভেট খানা বাইকে এনকারেজ খানা সিনি লিটারেচার ন জং আপনো তুই ন জং বরং ন মাসু বালানে সিনি সিনাই নুজারো তে আং অকরা রং নব হাইন সানাম জং তুমুং ন রক সিনি শিকলা রক কাছে সেব মাইয়াঙ্গি থংগাঙ্কে সিনি শিকলা রং ন সেবনানে বাঙ্গি আং খাবাই খুবাই কফক যাও তে ওম হাইন সিনি সানানি থানকানকে সিনি হদা দফা এবার লুকু রক গবং মা সিনি কক কমাউই টঙ্গ এবা সিনি হুকু মুমু কুমু কমাউই টঙ্গ ফিয়াবা আপো তামুনি বাঙ্গি নাই ওয়ানচুক কাই ওয়ানচুক গুই নাইকানকে আপো বেলাইন ওয়ান মাসিসা তামুনি বাঙ্গি কমাই টঙ্গানকে সিনি শিকলা রক লিটারেচার এবা কক রবাইয় দৃক দৃক এবা সুরংমঙ্গ খাতিয়ানি বাঙ্গি জং গবং মা কমাউই টঙ্গ আপুনি বাঙ্গি ন জং জং জে মানসাক চুবানানি নাঙতে কামি আমসায় বসং ককলপ পান্ডা এবা গবংমা রুচামং মসামং পান্ডা রব জিনি কালচার না সং বাঙ্গি জং বরং এনকারেজ খানানি বাঙ্গি জং বরং ন কাহামকে মাতে জুলথাই তে আমন কারিব জং জিনি শিকলা শিকি রক বেলাইন হামেলা মাও কলগই টং তমং কামি আমসায় রগব নং অমাহাই পদরে পর্যায়া প্রোগ্রাম কাহাম সামুং খাই টঙ্গে অ্যাওয়ারনেস এবার প্রোগ্রাম র কলক বাতাইমং র খাই টঙ্গে বরব কিসা সুগলে ওয়ান সুনানি আং খাকলাই সিনি শিকলা র অবহাইন সং সিনি শিকলা রং সং মা তৈরি লাইনাই তে সানানি থাকে শিকলা শিকলি রক সিমুং রক বেলাইন আং যে নুগুই টংমানি দৃক দৃক বরক সুই টং যে বাকসা বরং নব সং দিম মোটিভেট খাই গারে মোটিভেট খাইনানি নাই জং কেবা সানানি থাকে পুইলা পুইলাও আসুক

0: শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ইচ্ছাপূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াইতে পারিত, কাজেই কি চড়চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত সে যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না। আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল, একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যের সময় বাজি পোড়ান হইবে, সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে, সুশীলের ইচ্ছা সেখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন,
1: কিরে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে?
0: সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন, মনে মনে বলিলেন, রোসো, একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন,
1: পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই, বসদের বাড়ির বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব। তোর জন্য আজ লজন জুস কিনে রেখেছিলাম, সেও আজ খেয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচুন তৈরি করে নিয়ে আসি।
0: এই বলিয়া তাহার ঘরে শেকল দিয়া সুবলচন্দ্র খুব তেঁতো পাচুন তৈয়ার করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল, লজেন্স জুস যে সে এমন ভালোবাসিত, পাচুন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। ওদিকে আমার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। সরলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচর লইয়া সুশীলের ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল, আমার আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাঁচনকে এখানে চুপচাপ শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, আমার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নেই। ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন, তিনি বাপের

ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়া দুজনেই ভারী খুশি হইয়া উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন, কিন্তু আজ তাহার কি হল? হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পড়া দাঁতগুলো সব উঠিয়াছে, মুখের গোঁফ দাড়ি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই। রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলা তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে, জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, ধুতির কোঁচাটা এতই লুটাইতেছে যে পা ফেলিয়া চলাই দেয়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জাগিয়া উঠিল, তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমনি আঁটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাঁটিয়া কুটকুটি হইবার জোগাড়। শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে, কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেক মুখ দেখাই যায় না, মাথায় একমাথা চুল ছিল, হাত দিয়া দেখে সামনে চুল নাই, পরিষ্কার টাক তকতক করিতেছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না, অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, একবার অনেকবার এপাশ ওপাশ করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া পড়িল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পারিয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে, যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে। পানাপুকুরটা দেখিয়া তাহার মনে হইল, ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে, চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল খেলাধুলোগুলো একেবারেই ছাড়িয়ে দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করিয়াই দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতেই উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙিয়া গেল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে এবং পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে বাজার থেকে এক টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল, স্কুলের ধারে দোকানে সে

দৌছে নানা রঙের লজেন জুস সাজানো দেখিত। দু চার পয়সা যাহা পাইত তাহাতে লজেন জুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেটে ভরিয়া লজেন জুস কিনিবে এবং খাইবে। আজ চাকর এক টাকায় একরাশ লজেন জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইয়ে দেওয়া যাক। আমার তখনই মনে হইল, না কাজ নাই, এত লজেন জুস খাইলে উহার আবার অসুখ করিবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহার সুশীলের সন্ধানে আসিয়া বড় সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়া আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বাঁধাইয়া দেবে। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও ওমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাস্তবিক সুশীল এতরকম উপায়ে স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষিতে দিত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তাহার বাপ যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার ভালো খাওয়া হজম হইত না, একটু বেশি হইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা ভালো মনে আছে। সেজন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমন ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। বড় সুশীলের গোল বেঁধে গেল। সে তাহার পূর্বকালের অভ্যেস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হইত। আজকাল বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি কাশি হইয়া তিন হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রইল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বের মতো বুড়া মোনা মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত এবং বুড়োর মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাহাকে, যা যা খেলা করগে, যা জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টার

তামাককে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আগে আমাকে কামাতে আসিসনি কেনে? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর বছর দশেক বাদে আসবো এখন। আবার এক একদিন তাহার পূর্বের অভ্যেস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোল? অমনি চারদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল, কেহ চর, কেহ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহা হইলে বাঁচিয়া যাই। সুশীলও প্রতিদিন হাত জোর করিয়া বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেমন দুষ্টামি আরম্ভ করিয়াছেন, উহাকে আর আমি সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরুন আসিয়া বলিলেন, কেমন, তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরুন, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরুন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার বই হারিয়া গিয়াছে।

0: এবারে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: আপনি নিয়মিত ইআরটি নিচ্ছেন তো?
2: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আওতাধীন এআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
1: বিনামূল্যে এআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন। এসটিআই মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
2: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।
0: বিজ্ঞাপন বিরতির পর এবারে আমাদের সফরনামা পর্ব, যেখানে আমরা আপনাদের সিনেমার গল্প শুনিয়ে থাকি। আজ যে সিনেমাটিকে নিয়ে কথা বলবো, চলুন আগে সেই সিনেমাটির গান শোনাই আপনাদের।

পুরনো হিন্দি সিনেমা মানেই যেন এক অন্য জগৎ। সাদা কালো পর্দা, হৃদয় ছোঁয়া গান, আবেগে ভরা সংলাপ আর এমন কিছু গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আজকে প্রযুক্তি নির্ভর ঝাঁ চকচকে সিনেমা যুগেও কিন্তু পুরনো হিন্দি সিনেমার বা হিন্দি ছবির আবেদন একটুও কমেনি, কারণ সেই ছবিগুলোর গল্পে ছিল জীবনের বাস্তবতা, সম্পর্কের উষ্ণতা আর গভীর স্পর্শ। 1965 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ছিল গাইড। দেবানন্দ এবং ওয়াহিদা রহমান ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছিলেন দেবানন্দের ভাই বিজয় আনন্দ। আর কে নারায়ণের উপন্যাস দ্য গাইড অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। মুক্তির পর চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা পায়। ছবিটিতে রাজু অর্থাৎ দেবানন্দ ছিলেন একজন পর্যটক বা গাইড। উদয়পুরে পর্যটকদের ঘুরিয়ে দেখানোই ছিল তার পেশা। একদিন তার পরিচয় হয় প্রত্নতত্ত্ববিদ মার্কো এবং তার স্ত্রী রোজির সঙ্গে। রোজি নাচ ভালোবাসলেও তার স্বামী মার্কো নাচকে অপছন্দ করতেন এবং স্ত্রীকে যথাযথ সম্মানও দিতেন না। রোজি ছোটবেলা থেকেই একজন দক্ষ নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু স্বামীর অবহেলা এবং মানসিক অত্যাচারে তিনি খুবই অসুখী ছিলেন। রাজু ধীরে ধীরে রোজির প্রতিভা এবং কষ্টকে উপলব্ধি করতে শুরু করেন। সে রোজিকে তার স্বপ্ন পূরণের জন্য উৎসাহ দেয়। শেষ পর্যন্ত রোজি স্বামীকে ছেড়ে রাজুর সাহায্যে একজন বিখ্যাত নৃত্যশিল্পী হয়ে ওঠেন। কিন্তু খ্যাতি এবং অর্থ আসার সঙ্গে সঙ্গে রাজু এবং রোজির সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। রোজির ক্যারিয়ার পরিচালনা করতে গিয়ে রাজু অতিরিক্ত অধিকার বোধে ভুগতে শুরু করেন। এক সময় রোজির স্বাক্ষর জাল করার অপরাধে রাজুকে জেলে যেতে হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটি গ্রামে পৌঁছে যায়। গ্রামের মানুষ তাকে সাধু বলে মনে করতে শুরু করে। প্রথমে রাজু এই ভুলগুলো ভাঙানোর চেষ্টা করলেও পরে পরিস্থিতির চাপে সে আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। খরায় আক্রান্ত গ্রামের মানুষ বৃষ্টির জন্য রাজুকে উপবাস করতে অনুরোধ করে। শেষ দৃশ্যে রাজু গ্রামের মানুষের কল্যাণের জন্য কঠোর উপবাস পালন করে। দীর্ঘ অনশনের শেষে সে অনুভব করে যে তার প্রেম এবং তার ভালোবাসার কাছে সে হেরে গেছে।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। আজকের সফরনামা অনুষ্ঠানে ঘড়িতে সময় জানান দিচ্ছে 3:13 হয়ে 14 সেকেন্ড। কথা বলছিলাম দেবানন্দ এবং ওয়াহিদা রহমানের গাইড ছবিটিকে নিয়ে। ছবিটিতে ছবির বেশিরভাগ আউটডোর শুটিং হয়েছিল রাজস্থানের মনোরম স্থান উদয়পুর এবং চিতোরগড়ে। পাহাড়, দুর্গ, প্রাসাদ এবং প্রাকৃতিক সৌন্দর্য ছবির দৃশ্যগুলিকে আরও জীবন্ত করে তুলেছিল। যে গানটি একটু আগে আমরা শুনলাম, যে আজ ফির জিনে কি তমন্না হ্যায়, এই জনপ্রিয় গানের শুটিং কিন্তু হয়েছিল রাজস্থানের দুর্গ এবং পাহাড়ি অঞ্চলে। গানটির দৃশ্যে ওয়াহিদা রহমানকে অনেক উঁচু এবং নিচু পাথরের জায়গায় হাঁটতে এবং নাচতে হয়েছিল। দেবানন্দ এবং ওয়াহিদা রহমানের মধ্যে দারুণ কিন্তু বোঝাপড়া ছিল। শুটিং চলাকালীন দুজনেই চরিত্র নিয়ে দীর্ঘ আলোচনা করতেন, যার ফলে রাজু এবং রোজির সম্পর্ক পর্দায় এতটাই বাস্তব।

ছবিটি হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতেই নির্মিত হয়েছিল, তাই অনেক দৃশ্যই দুবার করে শ্যুট করা হতো, একবার হিন্দির জন্য আবার ইংরেজি সংস্করণের জন্য। ছবির শেষ দৃশ্যে যেখানে রাজু উপবাস করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন, সেই দৃশ্যের শুটিং ছিল অত্যন্ত আবেগঘন। পরিচালক বিজয় আনন্দ চেয়েছিলেন দৃশ্যটি যেন একেবারে বাস্তব মনে হয়, তাই সেটে এক গম্ভীর পরিবেশ বজায় রাখা হয়েছিল যাতে অভিনেতারা চরিত্রের আবেগে সম্পূর্ণভাবে ডুবে যেতে পারেন।

স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 3:24 হয়ে 11 সেকেন্ড। আপনারা এই মুহূর্তে রয়েছেন আর যে কোয়েলের সঙ্গে

সফরনামা অনুষ্ঠানে। আর আজ এই মুহূর্তে কথা বলছিলাম আপনাদের সঙ্গে গাইড ছবিটিকে নিয়ে, অর্থাৎ গাইডের ছবির বিভিন্ন গল্প। আজ 22 জুন, আজকের দিনেই 1969 সালে মুক্তি পেয়েছিল জুনুন ছবিটি। জুনুন ছবিটির গল্প 1857 সালের সিপাহী বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সময় এক ইংরেজ পরিবার মিরিয়াম তার মেয়ে রুথ এবং বৃদ্ধা মা প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়ান। পরে তারা আশ্রয় নেন পাঠান জমিদার জাভেদ খানের বাড়িতে। এই ছবিটি কিন্তু শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি প্রেম, আবেগ, যুদ্ধ এবং তৎকালীন সিপাহী বিদ্রোহের পটভূমিতে তৈরি হয়েছিল। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জাভেদ খান, শশী কাপুর জাভেদ খানের চরিত্রে, রুথ লাওয়াডুর, নাফিসা আলী আর শাবানা আজমির অভিনয় করেছিলেন ফিরদৌসের চরিত্রে। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় উত্তাল সময়, গোটা ভারত তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘুষছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এক ব্রিটিশ পরিবার মিরিয়াম লাবাডুর, তার কিশোরী মেয়ে রুথ এবং বৃদ্ধা মা হঠাৎ করেই বিদ্রোহের শিকার হন। তাদের পরিবারের পুরুষ সদস্যরা নিহত হন এবং প্রাণ বাঁচাতে তারা পালিয়ে বেড়াতে থাকেন। অবশেষে তারা আশ্রয় পান একজন প্রভাবশালী পাঠান জমিদার জাভেদ খানের বাড়িতে। জাভেদ খান ছিলেন সাহসী এবং একরোখা মানুষ। তার একটি বিশেষ নেশা ছিল কবুতর পালন, কিন্তু যখন তিনি রুথকে প্রথম দেখেন তখন থেকেই তার জীবনে নতুন আবেশের সূচনা হয়। তিনি রুথের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন এবং তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

রুথের মা মিরিয়াম কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু জাভেদের আশ্রয় ছেড়ে যাওয়ারও উপায় ছিল না। তাই তিনি সময় নেওয়ার জন্য একটি শর্ত দেন, যদি ইংরেজরা বিদ্রোহে পরাজিত হয় তাহলে তিনি এই বিয়ের কথা বিবেচনা করবেন। এই শর্তই গল্পে এক গভীর নাটকীয়তা সৃষ্টি করেছিল।

0: बस दुल्हन बस, अब रूस को छोड़ दो।
1: পাশাপাশি আজকের দিনেই কিন্তু 2024 সালে মুক্তি পেয়েছিল হিরোপন্থী ছবিটি। এটি ছিল রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন সাব্বির খান। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল টাইগার শ্রফ এবং কৃতি সানুনের। গল্পের কেন্দ্রে ছিল বাবলু অর্থাৎ টাইগার শ্রফ, একজন সাহসী, নির্ভীক এবং প্রাণবন্ত যুবক। অন্যদিকে চৌধুরী সাহেব একজন অত্যন্ত কঠিন এবং প্রভাবশালী ব্যক্তি, যিনি নিজের পরিবারের সম্মানকে সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন। একদিন চৌধুরী বড় মেয়ে রেনু তার প্রেমিক রাকেশের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে চৌধুরী রেনু এবং রাকেশকে খুঁজে বের করার জন্য বাবলু এবং তার বন্ধুদের ধরে নিয়ে আসে, কারণ তারা মনে করে বাবলু তাদের লুকিয়ে থাকার জায়গা জানে। চৌধুরীর বাড়িতে বন্দি অবস্থায় বাবলুর পরিচয় হয় চৌধুরীর ছোট মেয়ে ডিম্পির সঙ্গে, অর্থাৎ কৃতি সানোনের সঙ্গে। শুরুতে দুজনের মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকলেও ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। চলুন শুনি এই সিনেমার একটি গান।

ছবির গল্পের যদি বিস্তৃত আকারে আমরা দেখতে পাই তাহলে দেখব, সুরজ সিং চৌধুরীর হরিয়ানার এক সম্ভ্রান্ত জাত পরিবারের ছিলেন একজন কঠোর কর্মকর্তা। তার বড় মেয়ে রেনুর বিয়ের রাতে সে তার প্রেমিক রাকেশের সাথে পালিয়ে যায়। তাকে ফিরিয়ে আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সেই চৌধুরী সেই যুগলকে খুঁজতে বের করে তার লোকদের একত্রিত করেন। রাকেশের দুই বন্ধুকে ধরে ফেলে এবং বাবলুর নাম বলতে বাধ্য করে, কারণ তাদের সন্দেহ ছিল যে বাবলু অর্থাৎ টাইগার শ্রফ সেই যুগলের অবস্থান সম্পর্কে জানেন। যখন চৌধুরীর ভাই ভুপ্পি পাপ্পি এবং সুখী বাবলুর মুখোমুখি হয় তখন সে তাদের পরাস্ত করে। চৌধুরীর ছোট মেয়ে এবং রেনুর বোন টিম্পি রেনুর প্রেমপত্রগুলো খুঁজে পায়। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে টিম্পি তার বোনের গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে বাবলু তার বন্ধুদের জড়িয়ে ফেলে। রেনু এবং রাকেশকে খুঁজতে চৌধুরীর লোকদের সাথে শহরে যাওয়ার পথে বাবলু তাদের হিমালয়ে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ভুলবশত ডিম্পির কথা শুনে ফেলায় তাদের পালানোর বিষয়টি ফাঁস হয়ে যায়। যখন বাবলু এবং তার বন্ধুরা চলে যেতে উদ্যত হয় ঠিক সেই মুহূর্তে রাজ্জো সেখানে প্রবেশ করে এবং বাবলুকে মারধর করে। তবে বাবলু পাল্টা লড়াই করে এবং রাজ্জোকে পরাজিত করে। এই ছবিতে বাবলুর চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, ডিম্পল ডিম্পি চৌধুরী চরিত্রে অভিনয় করেছিলেন কৃতি সেনন, সুরজ সিং চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রকাশ রাজ, রেণুকা রেণু চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপা ধর।

0: এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করলাম হিরোপন্থী ছবিটি নিয়ে, তবে পরে কিন্তু অর্থাৎ 2022 সালে হিরোপন্থী মুক্তি পেয়েছিল 2024 সালে, তারপরে আবারও কিন্তু মুক্তি পেয়েছিল হিরোপন্থী টু, যেটি পরিচালনা করেছিলেন আহমেদ খাম। ছবিতে প্রধান ভূমিকা অভিনয় করেছিলেন টাইগার শ্রেফ, তারা সুতারিয়া এবং নওজাদ্দিন সিদ্দিকী। গল্পটির অর্থাৎ ছবিটির গল্পের কেন্দ্রে ছিল বাবলু রানাওয়াত, একজন অত্যন্ত দক্ষ হেকার এবং স্পেশাল অপারেটিভ। তিনি দেশের জন্য নানা গোপন মিশনে অংশ নিতেন। প্রযুক্তি জগতে তার দক্ষতা এবং অসাধারণ লড়াই ক্ষমতা তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল। লায়লা চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। লায়লা অত্যন্ত বুদ্ধিমান, রহস্যময় এবং বিপজ্জনক সাইবার অপরাধী। সে অত্যাধুনিক অ্যাপ তৈরি করে যার মাধ্যমে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা চুরি করার পরিকল্পনা করে। লায়লার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ উপার্জন নয়, বরং গোটা আর্থিক ব্যবস্থাকে অচল করে দেওয়া ছিল।
1: জানো কি বেশ

আজকে দিনে 1972 সালে আরও একটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল, সেটি ছিল আমার প্রেম, কালজয়ী হিন্দি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত, মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন রাজেশ খান্না এবং শর্মিলা টেগর। গ্রামের এক সাধারণ মেয়ে পুষ্পা বিয়ের পর স্বামীর বাড়িতে সুখী হতে পারেন না। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে অবহেলা এবং অপমান করত। একসময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসহায় পুষ্পা জীবিকার সন্ধানে শহরে এসে পরিস্থিতির চাপে এক জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। অন্যদিকে আনন্দবাবু একজন ধনী ব্যবসায়ী, কিন্তু নিজের সংসারে তিনি সুখী নন। স্ত্রী তার প্রতি উদাসীন এবং সংসারে ভালোবাসার অভাব রয়েছে। একদিকে আনন্দবাবু পুষ্পার সঙ্গে পরিচিত হন, ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। মূলত এই সম্পর্কের উপর ভিত্তি করেই এই সিনেমাটি তৈরি হয়েছিল। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 3:50 হয়ে 40 সেকেন্ড। আপনারা এই মুহূর্তে রয়েছেন সফরনামা পর্বে, আর তারপরেই কিন্তু রয়েছে সুরের আকাশের পর্বটি, যেখানে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পাবেন, তবে সেটা 4 থেকে।

এই ছবিটি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিশিপদ্ম অবলম্বনে নির্মিত হয়েছিল। একই পাড়ায় বাস করত ছোট্ট ছেলে নন্দু। সৎ মায়ের অবহেলা এবং অত্যাচারে সে সবসময় কষ্ট পেত। এমনকি নন্দু পুষ্পার কাছে আসে এবং ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক অসাধারণ মা ছেলে সম্পর্ক। পুষ্পা নন্দুকে নিজের সন্তানের মতো স্নেহ করতে শুরু করেন। নন্দু ও পুষ্পাকে মায়ের আসনে বসায়। নন্দুর জীবনে পুষ্পা হয়ে ওঠেন সাহস এবং ভালোবাসার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিস্থিতিতে আনন্দবাবু এবং পুষ্পার দেখা সাক্ষাৎ কমে যায়। জীবনের স্রোতে নন্দু বড় হয়ে পড়াশোনার জন্য দূরে চলে যায়। পুষ্পা আবার একা হয়ে পড়েন। বহু বছর পর নন্দু বড় হয়ে একজন সফল মানুষ হিসেবে ফিরে আসে। সে কখনো ভুলে যায়নি পুষ্পার ভালোবাসা এবং ত্যাগ। সমাজ যাকে অবহেলা করেছিল সেই পুষ্পার প্রতি নন্দু প্রকাশে সম্মান জানায়। এই মুহূর্তটি কিন্তু সবচেয়ে আবেগঘন দৃষ্টিগুলির মধ্যে একটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে আরছে কোয়েলের সঙ্গে। আর আজকের মতো কিন্তু সফরনামা অনুষ্ঠানটি আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ এখন সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের।

প্রাণী সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং 2025-26 অর্থ বছরে সাফল্যের হার দাঁড়িয়েছে 98%। আজ আগরতলায় দপ্তরের প্রধান কার্যালয়ে 2026-27 অর্থ বছরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে তিনি একথা জানান। শ্রী দাস আরও জানান, গত কয়েক বছরের রাজ্যে মৎস্য উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে চাহিদা বৃদ্ধির কারণে এখনও সম্পূর্ণ যোগান সম্ভব হচ্ছে না। এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সংক্রান্ত দাবিকে খারিজ করেছে। এনটিএ জানিয়েছে যে পরীক্ষা সম্পূর্ণ নিরাপত্তা এবং নজরদারির মধ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভুয়ো তথ্য তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এনটিএ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সহায়তায় ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও এনটিএ ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষকে অনুরোধ করেছে যেন তারা শুধুমাত্র www.nwt.nta.nic.in এবং এনটিএর অফিসিয়াল হ্যান্ডেল থেকে তথ্য যাচাই করেন এবং এ ধরনের ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকেন। শুনলেন সংবাদ শিরোনাম, আর এবারে কিন্তু আপনাদের পছন্দের গান শোনার পালা, অর্থাৎ সুরের আকাশের পর্বে। তবে সুরের আকাশের পর্ব শুরু করার আগে আমার পছন্দের একটা গান দিয়ে শুরু করছি আজকের পর্বটি। আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM উচ্চান্ততে আর্চে কোয়েলের সঙ্গে, আর এই অনুষ্ঠানটি নিয়ে কিন্তু থাকবো বিকেল 5টা পর্যন্ত।

শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক এক দ্বিবর্ষীয় কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আধুনিক এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এবং এক্ষেত্রে বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং শহরাঞ্চলের পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানান। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য

আমার পছন্দের গান তো আপনাদের শুনিয়ে দিলাম, এবারে দেখব কে রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই ফোন লাইনে। তবে হ্যাঁ, ফোন নম্বরটা আবারও বলে দিচ্ছি, 03122326253। আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402

0: 9999 এই দুটো মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দের গান অবশ্যই জানাতে পারেন আমাদেরকে। কে রয়েছেন দেখব সঙ্গে? হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আশুতোষ দত্ত কৈলাসহর থেকে বলছি।
0: আশুতোষ বাবু, হ্যাঁ বলুন আশুতোষ বাবু, কোন গান শুনবেন আজ?
1: দিদি হিন্দি গান তো হবে।
0: হ্যাঁ হিন্দি গান হবে।
1: তো দিদি, 1980 রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা ছবি বন্দিশ।
0: বন্দিশ,
1: হ্যাঁ। আর গানটা হচ্ছে মেরে হোশ লে লো। আশা জি কিশোর দা গেছেন, দিদি লিখেছেন, আর লক্ষ্মীকান্ত সুর দিয়েছেন। আপনি শুনবেন, কনিকা দিদি শুনবে, আর নেটওয়ার্ক সপোর্ট
0: সবাই শুনবে, তাই তো?
1: একদম একদম,
0: সঙ্গে থাকুন, ধন্যবাদ। অনেকেই ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের নিজের পছন্দের গানের কথা জানিয়েছেন। বিধানবাবু জানিয়েছেন, তারপর জানিয়েছেন কণিকা দেবী, তারপর জানিয়েছেন লালন খরামি, আবার জানিয়েছেন বাদল খটিয়াল। যাই হোক, সময় রয়েছে তাই চেষ্টা করব সবার অনুরোধগুলোই রাখার। কে রয়েছেন দেখব? হ্যালো,
2: নমস্কার কৈলি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বাদল কটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানিয়েছেন আপনার গানের কথা।
2: হ্যাঁ দিদি, ঘোষণা করেননি, মাঝে মাঝে গন্ডগোল করে
0: না, আমি এক্ষুনি বললাম তো।
2: আজ দিদি আসলে কি হয় জানেন, আমরা অ্যাপের মাধ্যমে শুনি, এবার আমাদের এক মিনিট পরে।
0: হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন কোন গান শুনবেন আজ।
2: ঠিক আছে দিদি, হোয়াটসঅ্যাপের গানটা তাহলে শুনিয়ে দেবেন।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন,
2: ভালো থাকুন দিদি। নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। আসলে আমাদের ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটো একসঙ্গেই তো আমরা চেষ্টা করি নজর রাখার, তাই মাঝে মাঝে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, তবে সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব, যেমনটি কথা দিয়েছি যে গান শোনাবো। কে রয়েছেন দেখব? হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
3: প্রদীপ বলছি, অভিনগর থেকে।
0: প্রদীপ বাবু বলুন।
3: ছবি জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়।
0: আচ্ছা।
3: ও বসন্তি পাবন পাগল।
0: ও বসন্তি
3: পাবন পাগল।
0: পাবন পাগল, ঠিক আছে, চেষ্টা করব, অবশ্যই সঙ্গে থাকবেন।
3: ধন্যবাদ
0: ধন্যবাদ। ইতিমধ্যে অনেক অনুরোধ, অনেক পছন্দের গানের কথা কিন্তু আমার কাছে এসে পৌঁছেছে, তাই চলুন সেই অনুরোধগুলি আগে পূরণ করি, তারপর আবারও আপনাদের ফোন নেব। প্রথমেই শুনব আশুতোষ বাবুর পছন্দের গান বন্দিশ ছবি থেকে।

এতক্ষণ এতক্ষণ শুনছিলাম আশুতোষবাবুর পছন্দের গান। তারপর কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের বিধানবাবু অনেক আগেই নিজের পছন্দের গানের কথা জানিয়েছেন, সেটা হচ্ছে প্যার করনে কা মৌসম। এই গানটা শুনতে চেয়েছেন বিধানবাবু, বিধানবাবুর পছন্দের গান এবারে।

এতক্ষণ শুনছিলাম বিধানবাবুর পছন্দের গান, এবারে শুনব প্রদীপবাবুর পছন্দের গান, জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, এই ছবিটি থেকে।

0: আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ সুরের আকাশের পর্বে। এবারে দেখব কে রয়েছেন আমাদের সঙ্গে। ফোন করবেন 03-12-32-6253 নম্বরে, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিলনসঙ্গ।
0: একটু জোরে বলবেন।
1: আমি সুমন বলছি মিলনসঙ্গ থেকে ম্যাম।
0: হ্যাঁ বলুন সুমন বাবু, কি গান শুনবেন আজকে?
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: দোস্তি থেকে এসা কোই জিন্দেগি মে আই।
0: দোস্তি থেকে এসা কোই জিন্দেগি মে আই, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, চেষ্টা তো অবশ্যই করব।
1: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।
1: হ্যাঁ ম্যাম।
0: সুমন বাবুর পছন্দের গানের আগে আরো অনেকের অনুরোধ কিন্তু রয়েছে, দেখব এবারে কে রয়েছেন। হ্যালো
2: ম্যাম নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ রাজু বাবু বলুন।
2: এটা গান শুনে গানটা যে কিতনা প্যারা বাদা।
0: কিতনা প্যারা বাদা।
2: বাদা।
0: আচ্ছা, ছবির নাম?
2: ছবির নাম তো ঠিক মনে আছে না, জিতেন্দ্র অভিনয় ছবি আছে, পুরনো ছবি।
0: আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা তো করবই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কণিকা দেবী একদম শুরুতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন নিজের পছন্দের গানের কথা, কাচ্ছে ধাগে ছবিটি থেকে। কাচ্ছে ধাগে কি সাথ লতা মঙ্গেশকরজির কণ্ঠে শুনতে চেয়েছেন। চলুন এবারে শুনি কণিকা দেবীর পছন্দের গান।

এবারে লালন খরামি পশ্চিমবঙ্গ থেকে একটি গানের অনুরোধ করেছিলেন, বাদারা হাসানম। চলুন শুনছি ওনার পছন্দের গানটি। স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 4:27:12।

0: সুমন বাবু ফোন করেছিলেন, এসা কুই জিন্দগি মে আয়ে এই গানটা শুনতে চেয়েছেন। চলুন শুনি এবারে দোস্তি ছবি থেকে তার পছন্দের গান।
1: তোমারে লিয়ে ধড়কতা হ্যাঁ অঞ্জলি।

0: এবারে এবারে রাজুবাবুর পছন্দের গান শুনবো, কিতনা প্যারা বাদা হে। এই গানটি ক্যারাভান ছবি থেকে।
1: और बेल आइकन।

0: দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ জৈন বলছি দিদি।
0: স্বাগত, বলুন।
1: ধন্যবাদ দিদি। আমি শুনতে চাইছি, একটা হোয়াটসঅ্যাপ করা আছে দেখবেন, কিশোর কুমারের কণ্ঠে পাগল প্রেমী ছবি থেকে প্যার দিল কো হাসায়ে প্যার দিল কো রোলায়ে।
0: প্যার দিল কো হাসায়ে প্যার দিল কো,
1: প্যার হি দিল কো রোলায়ে।
0: আচ্ছা,
1: হবে?
0: চেষ্টা তো অবশ্যই করব, সঙ্গে থাকুন।
1: ওটা না হলে কাল ছবি থেকে
0: সঙ্গে থাকুন, এই গানটাই চেষ্টা করব।
1: আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার নেবেন দিদি।
0: আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ঘড়ির কাঁটা সময় জানান দিচ্ছে 4:42, 5টা পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে, তারপর কিন্তু রয়েছে গীত বাহার পর্ব। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি পূর্ণিমা বলছি। হিরো নাম্বার ওয়ান থেকে যে কোনো একটি গান।
0: হিরো নাম্বার ওয়ান, তাই তো?
2: না না, সরি, হিরো হিন্দুস্তানি।
0: হিরো হিন্দুস্তানি,
2: হ্যাঁ, হিরো হিন্দুস্তানি মুভি থেকে না সোনা না চাঁদি, এই গানটা।
0: না সোনা না চাঁদি,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, সঙ্গে থাকুন, চেষ্টা করব। আসলে সময়টা খুব অল্প, তাই চেষ্টা করছি যে অনুরোধগুলি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই অনুরোধগুলি রাখার। তবে হ্যাঁ, আপনারা অনুরোধ করতে পারেন, সময় থাকলে কিন্তু অবশ্যই শোনাবো, আর সময় যদি না হয় তাহলে অন্য কোনো দিন। তবে এবারে শুনব বিশ্বনাথবাবুর পছন্দের গান, সেটা ছিল প্যার দিল কো রুলায়ে। আর প্যার দিল কো হাসায়ে, চলুন শুনি এই গানটি।

আরেকজন বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলেন একটি গানের কথা। সেটা ছিল যে হিন্দি ছবি কন হ্যাজো স্বপ্ন মে আয়া, এই ছবিটি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে দুপাট্টা সরক রাহা হ্যায়। চলুন এই গানটা শুনছি, আর এই গানটার মধ্য দিয়েই আজকের মতো সুরের আকাশের পর্বটি কিন্তু এখানেই শেষ করতে হবে।

ঘড়ি জানান দিচ্ছি 4:58 অর্থাৎ আজকের মতো আমার এই সুরের আকাশের জার্নিটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় বলছে এবারে অন্য পর্ব শুরু করার পালা। এবারে শুরু করব গীত বাহার পর্ব।

আজকের গীত বাহার পর্বে যাকে নিয়ে কথা বলবো, আজ কিন্তু তার জন্মদিন। কাকে নিয়ে কথা বলবো চলুন গান শোনাই। গানের পর হয়তো আপনারা বুঝতে পারবেন আজ কোন গীতিকারকে নিয়ে কথা বলবো এবং তার গান শুনবো।

বলেছিলাম আজকে যাকে নিয়ে কথা বলবো তার গান শোনাবো আগে, অর্থাৎ তার সৃষ্টি করা গান। গান কিন্তু শোনালাম, আপনারা কি বুঝতে পাচ্ছেন আজকে কাকে নিয়ে কথা বলবো? আজ তার জন্মদিন। তার চলচ্চিত্র সঙ্গীত জীবন শুরু হয়েছিল হিন্দি ছবি বাদল দিয়ে, যেখানে তিনি সঙ্গীত পরিচালক ওস্তাদ মুস্তাক হোসেনকে সহায়তা করেছিলেন। পরে তিনি মাস্টার গোলাম হায়দার এবং খেমচন্দ প্রকাশের সহকারী হিসেবে কাজ করেন। তার প্রথম কাজ ছিল সার্কাস গার্ল ছবির জন্য, যেখানে তিনি আরেক সঙ্গীত পরিচালক বসন্ত কুমার নাইডুর সাথে যৌথভাবে সঙ্গীত রচনা করেছিলেন। সব মিলিয়ে তিনি প্রায় এক ডজন হিন্দি ছবির সঙ্গীত পরিচালক ছিলেন, যেগুলোর বেশিরভাগই 1940-এর দশক এবং 1950-এর দশকের শুরুতে মুক্তি পেয়েছিল। 1943 সালের স্বল্প পরিচিত সার্কাস গার্ল থেকে শুরু করে হিন্দিতে এবং পাঞ্চি, রংমহল, ম্যাডমাস, তালাশ, চার দোস্ত, বিদ্যাপতি এবং পেয়ারা এবং বাংলায় মধুশ্রাবণী, জয় বাবা বৈদ্যনাথ, মা, চলচল, পঞ্চতাপ ইত্যাদির মতো ছবিতে তার কাজের তালিকা ছিল ঈর্ষণীয়। বিশেষত যন্ত্রশিল্পী এবং সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গীত রচয়িতা হিসেবে তার অনেকগুলো কিন্তু সঙ্গীত অ্যালবাম রয়েছে।

কথা বলছি আজ ভিভালসারাকে নিয়ে। সারাদিন পিয়ানোর প্রবীণ আঙুলগুলি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এই শহরে, কখনো চারুকেশের দক্ষিণী চলনে আলাপ, কখনো ইউরোপীয় ছন্দের মৃদু উত্তাপ। স্বরচিত সুরে তার কল্যাণ ঠাট খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে। গান যখন শেষ হলো, পরিপূর্ণ অডিটোরিয়ামে তখন যেন পিন পড়ার মতো শব্দ শোনা যাবে। সবাই মন্ত্রমুগ্ধের মতো নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে, হাত দুটো কখন যে নিজের অজান্তে নমস্কারের ভঙ্গিতে চলে এসেছে সেটা তারা নিজেরাই জানতেন না। আর মঞ্চের স্পটলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে, এক প্রান্তে তার স্বভাবসিদ্ধ হাতে গিটার নিয়ে গায়ক গান শেষ করে শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছেন এক অশুতিপর বৃদ্ধের দিকে। একটু আগে যে গানটি শেষ করলেন সেটি সেই প্রবীণ ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতীয় সঙ্গীতের প্রবাদ পুরুষ ভিএসটাপ আরডিসির বালসারা, অর্থাৎ সংক্ষেপে ভি বালসারা।

1922-এর 22শে জুন, অর্থাৎ আজকের দিনে মুম্বাইতে একটি পার্সি জোরাস্ট্রিয়ান পরিবারের সুরের নাবিক ভিয়েস্তা পারদেসির বালসারার জন্ম এবং মা নাজানির মুখে প্রাচ্য এবং পাশ্চাত্য সব ধরনের গান শুনে তার বড় হয়ে ওঠা। খুব ছোটবেলা থেকেই মায়ের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। বাবার একটি টিউটোরিয়াল হোম ছিল যেখানে ভাষা এবং বিজ্ঞানের পাশাপাশি শেখানো হতো মিউজিক, আর দায়িত্বে ছিলেন মা নাজাময়ী। মা নিজে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। ভিয়েস্তাপের মাত্র 6 বছর বয়সে মুম্বাইয়ের সিজে প্রেক্ষাগৃহে মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছোট্ট ভিয়েস্তাপ তখনকার দিনের একটি প্যাডেল হারমোনিয়াম বাজিয়ে তৎকালীন বিদ্যজনদের তাক লাগিয়ে দিয়েছিল। ওইটুকু একটা বাচ্চা ছেলের পারফরমেন্স সকলকে মুগ্ধ করেছিল এবং করতালি দিয়ে আশীর্বাদ করেছিল ভারতীয় সঙ্গীতের একটি ভাবী নক্ষত্রকে। জীবনের সেই প্রথম মঞ্চানুষ্ঠানে ছোট্ট ভিয়েস্তাপ এতটুকু নার্ভাস হননি।

গানের মধ্যে মা তাকে একটি গান শিখিয়েছিলেন যেটির কথা বলসারাজের পরবর্তী জীবনে একটি আদর্শের মতো কাজ করছিল। সব দিন হতে না এক সমান, সব দিন হতে নহি হ্যায় এক সমান, সুখ আর দুঃখ কো সমমে সমঝে ওহি হোতা হ্যায় সচ্চা ইনসান। এই গানের প্রত্যেকটি কথা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানতেন। জার্মান সঙ্গীতকার হিদা ফিল্ডের তত্ত্বাবধানে তিনি পিয়ানো শেখেন এবং তিনি বালসারাকে পিয়ানো ছাড়াও আরও চারটি বাদ্যযন্ত্র শেখান। নিজে সেই সময় বাংলা না জানলেও পঙ্কজ মল্লিক, জ্ঞানপ্রকাশ ঘোষ, রায়চাঁদ বড়াল, কানন দেবী, পাহাড়ি সান্যাল, অসিত বরণ, কমল দাশগুপ্ত প্রমুখ শিল্পীদের গানের সুর তাকে ছুঁয়ে যেত।

0: ভি ভালসারা জ্যাকি নিয়ে আরও অনেক কথা বলবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
2: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
1: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
2: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
1: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
2: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
1: এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
2: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
1: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
3: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K Series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
4: Get attractive offers up to ₹83,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Artemis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
4: Get attractive offers up to ₹45,000.
5: I love my Eco because it's got more power.
4: And it also comes with all new safety features.
6: We love our Eco because we can bring all our friends.
4: We love our Eco because it's made every journey special. Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Also avail attractive offers up to ₹33,000. Terms apply.
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আজকের গীত বাহার পর্বে। আর আজ কথা বলছিলাম আচার জন্মদিন ভি ভালসারাজিকে নিয়ে। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে বাজাতে 1942 সালে যুবক ভালসারা উস্তাদ মুস্তাক হোসেনের নজরে এলেন এবং বাদল ছবিতে তাকে সহকারী মিউজিক ডিরেক্টর হিসেবে প্রথম ব্রেক দিলেন এবং ছবিতে অনেকগুলো গানের সাথে পিয়ানো বাজিয়েছিলেন তিনি।

পঙ্কজ মল্লিক প্রথম ব্যক্তি যিনি ফিল্মে পিয়ানোর ব্যবহার করেছিলেন এবং তৎকালীন বোম্বাইয়ের বহু মিউজিক ডিরেক্টরের সুরে পঙ্কজ মল্লিকের একটা ছায়া থাকত। বাদল ছবিতে কাজ করার সুবাদে বলসারা মুম্বাইয়ের অপর দুই মিউজিক ডিরেক্টর গোলাম হায়দার এবং খেমচাঁদ প্রকাশের সঙ্গে বেশ কিছুদিন কাজ করার সুযোগ পান, কিন্তু মনের খিদেটা কিছুতেই যেন মিটছিল না। সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে বেশ কয়েকটি হিন্দি ছায়াছবিতে কাজ করার পর নিজে স্বাধীনভাবে কিছু একটা করতে হবে, এই ভূতটা তার মাথায় চেপে বসেছিল।

রেকর্ডিং স্টুডিওতে সময় সুযোগ পেলেই ঢু মারতেন পঙ্কজ মল্লিকের কাজ দেখার জন্য। উপরি পাওনা হিসেবে মিলত তার উদাত্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত পিয়ানো সহযোগে। তখনও বাংলা ভাষাটা ঠিক সুবিধে করে উঠতে পারেননি বালসারাজি, কিন্তু পঙ্কজবাবুর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের সুর তাকে যেন সমোহিত করে ফেলত, আর সেই জন্যই হয়তো কলকাতা এবং বাংলা সংস্কৃতির প্রতি একটা টান কিন্তু জন্মে গিয়েছিল।

আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম চৌদ্দতে গীত বাহার পর্বে। আর এখন কিন্তু কথা বলছি ভি ভালসারাচিকে নিয়ে এবং শুনছি তার হাতের ছোঁয়ায় যে গানগুলি সুরে পরিণত হয়েছিল, ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছিল।

অবশেষে 1943 সালে বসন্ত কুমার নাইডু তার নিজের ছবি সার্কাস গার্ল এ বলসারাকে একজন স্বতন্ত্র মিউজিক ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হবার সুযোগ করে দিলেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 1950 পর্যন্ত প্রায় 10-12টি হিন্দি ছবিতে তিনি সঙ্গীত পরিচালনার ভার নিয়েছিলেন। তার সুরারোপিত হিন্দি ছবিগুলি হল তালাশ, চার দোস্ত, কুরবানি, বিদ্যাপতি, প্যার ইত্যাদি আরও বেশ কিছু ছবি। 1947 এই চিম্বিতে মুম্বাইয়ের খ্যাতনামা মিউজিক ডিরেক্টর নওশাদ সাহেবের সহযোগিতায় বলসারা অর্কেস্ট্রা ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন। এই সূত্রেই রাজ কাপুরের আর কে স্টুডিওর ব্যানারে কিছু ছবিতে শঙ্কর জয়কিষণ এবং নওশাদের সঙ্গে কাজ করার সুযোগ মেলে।

গীত বাহার পর্বে আমরা রয়েছেন আছে কোয়েলের সঙ্গে, আর সময় কিন্তু জানান দিচ্ছে 5:39। কথা বলছি ভি ভালসারাজিকে নিয়ে। নসাজি সুরে দুলারি ছবিতে মোহাম্মদ রফির গাওয়া বিখ্যাত গান সুহানি রাত ঢাল চুকি না জানি তুমি কব আওগে, গানটি চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতীয় চলচ্চিত্রে, এবং তার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে এই গানে ভালসারাজির অসাধারণ ম্যান্ডোলিন বাদন। আবার অপরদিকে শঙ্কর ও জয়কিষাণের সুরে আওয়ারা ছবিতে মুকেশের গাওয়া আওয়ারাহ গানের শুরুতে পিয়ানো আর্কিডিয়ন কিংবা তালাত মহাবন্দের গাওয়া দাগ ছবির সেই বিখ্যাত গান অ্যায় মেরে দিল কহিঁ অর চল, অথবা হেমন্ত কুমার লতাজির গাওয়া পতিতা ছবির ইয়াদ কিয়া দিল নেই কাহা হো তুমি গানের শুরুতে যে প্রিলিউডটি বাজে বি ভালসারা, ওটা একটা হারমোনিয়ামকে অসাধারণ স্কেলে বাজিয়েছিলেন যেটা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। যতদূর জানা যায় এই গানের রেকর্ড হয়েছিল মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিওতে, এবং পিয়ানো বাদক, বেহালা বাদক, ম্যান্ডোলিন বাদক ভালসারা যে এত ভালো হারমোনিয়াম বাজাতে পারেন সেটা কিন্তু মুগ্ধ করেছিল হেমন্তবাবুকে, আর এটাই ছিল সম্ভবত তার সাথে ভালসারাজির প্রথম কাজ। আর সেই দিন থেকেই হেমন্তবাবুর সাথে তার সাংগীতিক সম্পর্কের গাঁট ছাড়া, যা হেমন্তবাবুর শেষ দিন পর্যন্ত অটুট ছিল। আর এটা পরে ভালসারাজি মজা করে বলতেন, হেমন্তবাবুর সাথে ঘর করার কারণ মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ভালসারা সবথেকে বেশি কাজ করেছিলেন হেমন্তবাবুর সাথেই।

আজকের গীত বাহার পর্বে কথা বলছি বি বালসারাজিকে নিয়ে এবং তার সুর করা বা তার যে মেন্ডুলিন বাদন রয়েছে সেই সব সিনেমাগুলির গান কিন্তু শুনছি। এবারে শুনবো যে গানটি, সেটা অ্যায় মেরে দিল কাহি। একটু আগে বলছিলাম এই সিনেমাটির কথা, দাগ ছবি থেকে।

সত্তরের দশকে যোগী আর জওয়ানি ছবিতে হেমন্ত বাবুর জন্য তিনি সুরারোপ করেছিলেন একটি অসাধারণ গান ইনসানসে নফরত কন্যা, কিন্তু কোনো কারণে সেটি আর মুক্তির আলো দেখেনি। অন্যদিকে বেশ কিছু গানে তিনি বারাকাত সুন্দর করে বাজাতেন, তাতে যে কোনো রিদমের গান খুব শ্রুতিমধুর হতো। এই ম্যারাকাস

আমরা বাঙালিরা বলি ঝুমঝুমি, এখন এটিকে শেকারও বলা হয়ে থাকে। এইভাবে কাজ করতে করতে বালসারা, লতা, আশা, গীতা দত্ত, মোহাম্মদ রফি, মুকেশ প্রমুখ সঙ্গীত ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন। মুম্বাইতে বাঙালি শিল্পীদের সাথে যতই কাজ করার সুযোগ আসছিল, ততই কলকাতা শহর যেন তাকে চুম্বকের মতো টানছিল। অবশেষে এক মহেন্দ্রক্ষণে 1953-তে মুম্বাইয়ে দুই মিউজিক ডিরেক্টর অনিল বিশ্বাস এবং পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ বালসারাকে কলকাতার হিন্দুস্তান পার্কের একটি জলসার অনুষ্ঠানে বাজানোর জন্য নিয়ে আসেন। ইতিমধ্যে বাংলায় কথা বলাটা তিনি একটু একটু করে রপ্ত করে নিয়েছিলেন মুম্বাইতে, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি কলকাতার মাটিতে একদিন অনুষ্ঠান করবেনই। প্রথম দেখাতেই তার এই শহরের প্রেমে পড়ে গেলেন বালসারাজি। অনুষ্ঠানে বাজানোর সময় অনুভব করলেন এখানকার মানুষের সংস্কৃতিপ্রবণ মনোভাব। সেদিন বালসারাজি মনে মনে উল্লাসে ফেটে গিয়ে বলেছিলেন, ইউরেকা ইউরেকা, আমি পেয়ে গেছি আমার ঠিকানা। সেদিনের অনুষ্ঠান তিনি শেষ করেছিলেন পিয়ানো একটি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে। গানটি ছিল এই মনিহার আমায় না হিসাজে। এই গানটি তার অতি প্রিয় গান, তাই পরবর্তীকালে প্রায় সব লাইভ অনুষ্ঠানে তিনি এই গানটি বাজাতেন। পরের দিন একটা গেট টুগেদার অনুষ্ঠানে দেখা হলো কলকাতার সব বিখ্যাত সঙ্গীতের বটগাছ সমূহ ব্যক্তিত্বদের, যাদের গান এবং সুর সৃষ্টি শুনে বালসারা পরিণত হয়েছিলেন, যেমন কানন দেবী, যুধিকা রায়, পঙ্কজ মল্লিক, পাহাড়ি সান্যাল, উৎপলা সেন, শোলে চৌধুরী, নচিকেতা ঘোষ প্রমুখ শিল্পী। সবাই উচ্চকণ্ঠে প্রশংসা করলেন গত রাত্রের বালসারার পারফরমেন্সের। পরের বছর অর্থাৎ 1954-এর 26 মে বালসারাজি মুম্বাইয়ের ঠিকানা ছেড়ে বঙ্গ সংস্কৃতিকে ভালোবেসে, রবীন্দ্রনাথকে ভালোবেসে বরাবরের জন্য কলকাতায় চলে এলেন। সম্বল পকেটে মাত্র 3টি টাকা এবং একটি বাড়তি জামা প্যান্ট, খবরের কাগজে মোড়া। আসার সময় বন্ধুরা তাকে বারবার নিষেধ করেছিলেন কলকাতায় না যেতে, বলেছিলেন, যাচ্ছ যাও, ওখানে কিন্তু ওখানকার বাঙালিরা তোমাকে টিকতে দেবে না। স্বতঃস্ফূর্ত উত্তরে বালসারাজি জানিয়েছিলেন, ঠিক আছে, টিকতে না দিলে চলে আসবো, কিন্তু আমি যাবো।

কলকাতায় ঠাঁই হল বউবাজারের কাছে একটি পার্শ্বী ধর্মশালায় 14 নম্বর ঘরে বারো আনা ভাড়ায়। খ্যাতনামা গায়িকা উৎপলা সেন বালসারাকে ছোট

ভাইয়ের মতো ভালোবাসতেন। তিনি বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের সাথে তিনি বালসারার হয়ে সুপারিশ করতেন, তার সাথে নিজের বাড়িতে বসাতেন সঙ্গীতের আসর, আর সেখানে সঙ্গীত জগতের লোকদের নিমন্ত্রণ করে শোনাতেন বালসারার বাজনা। বিভিন্ন জলসায় উৎপলা সেন এবং সত্যনাথ মুখোপাধ্যায়ের সাথে তিনি বাজাতে লাগলেন। এভাবে বালসারার পরিচিতি বাড়তে লাগলো। সবাই জানল সুদূর বোম্বাই থেকে এক পার্সি ভদ্রলোক এসেছেন যিনি চমৎকার বাংলা বলেন এবং বোঝেন এবং মিউজিক সেন্সও বেশ ভালো। তাদের এই ঋণ বালসারা আমৃত্যু মনে রেখেছিলেন। এছাড়াও পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ রেডিও রম্যগীতিতে রম্যগীতি অনুষ্ঠানে যে কয়েকজন যন্ত্রীদের নিয়ে একটা টিম বানিয়েছিলেন এবং সেখানেও নিজগুণে স্থান করে নিয়েছিলেন বালসারা। এইভাবে তার কাছে গ্রামোফোন কোম্পানি থেকেও কাজ করার সুযোগ এলো।

মন্ত্রীদের নিয়ে একটা টিম বানিয়েছিলেন এবং সেখানেও নিজগুণে স্থান করে নিয়েছিলেন বালসারা। এইভাবে তার কাছে গ্রামোফোন কোম্পানি থেকেও কাজ করার সুযোগ এলো।

বেশ কিছুদিন পর তিনি বৌবাজারের বাসস্থান পাল্টে চলে এলেন সুইন হো স্ট্রিটের এক বাড়িতে। সে সময় ন্যাশনাল অর্কেস্ট্রায় বাজাতে ঢুকছেন বিভালসারা। সেখানে তখন পিয়ানো বাজাতেন কুমুদ ভট্টাচার্য। উনি বালসারা বাজাবে বলে পিয়ানো ছেড়ে দিয়ে মেঝে এসে বসলেন অর্গানে, আর অর্গানে যিনি ছিলেন তিনি বসলেন গিটারে। এই এক মস্ত বড় স্যাক্রিফাইস। ওরা জায়গা না ছেড়ে দিলে বালসারা যেত ইনস্ট্রুমেন্ট টাচ করতেই পারতেন না। ইতিমধ্যে উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের মারফত আলাপ হলো সুরকার অনুপ ঘটকের সঙ্গে। সেই সময় উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত অগ্নি পরীক্ষা ছবির গান রেকর্ড চলছে। ছবির একটি গানে পিয়ানো বাজিয়ে সকলের নজরে এলেন বালসারা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানে মোর ইন্দ্রধনু এই গানটিতে।

সেই সময় মিউজিক অ্যারেঞ্জার বলতে ছিল শচীন দেববর্মণির ভাগ্নে বীরেন্দ্র রায়, নারায়ণ দেববর্মা, আলোকনাথ দে প্রমুখ। এবার এদের সাথে সংযুক্ত হলেন বালসারাজি। যেহেতু বালসারাজির একটা সুবিধা ছিল যে তিনি প্রায় সব ধরনের ইনস্ট্রুমেন্ট খুব দক্ষতার সাথে বাজাতে পারতেন, তাই কলকাতার বিখ্যাত সব মিউজিক ডিরেক্টরদের খুব কাছের লোক হয়ে গিয়েছিলেন অচিরেই। সঙ্গীত পরিচারকরা মিউজিক অ্যারেঞ্জারদের উপরে ভরসা করতেন, কোথাও কোনো ভুল হলে মিউজিক ডিরেক্টর অ্যারেঞ্জারদের বলে দিতেন, আর তার পাশাপাশি অ্যারেঞ্জাররাই খুব নিপুণতার সাথে ফিলার মিউজিক কম্পোজ করে দিতে পারতেন।

সঙ্গীত পরিচালকরা অনেকটাই পছন্দ করতেন তাকে। বাবার টিউটোরিয়াল হোমে বালসারা খুব ভালোভাবে শর্ট হ্যান্ডও রপ্ত করেছিলেন, যেটা পরবর্তীকালে মিউজিকের নোটেশন তৈরিতে খুব কাজে লাগে। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় অপরেশ লাহিড়ীর জন্য লেখেন একটি আধুনিক লাইন, আধুনিক গান, লাইন লাগাও লাইন লাগাও, আর সেটির অসাধারণ সুরারোপ করেছিলেন বি বালসারা। এর আগে তিনি শুধুমাত্র একজন মিউজিক অ্যারেঞ্জার হিসেবে পরিচিত ছিলেন। অপরেশ লাহিড়ীর সৌজন্যে লোকে বি বালসারাকে একজন সঙ্গীত পরিচালক হিসেবেও চিনলেন।

1956 সালে নির্মল ভট্টাচার্যের সাথে জুটি বেঁধে চলাচল মা, পঞ্চতপা, মমতা প্রভৃতি ছবিতে সঙ্গীত পরিচালনা করেন এবং 1959 সালে অভিনেতা জহর অভিনীত এ জহর সে জহর নয় ছবিতে প্রথম এককভাবে বাংলা ছবির সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। একটু আগে বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন বালসারার বড় ভাইয়ের মতো, আদর করে তাকে বাবু বলে ডাকতেন হেমন্তবাবু। 1968-তে পথে হলো দেখা গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় তার প্রিয় ভাই বালুর সুরে হেমন্তবাবু গাইলেন চলো চলো মোরা চলে যাই সেই দেশে এবং গান খুব হিট হয়। রাতের অন্ধকারে ছবির জন্য হেমন্তবাবু গাইলেন আলোতে তুমি মধুর, আশায় বাঁধেনু ঘর ছবির জন্য বালসারা সুরে গাইলেন ওরে মন কোন দেশেতে।

0: হেমন্তবাবুর সঙ্গে জুটি বেঁধে তিনি সূর্য তরুণ, দুই ভাই পলাতক, বাচ্চা অজানা শপথ, মন, শ্রীমান পৃথ্বীরাজ, এগুলির মতো প্রায় সত্তরের বেশি ছবিতে কাজ করেছিলেন। হেমন্ত বালসারা জুটির অনেক আধুনিক গানের মধ্যে একটি গান হল 1976 সালে পুজোর গান হিসেবে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈতকণ্ঠে গাওয়া কাটে না সময় যখন আর কিছুতেই। এই কালজয়ী গানেরও সুরারোপ করেন ভি বালসারা, যা আজও জনপ্রিয়। অপরদিকে গাছকে ভালোবেসে কবি অমিতাভ চৌধুরীর লেখা একটি কবিতার সুর করেছিলেন তিনি। সুন্দরবনে সুন্দরী গাছ, গাছটি সুন্দরবনে, চারিদিকে রোদ্দুর যেন ছিলমিল কাঁচ। এইভাবে তিনি নতুন শিল্পীদের সাথে কাজ করতে ভালোবাসতেন, তার সাথে সাথে চেষ্টা করতেন নতুনদের সুযোগ দেবার। আশা ভোঁসলে, মুকেশ, তারাত মাহমুদকে নিয়ে প্রথম বাংলা গান গাওয়ানো ছাড়াও বাংলায় প্রথম পপ গানের স্রষ্টাও কিন্তু বালসারাজি। হেমন্তকন্যা রানু মুখোপাধ্যায়কে দিয়ে তিনি গাইয়েছিলেন বুসিবল বুসিবল। এছাড়াও শ্রাবন্তী মজুমদারের গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অধিকাংশ গানই ভি বালসারাজির সুর এবং অর্কেস্ট্রার কম্পোজিশন।
1: तोहफे में है 5000 सुनहरे गाने।

দেখতে দেখতে কিন্তু আমার যাবার সময় হয়ে গেছে। আজকের মতো আমাকে দিন বিদায়। আপনারা উপভোগ করুন এফএম উচ্চারণের অনুষ্ঠান রাত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো শুরুর সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা, থাকবো রাত 11টা পর্যন্ত। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:32 হয়ে 50 সেকেন্ড। আর শুরু করছি আজকের এই মুহূর্তে হৃদয় সুর। হৃদয় সুরে আপনারা জানেন আমরা লোকাঙ্গিকের গান নিয়ে কথা বলে থাকি, সেই রকম ধরনের গানই শুনিয়ে থাকি। তাই আজ ভাবলাম একটুখানি অন্যরকমভাবে অনুষ্ঠানটা করা যায় কি না। তাই আজকে বাংলা লোকসঙ্গীতের প্রভাব যা রবীন্দ্রনাথের গানে পড়েছিল সেই বিষয়টা নিয়েই কথা বলবো এবং সেই গানগুলো শুনব। বাংলা লোকসঙ্গীতগুলির মধ্যে বাউল গানের দ্বারা রবীন্দ্রনাথ বেশি প্রভাবিত হয়েছিলেন। বাউল গানের ভাব, ভাষা ও সুর তাকে এতখানি মুগ্ধ করেছিল যে নিজেকে তিনি রবীন্দ্র বাউল বলে পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন, আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞান বা অজ্ঞাতসারে বাউলের সুর ও বাণী কোনো এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। বাউল গান হল বাংলার লোকসঙ্গীতের একটি অতি জনপ্রিয় ধারা। এ গান বাউলদের গান। বাউলেরা হল এক বিশেষ শ্রেণীর সাধক সম্প্রদায়। ধর্মসাধনায় এরা হিন্দুও নয়, মুসলমানও নয়, এরা হল এক শ্রেণীর মুক্তি পাগল সঙ্গীত সাধক। সহজ পদ্ধতির সাধনায় ভাবের সমুদ্রে ডুব দিয়ে সুরের মধ্য দিয়ে এরা মনের মানুষকে, অধরাকে ধরতে চায় নিজের মধ্যে। বাউল গানের একটি বড় বৈশিষ্ট্য এই যে এতে গীত, বাদ্য ও নৃত্য এই তিনের সমন্বয় ঘটেছে। চলুন প্রথম গানটা শুনি, অবশ্যই রবি ঠাকুরের।

বাউল এক হাতে আক্তারা ও অন্য হাতে কোমরে ঝোলানো বায়া বাজিয়ে নেচে নেচে গান করে। নাচের তালে তালে বাজতে থাকে পায়ের ঘুঙুর। ভাব সমৃদ্ধ বাউল গানগুলি সহজ ভাষায় ও সহজ সুরে রচিত হয় এবং এর সুর রচনায় নৃত্যোপযোগী একটি সহজ ছন্দ বজায় রাখা হয়। আর সব মিলিয়ে বাউল সঙ্গীতে একটা অকৃত্রিম বিশিষ্টতা আছে যা চিরকালের আধুনিক। রবীন্দ্রনাথের বাউল সুরের গানগুলি এই সব লক্ষণ আক্রান্ত। জমিদারি তদারকির কাজে পূর্ব ও উত্তরবঙ্গের পল্লী অঞ্চলে, বিশেষ করে শিলাইদহ অঞ্চলে থাকাকালীন রবীন্দ্রনাথ বাউলদের প্রত্যক্ষ সংস্পর্শে আসেন এবং বাউল গানের সহজ মাধুর্যে মুগ্ধ হন।

0: প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হৃদয়ে সকলখানি। কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল লালন ফকিরের। এই প্রতিভাধর সাধক কবির গাওয়া বাউল সঙ্গীত রবীন্দ্রনাথকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। লালন ফকির ছাড়া আরও যেসব বাউলের গান রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনায় যথেষ্ট রেখাপাত করেছিল, তাঁদের মধ্যে গগন হরকরা ও শেখ মদনের নাম উল্লেখযোগ্য। বঙ্গভঙ্গ আন্দোলনের বছর রবীন্দ্রনাথ এই বাউল সুরে অনেকগুলি স্বদেশী গান রচনা করেন। সাধারণের পক্ষে যাতে গানগুলি সহজ গ্রাহ্য হয়, তারই জন্য এই সব গানে এই সহজিয়া রীতির সুর ও আঙ্গিক গ্রহণ করা হয়েছিল। ওই সময় তিনি তিনটি বাউল গানের হুবহু সুরকে ভেঙে গানগুলি রচনা করেছিলেন। গানগুলি হল আমার সোনার বাংলা, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এবং এবার তোর মরা গানে।
1: ধুলায় পড়ে কেমন করে শৈব, বাতাস আলো গেল মোরে, এ কিরে দুর্দৈব, লড়বে কে আয় ধজাবে, গান আছে যার ওঠ না গে, চলবে যারা চল রে ধে, আয়নারে নিঃসঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে, ওই যে অভয়

পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার নানা জাতির গানে বাউল সুর ব্যবহার করেছেন। তার কোনো কোনো বাউল সুরের গানে কীর্তন সুরের নিপুণ মিশ্রণও লক্ষ্য করার মতো। এক রসোপলব্ধির উন্মাদনায় বাউলের গানের একমাত্র স্থায়ী ভাব, অন্য কোনো ভাবের সঙ্গে বাউল গান যুক্ত হয় না। কিন্তু রবীন্দ্রনাথ নানা বিচিত্র ভাব ও ভাবনার গানে বাউল সুর প্রয়োগ করে একদিকে এর ব্যাপ্তিকে প্রসারিত করেছেন এবং অন্যদিকে এর মধ্য দিয়ে নতুন এক সঙ্গীত ধারার সৃষ্টি করেছেন। এখানেই রবীন্দ্র প্রতিভার মৌলিকতা।

শুধু নানা ভাব ও ভাবনার গানেই নয়, গীতিনাট্য ও নৃত্যনাট্যের অনেক গানেও রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সুরকে অতি সুন্দরভাবে মিশিয়েছেন। তার এই সব বাউল সুরের গানগুলোতে রয়েছে বাঁশির মতো উদাস করা ব্যথায় ভরা একটি আবেগ, যা বাউল গানের প্রধান বৈশিষ্ট্য। আমি কান পেতে রই, আমি তারেই খুঁজে বেড়াই, আমার প্রাণীর মানুষ আছে প্রাণী প্রভৃতি গানগুলো তার খাঁটি বাউল তত্ত্বের গান। ভাব, ভাষা ও সুর, এগুলি শ্রেষ্ঠ বাউল গানের সমগোত্রীয়।

বাংলাদেশে লোকসঙ্গীতের ক্ষেত্রে বাউল গান এক বিশেষ স্থান অধিকার করে আছে। বাউলরা হল মুক্তিপাগল ভাবের সাধক। এদের সাধনা সরল, সহজ, আত্মসমাহিত অবস্থার সাধনা। শাস্ত্রের অনুশাসন দ্বারা এরা নিয়ন্ত্রিত নয়, বিধিনিষেধ আচার অনুষ্ঠান এরা মানে না, কৃচ্ছ সাধনেও এরা রাজি নয়। এজন্য এদের সাধনার আর এক নাম সহজিয়া সাধনা। এরা আনন্দ রসের অনুরাগী, এরা প্রেমের সাধক, এদের ভালোবাসা অধরার প্রতি। কিন্তু এই অধরাকে তারা ধরতে চায় রূপের জগতের মধ্য দিয়ে। এই অধরাই হলো এদের আর এক ভাষায় মনের মানুষ। এই মনের মানুষের প্রতি ওদের প্রেম।

শিলাইদহে থাকাকালীন কবিগুরু এমন কয়েকজন বাউলের সংস্পর্শে এসেছিলেন যাদের গানের ভাবে গভীরতা ও সুরের মাধুর্য তার অন্তর স্পর্শ করেছিল। পরবর্তীকালে এই বাউলের সুর তার রচিত গানে এক উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। বাউল গানের ভাষার সরলতা, ভাবের গভীরতা ও সুরের দরদ, জ্ঞানের তত্ত্ব, কাব্যরচনা ও ভক্তিরসের অপূর্বতা রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছিল। এর ফলেই তাঁর গীত ভাণ্ডারে প্রচুর বাউল সুরের গান আমরা পেলাম। 1290 সালে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ বাউল গান সম্পর্কে এক দীর্ঘ প্রবন্ধ লেখেন। এরপর 1299 সালের মধ্যে আমরা রবীন্দ্রনাথের দুটি গানে বাউল সুরের প্রভাব পাই। গান দুটি হল খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে এবং ওগো তোমরা সবাই ভালো। শুনব পরপর এই দুটি গান।

বাউল সাধারণত একটি নির্দিষ্ট ভাবের গান। এর ভাষায় সুরে ছন্দে সহজ সরলতাই এর প্রাণ। সাধারণত এখানে যত কলি ব্যবহৃত হোক না কেন, স্থায়ী ছাড়া পরবর্তী সবগুলি কলি একই সুরকে অনুসরণ করে। কিন্তু রবীন্দ্রনাথের নিজস্ব বাউল গানে নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে তিনি ধ্রুপদের চারতুকী গঠনরীতি মেনে চলেছেন। তার রচিত সমস্ত বাউল গানের সুরগত বিশ্লেষণে দেখা যায় যে কতগুলি গানে বাউলের সঙ্গে সারি গানের মিশ্রণ ঘটেছে, আর কতগুলি গানে কীর্তন সুরের প্রভাব। রবীন্দ্রনাথের বাউল গানে ভারতীয় রাগ রাগিনী জ্ঞাত বা অজ্ঞাত সারে এসে মিশেছে, অথচ বাউল সুরের সঙ্গে তার সামঞ্জস্যটি অত্যন্ত চমৎকার। উদাহরণস্বরূপ রয়েছে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, গানটিতে বেহাগের ছায়া লক্ষিত হয়। বজ্রমাণিক দিয়ে গাঁথা গানটির সঞ্চারিতে দেশ রাগের ছায়া পাওয়া যায় ইত্যাদি। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শ্রী শান্তিদেব ঘোষ এই ধরনের গানকে রাবীন্দ্রিক বাউল বলে উল্লেখ করেছেন। এই বাউল গানগুলি বাউলের সঙ্গে কীর্তনের মিশ্রণে বাউলাঙ্গ কীর্তন, কিংবা কীর্তনের সঙ্গে বাউলের মিশ্রণে কীর্তনাঙ্গ বাউল। এই ধরনের গান রবীন্দ্রনাথের এক বিশিষ্ট সৃষ্টি। উদাহরণস্বরূপ তোমরা যা বলো তাই বলো, তোমার সুরের ধারা আমি কান পেতে রই উল্লেখযোগ্য। বিষয় বৈচিত্র্যের দিক থেকেও রাবীন্দ্রিক বাউল খুব ব্যাপক। তার রচিত সমস্ত পর্যায়ের গানে, এমনকি গীতিনাট্যে ও নৃত্যনাট্যের গানে এই সুরের বহুল ব্যবহার দেখা যায়।

আজকের সেরা কথা, যে মানুষ অন্যের জন্য বাঁচে সেই সত্যিকার অর্থে বাঁচে, এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি মানব জীবনের গভীরতম সত্যগুলোর একটিকে প্রকাশ করে। সাধারণভাবে মানুষ নিজের সুখ, স্বার্থ, চাহিদা ও সাফল্য নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকে। কিন্তু মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, সমাজ, দেশ এবং সমগ্র মানবজাতির কল্যাণের মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। তাই তিনি বলেছেন, যে মানুষ অন্যের জন্য বাঁচে সেই সত্যিকার অর্থে বাঁচে। মানুষ একটি সামাজিক জীব, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে অন্য মানুষের সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতার উপর নির্ভরশীল। পরিবার, বন্ধু, শিক্ষক, প্রতিবেশী কিংবা সমাজের বিভিন্ন মানুষের অবদান ছাড়া একজন মানুষের জীবন কখনই পূর্ণতা পেতে পারে না। তাই মানুষের কর্তব্য হল নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে তার কর্ম, চিন্তা ও আচরণ অন্যের উপকারে আসে। যে ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, সে হয়তো ধন সম্পদ বা খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে মানব জীবনের মহত্ত্ব উপলব্ধি করতে পারে না। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, তাই মানুষের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। তিনি জীব সেবাই শিব সেবা এই আদর্শে বিশ্বাসী ছিলেন। একজন ক্ষুধার্ত মানুষকে আহার দেওয়া, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা কিংবা শিক্ষার আলো থেকে বঞ্চিত কাউকে শিক্ষা দেওয়া, এসবই মানব সেবার অন্তর্ভুক্ত। এই ধরনের কাজের মাধ্যমে মানুষ কেবল অন্যের জীবনকে সুন্দর করে না, নিজের জীবনকেও অর্থবহ করে তোলে। অন্যের জন্য বাঁচার অর্থ এই নয় যে নিজের প্রয়োজন বা উন্নতির কথা সম্পূর্ণ ভুলে যেতে হবে, বরং নিজের শক্তি, জ্ঞান, প্রতিভা ও সামর্থ্যকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে তা বৃহত্তর সমাজের কল্যাণে আসে। একজন শিক্ষক যখন নিষ্ঠার সঙ্গে ছাত্রদের শিক্ষা দেন, একজন চিকিৎসক যখন আন্তরিকতার সঙ্গে রোগীর সেবা করেন, একজন শিল্পী যখন তার শিল্পের মাধ্যমে মানুষের মনে সৌন্দর্য ও মানবিকতার বোধ জাগিয়ে তোলেন, তখন তারা প্রত্যেকেই অন্যের জন্য বেঁচে থাকার উদাহরণ সৃষ্টি করেন। ইতিহাসে যারা মহান বলে পরিচিত তাদের অধিকাংশই নিজেদের স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাদার টেরেসা কিংবা স্বামী বিবেকানন্দ নিজে, তাদের জীবন ছিল মানব সেবা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বুঝেছিলেন যে ব্যক্তিগত সুখ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের হৃদয়ে স্থান পাওয়া এবং সমাজের জন্য কিছু করে যাওয়া চিরস্থায়ী। আজকের পৃথিবীতে প্রতিযোগিতা, ভোগবাদ এবং আত্মকেন্দ্রিকতার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করেন ব্যক্তিগত সাফল্যই জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু বাস্তবে দেখা যায় কেবল নিজের জন্য বেঁচে থাকা মানুষ প্রায়ই মানসিক তৃপ্তি থেকে বঞ্চিত থাকে। অন্যদিকে যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা অন্তরে এক ধরনের শান্তি ও আনন্দ অনুভব করেন, কারণ নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে উদার ও মহৎ করে তোলে। ছাত্রজীবন থেকে এই আদর্শের চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় সচেতন হওয়া কিংবা সমাজের উন্নয়নে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করা, এসবের মাধ্যমে একজন শিক্ষার্থী অন্যের জন্য বাঁচার শিক্ষা অর্জন করতে পারে। এই গুণ ভবিষ্যতে তাকে একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্যের উপকারে আসার চেষ্টা করা এবং মানব কল্যাণকে জীবনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করা। তবেই আমাদের জীবন হবে অর্থবহ, মহৎ এবং সত্যিকার অর্থে আমরা অন্যের জন্য বাঁচবো।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপর আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে এক অপারক সংবাদ এবং বাংলায় স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 1,00,000 শূন্য পদ পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে।

0: সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে 1টি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যেই এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা

0: করা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকলকর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
1: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তাঁর জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
2: विद्यमान एसटीआई उंखा थुलाइमा चालाइमा बिशिंती शलनय बेमार अब उंखा अब हाइकाश बेमार अब बुखो खिलाम शीतिलाम नि बिशिंती खरक्षनि शाक नीति खरक्षनि शाको शलो
3: अब बैक्टीरिया वायरस बयंगी मानो

0: আপনি বাগিনী বেমানী ইয়াক নিকাটি দনা বাবে কি সাইনো কারে কেবো বাই থুয়া
1: সাইকমান এস টি আই
0: কন্দন থুলি ওই তা চশমা লাই দে খরক
1: সাইকমান এস টি আই উংখা থুলাইমা চালাইমা বিশিন্তি সলনাই বেমান আবু উংখা আবু হাইকা সব বেমার আবু বুকু খিলাম সুতিলাম নি বিশিন্তি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
0: আবু ব্যাকটেরিয়া ভাইরাস বেঙ্গি মানো আপনি বাগিনী বেমানী ইয়াক নিকাটি দনা বাবে কি সাইনো কারে কেবো বাই থুই আছে আমা তংনাই কন্দন থুলি ওই তা চশমা লাই দে খরকশানি সাই কবাং বরক বাই থুই আছে একে তংকে এইচ এবা এইচ আই ভি বাই মানজকে তংগি মান নাই
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তে নেকুন হাম করে নাই কুন ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যাক
0: মুং সাউদ মান থাক যাক বরক নস মুং সাউদ মুং সাউদ

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটুমা বুবাগ্র পুঙ্খা রাষ্ট্রবক্র দুরপটি মুর্মু খনা খড়ক দক চিবান পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকাট ইয়াফারেনা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা থাই বিশিচিনী সলাই মূ রগ বেবাগ লক্রং পৈতং তাইব ক্রাক লাইনাও কতর চাচারি মূখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোক হামক্রাই টংসাই টংকটাই বেবাগ বড় মুনিশন বরম মান্থনিও সরাই সরাইকে টংনা নাগো অরণি থার্ডিপ সন্দীপ ফুটবল বাতাইলে মঙ্গ তিনি ভারত রত্ন সঙ্গতাই ইফাই ফুটবল ক্লাব কপলাই ইংখা তাবো ককটমা শুক্রবই রাষ্ট্রভক্র দ্রৌপদী মুর্মু খনা ফিল্লুয় যতই খড়ক দক চিবা মঙ্গনাং বরং পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকার ইয়াফারেনা আবনি সেখান থানায় তাল খড়ক ডকচি ডক মুরাং বরগ্ন পদ্ম সকার ইয়াফার জাক্কা কক ব্রং রেবাইতাই রঙ্গ আলৈয় সামুং তামনি মারিও ত্রিপুরাণী পদ্মশ্রী সকাত মানন নরেশ চন্দ্র দেব বর্মা থাই বিচি চিনিও সলাই মুরক উংখা আব নাইকল মূ সেপ্তাই নাইকল ফাংনি বক্ষা বেবাক লোকরগনি পৈতনতাই বক্রাক খাইনাও কতর চাষর মুহনি ছাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ব ছাকা লোক হামক্রাই রুজাক জুদা জুদা তাং বুতাংনি সেপ বাই রুজাক রুজাক লোকরগনি লংমানতাই ব লাইটেসা নাইমুথং রুজাক তাই বরম গুরাং খাই তিসানাও অসলাইমু নাংমা বারজা ইয়াচাক জাকা হডালাম্ব কেন্দ্রনি সনামকর্তাই বানিয়া মন্ত্রী পিযুষ গোয়েলনি সুইজাক কক খাল কাইচা শেয়ার খাই অকন ব ছাকা বতাইব সাকা কাহাম নাইকল মূ যতনি কতর খুনম পুইংখা লোকরমনি পৈত পিযুষ গোয়েল নি সুইজাক অকক খাল মন্ত্রীবক্রকনি তুইদুল মুংবাই কেন্দ্র হাফাংনি বিশিচনীয় কাহাম নাইকল মূ লোক হামকরে রুকজাক তাই কৃজা লোকরকনি লংমাও কাহাম সলাইমু উংমা লামন রমই তিসা জাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রতাই তাংসুর মন্ত্রী অমিত শাহ খনা দিল্লি কতল ন্যাশনেল এগ্রিকালচার কো অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেটনি টেন্ডার পোর্টালন চল খাইওয়ানা অ পান্ডব স্বরাষ্ট্রমন্ত্রী নাফেটনি কিজাসক নাংকুমা গনাং ডিজিটাল তাই হুকবার খাই মূ রগ চোবা মূনি সাকথার মূ নব চেঙ্গাইওয়ানা হাস্টেপা ইন্দ্র সোনাই রেড্ডি নালো তিনি গুমটি হাঙ্কনি জুদা জুদা রুংটাই চোরাই হামক্রাই গনাং মথারন বেড়াই নেখা কাকরাবন ব্লকনি আমতলিনি আলু দিছারি শিশু নিকেতন তাই মাতাবাড়ি ব্লকনি খিলপাড়া বালক শিশু নিকেতনি চরাইরক বাই হাস্তেপা ককলাম সালাইকা হাস্তেপা আমতলিনি শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুম নি বাগৈ রাংখক বাচি সাই চুবাচুরানি সাকলাইকা আবনকারী হাস্তেপা টেপানিয়া ব্লকনি পিএম শ্রী টেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচরা কাইমানি সামুং বুতাঙ্গব মানজাক্কা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোক হামরাই টংসাই টংকটাই বেবাগ বড় মুনিশন বরম মানথানিও সরাই সেরিকে টংনা নাগো তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানে হামিয়া খি বিমা রাজ্য 2026 নি জুদা জুদা লোক আটং চংজাক তাই হদানি মথা তাই ক্লাবনি তাংথাই মুঙ্গই সালচনি লয় খাইমা পান্ডন চেঙ্গই মন্ত্রীকরা অকক সাকা মন্ত্রীকরা তাইব সাকা সাফ সুতরা টংথানি সেনিটেশনি সেবুর বেলাই নাংকুমানি গরং পজাতৈ সামু টাঙ্গি টঙ্গো আউলিন সাবসুদাতাই নাইথকাই তনিথানি বরংনি বেলাই নাংকুমনি পজা টঙ্গো আরো কবনি বিশিং ককনারখা আগরতলা পুর নাইক্রেনি মেয়ার এবা এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই নাইকুনি তাংফাং মিলিন্দ রামটেকে আকসং হাস্তে হাপাং লুকু বিলাইমুং সেপনা

0: 이 사이드만 백작 버럭나 식득들 위에서 이만의 미싱들 HIV 만작판이 가득 이만어 띠까 함구는 개똥 이만어
1: 그 함께 살만한 마그이 토프리 넘버 1097으로 그룹이
2: আপনি কি জানেন শিরাপত নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
3: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নক আউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এটি রোগ ব্যাধির বিস্তার রোধ করে, স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যয় কমিয়ে অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতে সহায়তা করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এবং এই ক্ষেত্রে বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং শহরাঞ্চলের পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে আহ্বান জানান। তিনি বলেন, সারা বছর পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সুন্দর রাখার ক্ষেত্রে স্যানিটেশন কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য রাখেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। কাঁকড়াপন ব্লকের আমতলীর আলোর দিশারি শিশু নিকেতন এবং মাতাবাড়ি ব্লকে খিলপাড়ায় বালক শিশু নিকেতনের শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি খোঁজ খবর নেন। রাজ্যপাল আমতলি আলোর দিশারি শিশু নিকেতনে একটি স্মার্ট ক্লাস কক্ষের জন্য 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি টেপানিয়া ব্লকের পিএম স্ট্রিট টেপানিয়া কলোনি হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আগামী 22 জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে আজ পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কো অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া বা নাফেডের নিলাম পোর্টাল চালু করবেন। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা, কার্যকারিতা এবং পরিচালনাগত সুবিধা জোরদার করার লক্ষ্যে এই পোর্টালটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে কৃষকদের সন্তানদের জন্য নাফেড কল্যাণ বৃত্তি, ডাল ও তৈলবীজের মজুদ ব্যবস্থাপনার জন্য দৃষ্টি পোর্টাল এবং শিল্পোদ্যোগ পরিকল্পনা শক্তিশালী করার জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। আজ সচিবালয়ে খাদ্য দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং জনকেন্দ্রিক করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। খাদ্যমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রাখতে এবং সরবরাহ ব্যবস্থা সুসংহত করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যে প্রাণী সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং 2025-26 অর্থ বছরে সাফল্যের হার দাঁড়িয়েছে 98%। আজ আগরতলায় দপ্তরের প্রধান কার্যালয়ে 2026-27 অর্থ বছরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা জানান। তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে মৎস্য উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে চাহিদা বৃদ্ধির কারণে এখনও সম্পূর্ণ যোগাযোগ বা যোগান সম্ভব হচ্ছে না। এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ক্ষেত মাচাও অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের চিত্তামারা কৃষি সেক্টর অফিস এবং পশ্চিম পাইখোলা পঞ্চায়েত হলে কৃষকদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ নেহা কুমারী মণ্ডল সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রসার, মাটির স্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ।

আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত ১২ বছরে জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে আরও সুবিধাজনক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তুলেছে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি প্রবন্ধ সামাক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী আজ এই কথা বলেন। শ্রী গোয়েলের লেখা প্রবন্ধটিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের শাসনে সুশাসন, কল্যাণ এবং দরিদ্রদের জীবনে ইতিবাচক পরিবর্তনের যাত্রাপথ তুলে ধরা হয়েছে। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে চার দিন ব্যাপী অম্বুবাচী উৎসব। ইতিমধ্যে কামাখ্যা মন্দিরে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। রাজ্যীয় অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এ উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। মেলারও আয়োজন করা হয়েছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে কর্মচারী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি শ্রমজীবী জনগণের সামাজিক সুরক্ষা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে ইএসআইসি পরিষেবার আওতায় বৃদ্ধি এবং কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনামুড়া থানার পুলিশ হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। সিপাহীজলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা সিইআইআর পোর্টালের সহায়তায় গত এক মাসে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। আগরতলায় মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আজ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য নবম শ্রেণীতে পাঠরত ২৪ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এর আগে গত মাসে ৬৬ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল। কক্বরক সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাচ্ছেন নরেশ চন্দ্র দেববর্মা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে মিশর ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর আজ ভারতীয় সময় রাত ১০:৩০ গ্রুপ জেতে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এরপর গ্রুপ আই এর দুটি ম্যাচ রয়েছে। রাত ২:৩০ ফ্রান্স খেলবে ইরাকের বিরুদ্ধে এবং আগামীকাল ভোর ৫:৩০ নরওয়ের প্রতিপক্ষ সেনেগাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতরত্ন সংঘ ৫-০ গোলে শিমনা তমাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব ২-০ গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত ১২ বছরে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:০০ বেজে ৩৫ মিনিটে।

নিজে শুনি এবং আপনাদের শোনাই কিশোর কুমারের কিছু গান। তবে অবশ্যই তার সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। শুরুতেই বলবো, অভিনয় তার অপছন্দ ছিল, অথচ গাইতে তিনি বেশ ভালোবাসতেন। যদিও শুরুটা অভিনয় দিয়েই হয়েছিল, গান এবং অভিনয় দুটোই তিনি জমিয়ে করতে পারতেন। তাই তো তিনি যখন অভিনয় করতেন তখন নেচে গেয়ে সবাইকে জমিয়ে রাখতেন, আবার যখন গাইতেন তখন অভিনয়টাই যেন করতেন গানের মধ্যে। ভারতীয় সিনেমার চ্যাপলিন, সর্বকালের সেরা গায়কদের মধ্যে অন্যতম কিশোর কুমার, যে কোনো গানেই তিনি বাকিদের থেকে অনেকটা আলাদা।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যার গানে দশকের পর দশক জাস্ট বুঁদ হয়ে থেকেছেন সেই ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমারের রোমান্টিক গান দিয়ে সাজানো আজকের প্লেলিস্ট। কলেজে পড়ার সময় কিশোর কুমার দুজনের অন্ধভক্ত ছিলেন, একজন কেএল সাইগল, অন্যজন এস ডি বর্মন। সজিন দেববর্মনের গান কলেজ ফাংশনেও গিয়েছেন কিশোর কুমার। বম্বে এসে দাদামণি অশোক কুমারকে ধরলেন সচিন দেববর্মনের কাছে নিয়ে যেতে। প্রথম দেখাতেই সচিন কর্তা বেশ পছন্দ করলেন কিশোর কুমারকে। সচিন দেববর্মন প্রথমেই একটা কোরাস গান গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে, সেই শুরু। তারপর সচিন কর্তার প্রিয় পাত্র হয়ে উঠলেন কিশোর, আর এভাবেই একের পর এক সুপারহিট তিনি গাইয়েছিলেন দেবানন্দের লিপি কিশোর কুমারকে দিয়ে। এরপর রাজেশ খান্নার যুগ, আর রাজেশ খান্নার লিপে কিশোর কুমার, তাকে দিয়ে গান গাওয়ালেন সচিন কর্তা। আগে সমস্ত রেকর্ড ভেঙে দিল সেই গান। ছবির নাম আরাধনা, হিন্দি এবং বাংলা দু ভাষাতেই ছবিটা হয়েছিল। প্রথমে ঠিক ছিল মোহাম্মদ রফি ছবির গানগুলো গাইবেন, কিন্তু রফি সাহেব তখন ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত, ফিরতে ফিরতে দু মাস, এতদিন অপেক্ষা করতে একদম রাজি নন পরিচালক শক্তি সামন্ত। তখন রাজেশ খান্নাও নতুন, তাই ভাবা হলো কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হবে রাজেশ খান্নার লিপে গানটা, বাকিটা ইতিহাস। এবার শোনাবো আরাধনা ছবি থেকে পরপর দুটি গান, এবং তৃতীয় গানটি রাজকুমারী ছায়াছবি থেকে, যার মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি বর্মন।

বাংলায় কিশোর কুমার অধিকাংশ রোমান্টিক গানই গেয়েছেন সিনেমার জন্য। প্রযোজক থেকে পরিচালক, এমনকি সঙ্গীত পরিচালকরাও জানতেন, গানে কিশোর কুমার থাকা মানেই গান সুপারহিট হওয়ার গ্যারান্টি। বাংলায় বেশ কিছু গান কিশোর কুমার গেয়েছেন শ্যামল মিত্রের সুরে। শ্যামলবাবুর সঙ্গে কিশোর কুমারের প্রথম আলাপ বিমল রায়ের নকরি ছবি করার সময়। দুজনেই একসাথে গান গেয়েছিলেন এই ছবিতে। পরবর্তীতে পদ্মগোলাপ ছবিতে কিশোর কুমার শ্যামল মিত্রের সুরে গাইলেও এই জুটির সুপারহিট গানের জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও 5টা বছর। শক্তি সামন্তের অমানুষ এই ছবিতে নায়ক উত্তম কুমারের গায়ক কিশোর কুমার এবং মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র কামাল করে দিয়েছিলেন। সবকটা গান হয়েছিল সুপারহিট। এরপর এলো আনন্দ আশ্রম। এই ছবিরও সমস্ত গান হিট হল। 80-এর দশকে কলঙ্কিনী, যদিও এর আগে বেশ কয়েকটা ছবিতে গান গেয়েছিলেন কিশোর কুমার শ্যামল।

চলচ্চিত্রের সুরে, কিন্তু কলঙ্কিনীর গান সুপারহিট হয়েছিল। এবারে শোনাবো পরপর তিনটে রোমান্টিক গান। প্রথমে অমানুষ ছায়াছবি থেকে, দ্বিতীয় গানটি আনন্দ আশ্রম, এবং তৃতীয় গান কলঙ্কিনী ছায়াছবি থেকে।

বাংলা সিনেমাতে কিশোর কুমারের গাওয়া সুপারহিট রোম্যান্টিক গানের কথা বলবো, অথচ অজয় দাসের কথা আসবে না তা তো সম্ভবই নয়। অজয় দাসের সুরে বেশ কিছু রোম্যান্টিক গান গেয়েছেন কিশোর কুমার, সুখেন দাস ছবি বানাচ্ছেন প্রতিশোধ, তার খুব ইচ্ছে ছবিতে কিশোর কুমারকে দিয়ে গান করাবেন, কিন্তু কোনো যোগাযোগই নেই। ছবির সুরকার তার দাদা অজয় দাস। একদিন কি করলেন, দুটো গান ক্যাসেটে গেয়ে পাঠিয়ে দিলেন কিশোর কুমারের কাছে, আর অজয় দাস ধরেই নিয়েছিলেন কিশোর কুমার জবাবই দেবেন না। কিন্তু কি আশ্চর্য, দিন কয়েকের মধ্যেই খবর এলো গানগুলো তার পছন্দ হয়েছে, কিশোর কুমার গাইবেন। ব্যাস গাওয়া হয়ে গেল আর তৈরি হয়ে গেল আরও একটি সুপারহিট গান। শুনব গানটি এবং এই গানটির মধ্য দিয়ে আজকের মতো গান অন্তহীন শেষ করবো।

আরও সুবিধাজনক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী আজ কথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। কর্মরক সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন নরেশ চন্দ্র দেব বর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা নাফেডের নিলাম পোর্টাল চালু করবেন। নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা, কার্যকারিতা এবং পরিচালনগত সুবিধা জোরদার করার লক্ষ্যে এই পোর্টালটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও উদ্বোধন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করেন। কাঁকড়াবন ব্লকের আমতলীর আলোর দিশারী শিশুনিকেতন ও মাতাবাড়ি ব্লকে খিলপাড়ায় বালক শিশুনিকেতনের শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 এর অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। আজ সচিবালয়ে খাদ্য দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে তিনি কথা বলেন। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে কর্মচারী এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি শ্রমজীবী জনগণের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ এফএম মধুরন্ততে। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত 12 বছরে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে

শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের গীতি আকাশ। স্মরণ করছি বাংলা সাহিত্য সংস্কৃতির এক অনন্য নক্ষত্রকে, যিনি শুধু একজন কবি নন, ছিলেন এক যুগের চেতনা, অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, সাম্যের অমর দূত। তিনি আমাদের সকলের শ্রদ্ধার প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কবির আবির্ভাব খুব কমই ঘটেছে যিনি একই সঙ্গে বিদ্রোহের গান গেয়েছেন, আবার প্রেম ও ভক্তির সুরে মানুষের হৃদয় জয় করেছেন। তার কলমে যেমন ছিল আগুনের ঝলক, তেমনি ছিল ভালোবাসার কোমল স্পর্শ। তাই তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি।

কাজী নজরুল ইসলাম। জন্ম 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। শৈশব থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। অল্প বয়সে পিতাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। কখনো মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন, কখনো রুটির দোকানে শ্রমিক হিসেবে কাজ করেছেন, কিন্তু দারিদ্র তার স্বপ্নকে থামাতে পারেনি, সংগ্রামী হয়ে উঠেছিল তার জীবনের শিক্ষক। কৈশোরে তিনি লেটো দলে যোগ দেন। এই লেটো গানের দল থেকেই তার সাহিত্য চর্চার সূচনা। লোকজ সংস্কৃতি, ধর্মীয় কাহিনী এবং মানুষের জীবনের নানা অভিজ্ঞতা তার মননে গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীকালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সৈনিক জীবনের অভিজ্ঞতা তার চিন্তা ও সাহিত্যকে নতুন দিশা দেয়।

0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি গীতি আকাশ। গীতি আকাশ মানে কবি কাজী নজরুল ইসলামের কিছু অসামান্য গান। 1922 সালে প্রকাশিত হয় তাঁর কালজয়ী কবিতা বিদ্রোহী। এই একটি কবিতাই তাঁকে বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করে। কবিতার প্রতিটি পংক্তিতে ছিল অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে অগ্নিঝরা প্রতিবাদ। তিনি ঘোষণা করেছিলেন, বলবীর বল উন্নত মবশির। এই উচ্চারণ শুধু একটি কবিতার পংক্তি নয়, এটি ছিল পরাধীন জাতির আত্মমর্যাদার ঘোষণা। বিদ্রোহী কবিতার মাধ্যমে নজরুল যেন সমগ্র বাঙালি জাতির অন্তরের শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। নজরুল ছিলেন স্বাধীনতার অকুতোভয় সৈনিক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তার সম্পাদিত পত্রিকা ধূমকেতুতে প্রকাশিত লেখাগুলো ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করেছিল, ফলে তাকে কারারুদ্ধ হতে হয়। কিন্তু কারাগারের অন্ধকারও তার মনোবল ভাঙতে পারেনি। জেলের ভেতর থেকেই তিনি লিখেছিলেন বিখ্যাত রাজবন্দির জবানবন্দি, যেখানে স্বাধীনতা ও মানব মুক্তির আহ্বান ধ্বনিত হয়েছে। তবে নজরুলের সাহিত্য শুধুই বিদ্রোহের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন প্রেমের কবিও। তার প্রেমের কবিতায় মানুষের হৃদয়ের গভীর অনুভূতি ফুটে উঠেছে অপূর্ব সৌন্দর্যে, এবং সেই সঙ্গে একই সঙ্গে তার শ্যামাসঙ্গীত, তার কৃষ্ণভজন প্রত্যেকটা আমাদের বাঙালিদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। শুনব এবারে কাজী নজরুল ইসলামের একটি শ্যামাসঙ্গীত, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
2: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।

0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

মেঘলা আকাশের দিকে তাকালে বারবার মনে হয় প্রকৃতি বুঝি মানুষের মনের ভাষা জানে। কারণ মানুষের মন যখন সবচেয়ে বেশি কথা বলতে চায় তখনই আকাশ নীরব হয়ে যায়। সূর্যের উজ্জ্বলতা মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এক ধরনের কোমল ধূসর আলো। সেই আলোয় পৃথিবীকে যেন অন্যরকম লাগে, তেমনি অন্যরকম লাগে জীবনকেও। চারপাশের পরিচিত দৃশ্যগুলো যেন হঠাৎ করেই নতুন অর্থ খুঁজতে থাকে। গাছের পাতাগুলো আরও সবুজ দেখায়, বাতাস আরও মোলায়েম লাগে, আর মন যেন অকারণেই ফিরে যেতে চায় কোনো পুরনো স্মৃতির কাছে। সেই স্মৃতির ভেতরে থাকে কিছু মুখ, কিছু কথা, কিছু অপেক্ষা, কিছু না পাওয়া আর কিছু গভীর ভালোবাসা। তাই বোধহয় প্রেম আর মেঘলা আকাশের সম্পর্ক এত পুরনো, এতটা নিবিড়। শ্রোতা বন্ধুরা, আজকের আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। আর আজ কথা বলবো মেঘলা আকাশে প্রেমের রং, এই বিষয়টা নিয়ে। আর আমার সঙ্গে কথা বলতে হলে ফোন করতে হবে আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253। প্রকৃতিতে বর্ষা আষাঢ় মাস চলছে, গতকাল মুষলধারে বৃষ্টি হল, আর এই বৃষ্টিতে এই মেঘলা আকাশে মনটা ভালোবাসায় ভরে উঠবে না তাকে কখনো হয়? তাই তো আজকের এই বিষয়টা রাখলাম মেঘলা আকাশে প্রেমের রং। আপনার জীবনেও নিশ্চয়ই এরকম কোনো গল্প রয়েছে মেঘলা আকাশের সঙ্গে।

0: সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক কতটা, কিংবা আপনার প্রেমের মানুষটির সঙ্গে বৃষ্টি নিয়ে যদি কোনো স্মৃতি থেকে থাকে, সে সমস্ত কিছু ভাগ করে নিতে পারেন আমার সঙ্গে আজকের আজ রাতে পর্বে। থাকবো রাত 11টা পর্যন্ত। ডায়াল করতে হবে 03-8123-26253 এই নম্বরটি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন শ্রোতা বন্ধুও কিন্তু চলে এসছেন। হ্যালো, হ্যালো, না বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। বন্ধু আপনি যেই হন না, আরও একবার চেষ্টা করতে পারেন, নিশ্চয়ই কথা হবে। হ্যালো, নমস্কার। না আমি অম্বালিকা। হ্যাঁ, যেটা আপনারা স্পট শুনতে পেলেন ওটা অপরাজিতা, আমি অম্বালিকা, আমি অম্বালিকা।
1: দেবী
0: সেনগুপ্ত, আচ্ছা,
1: ভালো লাগে মেঘলা আকাশ।
0: আচ্ছা,
1: আসলে জমজম করে গানের খাতা নিয়ে বসে পড়ি, বুঝছেন ম্যাডাম?
0: আচ্ছা,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: মানে আমাদের এমনি গানের খাতা নজরুল কাস্টাস পাইছি নিতে দুইটাতে ডিস্টিংশন না।
0: আচ্ছা,
1: আপনি খাতা নিয়ে বসে পড়ি জান্নার কাছে বসে রাস্তা পাশে বদ্ধশ্মিকার ক্লাবের আগে।
0: হ্যাঁ, আচ্ছা,
1: বাদে উঠার আগে গান গাইতেছি, নাইলে অনেক কিছু মনে হয় না গ্লা কাছে, মনটা খুব ভালো লাগে। আর গরম যে এই যে সন্ধ্যাবেলার থেকে যে গরম কাটছে, জল ভাসালো সারা শহর, আজকে গরম দেখছেন 33-34, গরমটার থেকে আর বৃষ্টি অনেক ভালো, মেঘলা আকাশে নানা রকম মনে অনেক কিছু মনে হয়। হ্যাঁ, মনটা খুব শান্তি লাগে, আর জানলা কাছে বসে রাতের আকাশ দেখলেও ভালো লাগে, তারা তারা মেঘলা মেঘে ভরা খুবই ভালো লাগে, মেঘলা আকাশে অনেক স্মৃতির মন্ত্র নয়। হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ বন্ধু।
1: মনে হয় তারপরে আমি অবশ্য গানটাই বেশি করি, গান
0: খুব ভালো, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। প্রেমের গল্প কখনো কেবল দুজন মানুষের গল্প নয়, প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে সময়, ঋতু, প্রকৃতি এবং অসংখ্য অনুভূতি। আমরা যখন কাউকে ভালোবাসি তখন শুধু মানুষটিকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোকেও ভালোবেসে ফেলি। একটি রাস্তা, একটি গান, একটি বিকেল কিংবা একটি মেঘলা দিন তখন আমাদের কাছে বিশেষ হয়ে ওঠে। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে রয়েছেন বন্ধু?
2: রয়েছি দক্ষিণ ত্রিপুরা জোনাইবাড়ি থেকে বলছি।
0: বন্ধু আপনার নামটা?
2: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার নামটা বলবেন।
2: নামটা হচ্ছে তাপস গুপ্ত।
0: আচ্ছা বলুন তাপস বাবু,
2: আপনার কথা বলি রিসাউন্ড মানে আমি ঠিক ফিডব্যাক পাচ্ছি, মানে শুনতে পাচ্ছেন আপনার কথা?
0: আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, জানি না তবে শ্রোতা বন্ধুরা আমার কথা ঠিকঠাক কেন শুনতে পাচ্ছেন না, আমি কিন্তু আপনাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনারা আরও একবার চেষ্টা করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার, হয়তোবা টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে এই কারণে কথাগুলো ইকো হচ্ছে, তবে রাত্রির 11টা পর্যন্ত যেহেতু আছি আর অনেকটা সময় জুড়ে থাকবো, কথা হবে আপনাদের সঙ্গে। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, অম্বিকা দেবী বলছেন?
3: পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন।
3: হ্যাঁ দেখুন, বর্ষা মেঘলা আকাশ বা বর্ষা এলেই কবিদের তো কিছুই মনে জাগে। হ্যাঁ, কবিরা সেখানে বর্ষাকে নিয়ে প্রচুর গান, কবিতা, সাহিত্য সব কিছুই, মানুষেরও মনে কিন্তু তখন প্রেমের আবেগ হয়। শুধু মানুষ কেন, আমরা জীব ফুলকেও দেখতে পাই বর্ষার সময় ভিজে। আমার বাড়ির স্থানে একটা বাড়ি আছে, তো সেখানে আমি পায়রা গুলোকে দেখি কি

0: বর্ষার জলে ভিজে এবং ওরা কিভাবে প্রেম বিনিময় করে একে অপরের সঙ্গে, কিন্তু দৃশ্য প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক প্রকৃতির মধ্যেও কিন্তু প্রেমের একটা সঞ্চার কিন্তু হয়, শুধু যে মানুষ বা মানব প্রেম তা কিন্তু নয়, প্রকৃতিও কিন্তু প্রেমের সুন্দর মুহূর্তে একদম সেজে ওঠে। তো এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরজে অম্বালিকা, আর আজ কথা বলছি মেঘলা আকাশে প্রেমের রং এই বিষয়টা নিয়ে। শুনবো আপনাদের অভিজ্ঞতা, শুনবো আপনাদের গল্প, শুনবো আপনাদের অনুভূতি প্রেম নিয়ে, এবং সেই সঙ্গে মেঘলা আকাশ এবং প্রেমের যে একটা আড়াআড়ি সম্পর্ক রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আগরতলা থেকে রীনা পাল বলছি।
1: রীনা দেবী বলুন।
2: মেঘলা নিয়ে কথা, তাই তো? মেঘলা আকাশ,
1: মেঘলা আকাশে প্রেমের রং
2: আমার। হ্যাঁ, মেঘলা আকাশে
1: প্রেমের রং,
2: প্রেমের রং বেশ। আমার কি মনে হয়, আমার ধারণাগুলো অন্যরকম, অন্যদের কথাও শুনলাম। আমার কি মনে হয়, যখন খুব বেশি রৌদ্র, খুব গরম, হ্যাঁ চলছে, ভীষণ গরম, ভীষণ রৌদ্র, তখন যদি হঠাৎ করে আকাশটা মেঘলা হয়, তখন গেলাম আমার খুব ভালো লাগে।
1: আচ্ছা,
2: গরমের গরমের তাণ্ডবেই তো মেঘলাকে ভালোবাসতে ইচ্ছে করে।
1: নিশ্চয়ই,
2: তাই নয় কি?
1: একদমই তাই।
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো,
2: রৌদ্র খুব বেশি হয়,
1: হ্যাঁ,
2: তখন যখন আকাশে মেঘলা হয় তখন মনে হয় ইরি, মনে হয় বৃষ্টি হবে, খুব ভালো লাগবে, একটু মনে হয় তখনই আমার মনে হয় যে খুব ভালো লাগে। এই তখন মনে কর বাইরে বেরিয়ে যায়, বৃষ্টি হবে, আকাশে মেঘ জমছে, এই যে বৃষ্টি হবে, মেঘলা দিন তো সবাই ভালোবাসে। কিন্তু আরেকটা প্রশ্ন এলো, যখন মেঘলা হয়ে বৃষ্টি নামে,
1: হ্যাঁ
2: মেঘলা হলেই তো বৃষ্টি হবে, তাই তো?
1: সেই
2: সব মেঘেতে বৃষ্টি হয় না।
1: হ্যাঁ,
2: তো যখন সব মেঘেতে বৃষ্টি হয় তখন যেমন প্রকৃতি যেমন আরো সুন্দর হয়ে ওঠে, এই বললাম, ভালো থাকবেন।
1: রীনা দেবী, আপনাকে একটা জিনিস জানাবার আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু আজকে রাজরাতে ফোন করেছেন, আগামীকাল সকালে বলছি তোমার পর্বে আপনি ফোন করবেন না, অনুরোধ রইল, কারণ আমাদের যে শ্রোতারা,
2: আমার ভুল হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই, আপনার অবগতির জন্য জানিয়ে রাখলাম, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত। মেঘলা আকাশ, তার একটা আশ্চর্য ক্ষমতা আছে, সে মানুষকে থামিয়ে দেয়। যে মানুষটা সারাদিন কাজের চাপে ব্যস্ত, সেও জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। যে মানুষটা নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে অভ্যস্ত, সেও হঠাৎ করে নিজের ভেতরের কথা শুনতে পায়। কোনো একজন শ্রোতা বন্ধুও হয়তো নিজের মনের কথাগুলো আমাকে বলতে চাইছেন। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি দিদি।
1: হ্যাঁ বলুন অমিতাভ বাবু, বলুন।
3: হ্যাঁ, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি দিদি।
1: বাহ, বলুন আপনার।
3: হ্যাঁ, বর্ষা প্রেমে ডুবে আছি।
1: আচ্ছা, তা বলুন আপনার স্মৃতি, আপনার স্মৃতিগুলো একটু শুনি।
3: হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, আমি বলি।
1: হ্যাঁ বলুন।
3: ওখানে আমি একটা গান দিয়ে শুরু করেছিলাম, এমনই বর্ষা ছিল সেদিন, ইয়রে প্রদীপ ছিল মলিন, ও হাতে ছিল অলস দিন,
1: মনে কি পরে প্রিয়।
3: হ্যাঁ, ফিরে যাবে গো।
1: হ্যাঁ,
3: তো গানটা শুনে, মানে যিনি শুনছিলেন আর কি, যিনি শ্রোতা,
1: হ্যাঁ হ্যাঁ,
3: তিনি কিন্তু আমার মুখের দিকে তাকিয়েছিলেন।
1: আচ্ছা,
3: বলেছিলেন আমি তো দাদা গানটা গাইলেন আপনি, প্রথমে আপনি, তারপরে হলো তুমি, তারপর কিন্তু তার হাতে আসতে গেলেন। যাওয়া, কখনো হাতের স্পর্শ, সেটা

0: অপেক্ষার একটা বড় ভূমিকা আছে। অপেক্ষা ছাড়া প্রেম কখনো পূর্ণতা পায় না। কারো ফোনের অপেক্ষা, কারো চিঠির অপেক্ষা, কারো সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা, এই ছোট ছোট অপেক্ষাগুলোকে ভালোবাসাকে গভীর করে তোলে। মেঘলা আকাশও যেন অপেক্ষার প্রতীক। আকাশে মেঘ জমছে, বাতাসের গতি বদলাচ্ছে, গাছের পাতা কাঁপছে, সবাই যেন অপেক্ষা করছে বৃষ্টির জন্য। ঠিক তেমনই একজন প্রেমিক, বা প্রেমিকা অপেক্ষা করে প্রিয় মানুষটির একটি কথার জন্য, একটি হাসির জন্য, একটি ছোট্ট বার্তার জন্য। হ্যালো, নমস্কার বন্ধু, কে বলছেন?
1: মৎস্যমণি থেকে কমলকৃষ্ণ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আর তো বিষয় রেখেছেন বর্ষার আকাশে প্রেমের রং,
0: মেঘলা আকাশে প্রেমের রং। হ্যাঁ, কি বলুন?
1: হ্যাঁ, মানে মেঘলার আকাশে প্রেমের রং।
0: হ্যাঁ,
1: আসলে এটা বললেই রবি ঠাকুরের কথা বাদ দেওয়া যায় না, চলে আসে রবি ঠাকুরের কথা
0: একদম।
1: উনি তো অনেক কবিতাই লিখেছেন, অনন্য সৃষ্টি যেটা বর্ষা মঙ্গল, এইখানে একটা কবিতায় উনি লিখেছেন, এমন দিনে তারই বলা যায় এমন ঘনঘোর বর্ষায়। হ্যাঁ, আবার সোনারতরী যে বর্ষা, এই সোনারতরী তো লিখেছিলেন, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে, সেই গান। আর বর্ষা মঙ্গল তো আছে, অনেক অজস্র প্রেমের কবিতা। দেখুন, আমরা রোদে ছাতা নিয়ে বের হই, মেঘলা দিনেও কিন্তু ছাতা নিয়ে বের হই। যখন যুগল প্রেমিক বা তার স্বামী স্ত্রী, হতে পারে স্বামী স্ত্রী বা যৌবনে প্রেমিক প্রেমিকা, ঝমঝমিয়ে ঘন আকাশ যখন দৃষ্টি আসে, তখন এক একটাই ছাতা, দুজন কিন্তু পাশাপাশি হাত ধরে মাথা গুঁজে চলে যাচ্ছে মনের কথা বলে।
0: ঠিক,
1: এই হচ্ছে প্রকৃত প্রেম। আবার যখন বর্ষা নেই, মানে আকাশ পরিষ্কার, অথচ দুজন হাঁটছে বেড়াচ্ছে, ঘন মানে নীল আকাশ কালো ঘন হয়ে এলো, ঝড় উঠছে, দৌড়ে পালালো কোথায় ও যেখানে ঠাই পাচ্ছে, দুজন গুজে মানে একদম আরো কাছে এসে যেন নিজেকে বাঁচাচ্ছে, গাছতলায় হোক বা ঘরের কোনো কোণে হোক, সেটাও কিন্তু প্রেমের একটা মুহূর্ত। আবার বর্ষার দিনে ধরুন বাড়িতেই হোক, বর্ষা টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমরা খোলা বারান্দায় বসে কফি অথবা চায়ের কাপ বা কফি নিয়ে, বর্ষায় কফিটাই চলে বেশি, বা কাপ চা, গরম চা নিয়ে সেই ঝমঝম তার আনন্দ, বৃষ্টির রূপরেখা যেটা, সেটা উপভোগ করছি, চাও চলছে, আড্ডাও চলছে, এইটাও কিন্তু প্রেমের আরেকটা রূপ। এই বর্ষার রং তো যেমনই হোক, সে হোক কালো ধোয়াটে বা টিপ টিপ বৃষ্টি, নিজেদের মধ্যেই সেই অনুভূতিগুলি তো শেয়ার করা যায়। এখনকার যুগে বর্তমান প্রজন্মে আমরা একটা ক্লিকেই তো অনেক কিছু চলে যাচ্ছে, আগে বর্ষার মতো কবে বর্ষা আসবে আসবে যেমন অপেক্ষা করছে, আগে প্রেম যেমন চিঠির জন্য অপেক্ষা করছে কবে আসবে কবে আসবে, তো এখন কিন্তু এই বর্ষার দিনে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক যাই বলুন, আদান প্রদান কিন্তু খুব চলছে, দূরে হলো, বর্ষায় বেরোতে পারছে না, কথা ছিল যে আসবো বা যাবো, দুজন দুজনে যাচ্ছে, আসতে পারছে না, সেইখানে কিন্তু হোয়াটসঅ্যাপে চলছে এই এই পরিবর্তনগুলি কিন্তু আসছে। নমস্কার, আজকে অনেক কিছু বললাম,
0: নিশ্চয়ই অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন কমলকৃষ্ণ বাবু। ভালোবাসা কখনো শুধুমাত্র সুখের নয়, ভালোবাসার ভেতরে থাকে বিষণ্ণতাও। আরো একজন বন্ধু এসে গেছেন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি শেজারপুর থেকে আশিস দেব বলছি, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: মেঘলা আকাশে প্রেমের রং, তাই তো বলছি, বিষয়টা তাই।
0: হ্যাঁ, বিষয়টা, হ্যাঁ,
2: আপনি তো অনুষ্ঠান মাঝে মাঝে আমি ফোন করি বা ফোন শুনি, আজকে প্রোগ্রামটা পুরোটা শুনতে পারিনি, মাঝখানে আমি ঢুকে পড়ছি, বুঝলেন, একটু শুনেছিলাম।
0: আচ্ছা বলুন।
2: যাই হোক, দেখেন আমি সাহিত্যিকও না আর দার্শনিকও না, আমার সেন্সে মেঘলা আকাশে প্রেমের রংটা তেমন জমবে না, কেন জানেন, যখন আকাশে মেঘ প্রচন্ড মেঘ জমে, তখন বায়ুমন্ডলের যে তাপ ভূমিতে আসে, ভূমি থেকে যখন বিকৃতি উপরে উঠে, তখন সেই তাপ আবার মেঘে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের উপরে, সেই জন্য মেঘলা আকাশে অনেকটা গরম থাকে, বুঝলেন তো।

0: আমার ব্যাখ্যাটা বুঝুন, আমি বিজ্ঞান ভিত্তিক না, দেখেন আমি সেটা খাওয়া মানুষ, আমার যা যুক্তি আছে সেই যুক্তিকেই আমি বলছি। তো প্রেমের রংটা কখন জমবে জানেন? মেঘলা আকাশে যখন একটা পাশে জানালায় বসবেন, উত্তপ্ত আবহাওয়া থাকলে প্রেমটা তেমন জমবে না। গিরগিরি বাতাস বইছে, সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে, তখন প্রেমের কথা মনে করবে। কিন্তু প্রেম তো একটা অদৃশ্য টান, না দেখা যায় না শোনা যায়, মনের অনুভূতি, বুঝলেন তো? সেই অনুভূতি পেতে গেলে ওয়েদারটাও সেই রকম হতে হবে, তবে প্রেমের টান আসবে। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হলো মেঘলা আকাশে যদি ঝিরঝিরি বাতাস বয়, সঙ্গে একটু ঝিরঝিরি বৃষ্টি পড়ে, তখন প্রেমিকার কথা মনে প্রত্যেকেরই হবে। শুনেন, আমরা তো প্রত্যেকেই মানুষ, প্রত্যেকে একটা বিবেক মন থাকে, প্রেম তো আসবেই।
1: ঠিকই বললাম ম্যাডাম, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম যে ভালোবাসা কখনো শুধুমাত্র সুখ নিয়ে আসে এমনটা নয়, ভালোবাসার মধ্যে বিষণ্ণতাও থাকে। কারণ যাকে আমরা খুব ভালোবাসি তাকে হারানোর ভয়ও ততটাই গভীর হয়। মেঘলা আকাশের সৌন্দর্য অনেকটা সেরকম, সেখানে রোদ নেই কিন্তু অন্ধকারও নেই, সেখানে আনন্দ আছে আবার এক ফোঁটা বিষণ্ণতাও আছে, আর এই দুই অনুভূতির মিশ্রণই তাকে এত আকর্ষণীয় করে তোলে। জীবনের সব কিছু যদি সবসময় উজ্জ্বল হতো তাহলে হয়তো সৌন্দর্যের মূল্যই আমরা বুঝতাম না। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো।
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
2: আমি কাকলি ব্যানার্জি বলছি রামনগর থেকে।
1: হ্যাঁ বলুন।
2: আজকে যে তুমি প্রসঙ্গটা রেখেছো, আমি তুমি বলেই বললাম।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
2: আজকে যে প্রসঙ্গটা রেখেছো ওইটার সঙ্গে জুড়ে আমি একটা আমার দুলামের একটা আবৃত্তি তোমাকে শোনাচ্ছি, যেটা এটার সঙ্গে প্রাসঙ্গিক। মেঘলা দিনে বাদলা হওয়ায় যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, চোখের আধার জড়িয়েছে বাঘ, সরে বসছে না। ঠিক আছে, এইটুকুই আমার অনুভব।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। কি সুন্দর কবিতা শুনলাম আমরা কাকলি দেবীর কাছ থেকে, সত্যি তাই। যাকে আমরা ভালোবাসি, মেঘলা আকাশ হোক, বৃষ্টি স্নাত বিকেল হোক, জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা তাকেই কাছে পেতে চাই। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, না, অনেক সময় আমরা জীবনের এমন কিছু মানুষের প্রেমে পড়ি যাদের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের পথ মেলে না। সময়, পরিস্থিতি কিংবা দূরত্ব আমাদের আলাদা করে দেয়, কিন্তু তবুও সেই মানুষগুলো আমাদের হৃদয়ের একটি অংশ হয়ে থাকে। বছরের পর বছর কেটে যায়, জীবন বদলে যায়, নতুন মানুষ আসে, নতুন সম্পর্ক তৈরি হয়, তবুও কোনো এক মেঘলা দুপুরে হঠাৎ করে তাদের কথা মনে পড়ে যায়। মনে হয় যদি আর একবার দেখা হতো, যদি আরেকবার বলা যেত সেই নাওয়ালা কথাগুলো। কিন্তু জীবনের সব গল্পের শেষ অধ্যায় লেখা হয় না, কিছু গল্প অসমাপ্ত থাকাই হয়তো তাদের সৌন্দর্য।

0: থাকলে প্রেম জমে না, আর তাই এই গানটা আপনাদের শোনালাম। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং।
1: পশ্চিমবঙ্গে বীরভূম জেলার একটা গ্রাম থেকে বলি।
0: আপনার নামটা?
1: এ রহমান।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, বর্ষাকালটা তখন ছোটবেলা থেকেই বর্ষাকালে রচনা লিখতাম, বুঝলেন না? এই বিষয়টা সত্যি খুব ভালো।
0: আচ্ছা,
1: বর্ষা না থাকলে আমাদের অনেক সমস্যা, আজ থেকে 20 বছরের আগে এই বর্ষা আর এখন মধ্যে কিছুটা ফারাক আমি এই জন্য বলছি, তখন সাবমার্সিবল ছিল না আমাদের, যার ফলে একবার বৃষ্টির জন্য একবার বর্ষার জন্য একবার ধান হতো, যার ফলে খুব মানে আর্থিক অনটন হতো মানুষের, যার ফলে ওই বৃষ্টির অপেক্ষায় মানুষ দিন গুনত। এখন বর্তমানে বর্ষা অবশ্যই প্রয়োজন, শুধু ধান ফলানোর জন্য নয়, বর্ষা দেখুন পুকুর ডোবা জলাশয় গ্রীষ্মের দাবদাহে যখন শুকিয়ে যায় সব কিছু, গাছের সজীবতা হারিয়ে যায়, তখন চাতক কাতরে ডাকে এই বর্ষার জন্যই। তো এই বর্ষা ফলে আরো কি হয়, আমাদের ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প হয় আমাদের স্কুলে, আমাদের পঞ্চায়েতে, ব্লকে, বুঝলেন ম্যাডাম?
0: আচ্ছা,
1: সেই ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পে আমি ছাত্র ছাত্রীদেরকে প্রচুর আমি মোটিভেট করি, ইন্সপায়ার করি তাদেরকে প্রত্যেকে গাছ লাগানোর জন্য। কারণ আমি জানি, আমি তো বোটানি ছাত্র, গাছের কি প্রয়োজনীয়তা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলি যে গাছ তুমি যদি একটা করে লাগাও কত গাছ হবে জানো, যার ফলে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর শিকার হয়েছি সেখান থেকে আমরা মুক্তি পাবো একমাত্র গাছ লাগানোর জন্য। তো সুতরাং বর্ষাকাল আমাদের কাছে খুবই প্রিয়, সবার মানুষের কাছেই প্রিয় বর্ষাকাল। বর্ষা ঋতু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, কবি সাহিত্যিক দার্শনিক সবারই কাছে এটা শিক্ষণীয় বিষয়, তাই বলছি বর্ষাকাল আমার প্রিয় ঋতু। ভালো থাকবেন।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনিও। আজকে যেহেতু মেঘলা আকাশে প্রেমের রঙের বিষয়টা নিয়ে কথা বলছি, শুনছি আপনাদের কথাও, একটা কবিতা বড্ড মনে পড়ছে, আর মনে যেহেতু পড়ছে চলুন আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যাক। কবি জয় গোস্বামী লিখেছেন, কবিতার নাম মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, আই ছেলেটা নাম কি রে?

0: আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এতাল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই আমার, ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হল, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচেই নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি, বলছে ওরা কবির জন্য আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোরবেলার সেই হরিণী। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাতিয়া রহমান।
0: হ্যাঁ বলুন।
1: মেঘলা আকাশে প্রেমের রং, তাই তো?
0: হ্যাঁ,
1: দেখুন এই আষাঢ়ের শ্রাবণের মেঘলা আকাশ যখনই হয়, সত্যি

0: পরিস্থিতি স্মরণী হয়ে হারিয়ে যায় আজ থেকে 35 বছর আগে। তখন হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে 11 ক্লাসে।
1: আচ্ছা,
0: স্কুল 11 ক্লাস থেকে স্কুল করে ক্লাস করে বাড়ি ফিরছি, তো তখন দেখছি পশ্চিম আকাশে মেঘ জমা হচ্ছে।
1: আচ্ছা,
0: এই ছায়ায় ছায়ায় আসছি দুজনে আলপথ ধরে। রাস্তা অনেকটা, প্রায় 3.5 মাইল, সবটাই আলপথ, মাঝে রেল লাইন পার, কিছুটা ক্যানেলের পাম্প। যখনই ক্যানেলের বাঁধে এসেছি তখনই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। একই ছাতার তলায় দুজনে মাথা বাজলো, কিন্তু শরীর পুরো ভিজে গেল। আর সেই স্মৃতি আজও মেঘলা আকাশে যখন মল্লার রাগে গান হয় রেডিওতে, তখন মন কিন্তু আমার ফুটে চলে যায়। এই সময়ে ভাবতাম, যদি ওই দিনটা আরেকবার ফিরে পেতাম, প্রথম প্রেম, প্রথম স্মৃতি, সবকিছু যেন মনকে ভিজিয়ে দিয়ে চলে যায়, এক অন্য সুখানুভূতি মনকে যেন রাঙিয়ে দিয়ে যায়।
1: একদমই তাই,
0: বললাম, ভালো থাকবেন।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। মেঘলা আকাশের সঙ্গে আমাদের সম্পর্কটা প্রায় প্রত্যেকেরই অনেকটা কাছের, অনেকটা নিবিড়, অনেকটা ভালোবাসার। আজ কথা বলছি তাই তো মেঘলা আকাশে প্রেমের রং, এই বিষয়টা নিয়ে। শুনছি আপনাদের কথা, শুনছি আপনাদের গল্প, শুনছি আপনাদের অনুভূতি, আবারও শুনবো, কারণ আমাদের হাতে আরও অনেকটা সময় রয়ে গেছে। রাত্রির 11টা পর্যন্ত থাকবো একসঙ্গে, তবে এই মুহূর্তে চলুন একটা গানে যাই এবং তারপর আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

0: বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যালো, আমি বটতলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন অনিমেষ বাবু।
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি, আগে থেকে এখন ভালো ভালো ভালোই আছি। তার কারণ হলো মেঘলা আকাশের যে প্রেমের রংটা,
0: হ্যাঁ
1: সেই অনুযায়ী আমি একটা কথা বলছি। আমার একটা পুরানো মানে বান্ধবীকে হারিয়েছিলাম, সেটা তো আপনি বুঝে গেলেন যে সেটা এই কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে আসে প্রায় 7-8 বছর পরে আমার এই বান্ধবীটাকে পেয়েছিলাম।
0: আচ্ছা,
1: ওই ওই বান্ধবীকে পেয়েছিলাম এই কারণে, যখন আমি ও বাইক ছিল, ওর ছিল আমার বাইক ছিল, তখন বৃষ্টির এমন জায়গাতে বৃষ্টিটা নামছে, তখন আমি কোথাও যেতে পারিনি।
0: আচ্ছা,
1: তখন একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তখন দাঁড়িয়ে আমি তো আপনাকে চিনতে পারিনি, আমাকে বলেছে আমার তুমি আমাকে চিনতে পেরেছ, আমি না আপনাকে আমি কোথায় চিনবো। তখন বললো যে তুমি মনে করো দেখো আমি কে। তখন আমি কই না আমার তো মানে এইরকম মনে পড়ে না যে তুমি কে, আমাকে চিনতে পারো না কি না। এবার আমাকে বললো আমি সেই অপরূপা, ওই অপরূপা রায় চৌধুরী। আমি তো আর অনেকদিন পরে দেখলাম, বিশ্বাস করবেন না ম্যাডাম, এই আকাশের মেঘলা প্রেমে এখন মানে কি বলবো, মানে কতই শেষ হয় না ভালোবাসা মোবাইলে, সে কতটি শেয়ার করলাম।
0: খুব ভালো, চালিয়ে যান, ভালোবাসা জীবন ভরিয়ে তুলুক।
1: হ্যাঁ
0: তাদের মধ্যে একটা সেতু হয়ে দাঁড়িয়ে গেল, খুব ভালো লাগলো শুনে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতায় বারবার ফিরে এসেছে মেঘ, বৃষ্টি ও প্রেমের কথা, কারণ তিনি জানতেন প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানুষের হৃদয়ের গভীর সম্পর্ক রয়েছে। আজি ঝরঝর মুখর বাদর দিনে কিংবা মেঘের পরে মেঘ জমেছে, এই গানগুলো কেবল প্রকৃতির বর্ণনা নয়, মানুষের অন্তর্জগতেরও প্রকাশ। যখন আকাশে মেঘ জমে তখন মানুষের মনেও জমে ওঠে অজস্র অনুভূতি, আর সেই অনুভূতির ভাষাই হয়ে ওঠে কবিতা, গান ও ভালোবাসা। জীবনানন্দ দাশের কবিতায়ও আমরা দেখি এক ধরনের মেঘলা বিষণ্ণতা। সেই বিষণ্ণতা হতাশার নয়, বরং গভীর অনুভূতির। তার কবিতার পথ, মাঠ, নদী, আকাশ সব কিছুতেই যেন এক অদ্ভুত প্রেমের স্পর্শ লেগে আছে, কারণ সত্যিকারের প্রেম কখনো কেবল একজন মানুষকে ঘিরে থাকে না, তা ছড়িয়ে পড়ে সমগ্র পৃথিবীর ওপর। তখন গাছের পাতাও সুন্দর লাগে, বৃষ্টির শব্দও প্রিয় হয়ে ওঠে, আর মেঘলা আকাশও মনে হয় নিজের খুব কাছের কেউ।

0: হ্যালো,
1: সন্ধ্যা
0: শুভ সন্ধ্যা। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, শুক্লাদি বলছেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলেন।
1: বলি যে হ্যাঁ, বর্ষার দিন সব

0: মিলেমিশে তো আমাদের রবি ঠাকুরের শরণাপন্নই হতে হয়। তো বারবার রবি ঠাকুরকেই মনে করে বর্ষার দিনে বিশেষ করে, কারণ রবি ঠাকুর নিজেও বর্ষাকালটাকে ভীষণ
1: ভালোবাসতেন। সেই
0: প্রচুর গান প্রচুর কবিতা বর্ষাকে নিয়ে, সে যে কৃষ্ণ কলি তারে আমি বলি সেই কবিতাটা, তারপর গগনে গরজে মেঘ, এরকম অসংখ্য গানও আছে, সরোজরো মুখর বাজে। তবে একটা কি বিষয় জানো, কালকে আমি একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম, মানে সঙ্গীতানুষ্ঠান।
1: আচ্ছা,
0: কালকে বিশ্ব সঙ্গীত দিবস ছিল, তো কালকে আমি একজনের অপেক্ষায় ছিলাম, মানে আসার কথা ছিল প্রোগ্রামে, মানে আমি আমার বাড়ি থেকে যাব আর মানে আমার বন্ধু ও নিজের বাড়ি থেকে আসবে।
1: আচ্ছা,
0: কিন্তু বর্ষার কারণে মাঝখানে দুজনে বিচ্ছেদ হয়ে গেল, দেখাই হবে।
1: সেই সেই
0: আমি কিছুটা সময় অনুষ্ঠানটা উপভোগ করলাম একা একা, তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফোন করেছি, বললো যে সুপ্রভাতী, আমি তো রেডি হয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। বুঝতে পেরেছি বিষয়টা। তো বিশেষ করে জানো ওই যে কি জানি প্রেম কোনদিন ব্যক্তিগত মানে মানুষের সাথে বলছি আমি, ওই কোনদিন প্রেম টেম করিনি, বা মানে যার সাথে সংসার করছি বিয়ের পরেই প্রেম ভালোবাসা যা হওয়ার হয়েছে। প্রথম বিয়ের কিছুদিন পর মানে খুব মানে 15-20 দিন পর হবে, তো আমরা দুজন বাবার বাড়ি যাচ্ছি, ঠিক ওই সময় মানে গাড়ি থেকে নামলাম আর বৃষ্টিটা নেমে পড়লো আর কি। তো ছাতা ছিল সঙ্গে, হ্যাঁ, তো ছাতাটা তো মানে দুজনের একটা ছাতা, তো আমি ভিজে যাচ্ছিলাম আর আমার মিস্টার মানে উনি এতটাই আমাকে আগলে রাখছিলেন যাতে আমার গায়ে বৃষ্টি না পড়ে আর কি। ওই মুহূর্তটা আমার খুব মনে পড়ে
1: যায়,
0: ওই দিনটার কথা আর কি। সবাই যখন আলোচনা করছিল না বর্ষা নিয়ে, ভালোবাসা নিয়ে, তা আমার বারবার ওই কথাটাই মনে পড়ছিল এরকম আর কি। আসলে বর্ষার দিনে আমাদের যারা আমরা মানে কি বলে যে প্রেম টেম কিছু করিনি, তাদেরও বর্ষার দিনে মানে কোনো কেন জানি একটা সেই প্রেম ভালোবাসা একটা ভাব যেন মনের মধ্যে চলেই আসে। গান বা বৃষ্টি যখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঘরে একা থাকি বা দুজন মানুষ থাকি, যখন কোনো বই পড়ি বা গান শুনি বা বাইরের বৃষ্টির উপভোগ করি, তখন একটা মনের মধ্যে একটা কোথাও যেন একটা মানে ভাবটা এরকম হয় আর কি, যে যেন একটা প্রেম ভালোবাসা যেন কোথা থেকে যেন একটু মানে নিজের মধ্যে একটা জেগে ওঠে। তো আমি একটু গল্প লিখছিলাম এই বর্ষাটাকে নিয়েই, মাঝখানে মানে বর্ষাটা চলে এসেছিল আর কি। যাই হোক,
1: খুব
0: ভালো লাগছে তোমার কথা।
1: নিশ্চয়ই সঙ্গে থাকো, খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM উজ্জ্বন্ত। রয়েছি আজকে আজ রাতে পর্বে মেঘলা আকাশে প্রেমের রং, এই বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, শুনছি আপনাদের কথাও। আজকের এই ডিজিটাল যুগে ভালোবাসার প্রকাশের ধরন বদলেছে, চিঠির জায়গায় এসেছে মেসেজ, অপেক্ষার জায়গায় এসেছে তাৎক্ষণিক যোগাযোগ। তবু মানুষের হৃদয়ের অনুভূতি একই রয়ে গেছে, এখনো কেউ মেঘলা দিনে প্রিয় মানুষটির কথা ভাবে, এখনো কেউ বৃষ্টির শব্দ শুনে কোনো পুরনো স্মৃতিতে হারিয়ে যায়, এখনো কেউ কোনো গান শুনে হঠাৎ করে অকারণে আবেগ প্রবণ হয়ে পড়ে। প্রযুক্তি বদলেছে কিন্তু প্রেমের রং বদলায়নি। মেঘলা আকাশের নিচে পৃথিবীকে অনেক বেশি মানবিক মনে হয়। রোদ্দুরের দিনে মানুষ নিজের সাফল্য নিয়ে ভাবতে পারে, কিন্তু মেঘলা দিনে সে নিজের অনুভূতি নিয়ে ভাবে। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো,
2: শুভরাত্রি,
1: শুভ সন্ধ্যা।
2: এখন 10টা বেজে গেছে, সন্ধ্যা থেকে রাত্রি চলে গেল বাড়ি। ম্যাডাম,
1: রাত্রি চলে গেল, আমরা
2: বিশ্বজিৎ
1: বাবু

0: বলছেন?
1: হ্যাঁ, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছিলাম।
0: বলুন।
1: একটা দিক নিয়ে কিন্তু সবাই বলছে, সত্যি প্রেম প্রেম সবার থাকে না, বিশ্ব প্রেম করার মতো মানসিকতা অনেক লোকের মধ্যে থাকে না, ওটা মন থাকতে হয়, প্রেম করতে গেলে দিন লাগে। এক্সাক্ট সেটা আলোচনা বিষয়। বিষয়টা হচ্ছে এই বৃষ্টি এবং মেঘ, এটা অনেক মানুষের কিন্তু ঘুম উড়ে যায় ম্যাডাম। কেন আমি বলি আপনাকে, তার একটা বিরূপ দৃষ্টির কথা বলি। যে ঘর পাকাপোক্ত নয়, যে ঘর যে ঘরে বৃষ্টি পড়ে, যে লোককে ঘর থেকে বেরোতে হয় অন্য সংস্থানের জন্য, ও কিন্তু বলে না যে বলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দিকল নাকি ভয় পায়। আমাদের অবস্থাটা বুঝে গেছেন তো? এরকম বহু লোক আছে ম্যাডাম, আকাশের দিকে তাকিয়ে থাকে। আপনি তো বলছেন মেঘলা দেখে প্রেমের কবিতা, প্রেম নাম বাঁচার কারণ প্রেমিক রবীন্দ্রনাথ বারবার বর্ষার প্রেমে, দেখুন জল পরে পাতানোরে, এটা দেখি তো কবিগুরুর কলম আর এগিয়ে গেছে দ্রুত গতিতে। বর্ষায় অনেক প্রেমিক প্রেমিকা এক ছাতার তলায় যে কি সুন্দর সুন্দর গান আপনি আমাদের চিত্রায়িত হয়েছে ফ্লে সঙ্গীতের, সব বর্ষাকে কেন্দ্র করে তৈরি হওয়া। তো এই যে ছাতা নিয়ে দুজনে কি সুন্দর দৃশ্য, এগুলি আসলে আমাদের মনের মধ্যে বিরাট প্রভাব সৃষ্টি করে। তবে একটা কথা সত্য কথা, আপনি যেটা বারবার ওই একজন একটু আগে ভদ্রলোক বলছিলেন 26 বছর পরে দেখা পেলেন, এটা আসলে বর্ষা অনেক সময় মিলিয়ে দেয়, এটাই তো তার একটা বিরাট করিশ্মা। তবে একটা জিনিস বলি আপনাকে, বর্ষা ভালোবাসার কিন্তু বন্যা বইয়ে দেয় মানুষের মনে, সেই বন্যায় কিন্তু আবেগও ফেসে যায়, এটাই মনে হয় বর্ষার সবচেয়ে বড় ক্রেডিট। নমস্কার,
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমাদের একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, সম্ভবত শিউলি দেবী। অনেক আগে আমি এবং আমার স্বামী হাতে হাত ধরে বর্ষায় রিক্সাতে হোটেল গেছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর স্মৃতি।

0: শ্রোতা বন্ধুরা, বলছিলাম যে মেঘলা আকাশের নিচে পৃথিবীকে অনেক বেশি মানবিক মনে হয়। মেঘলা দিনে মানুষ নিজের অনুভূতি নিয়ে ভাবে, তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আসলে অর্থ বা ক্ষমতা নয়, এটি আন্তরিক সম্পর্ক, একটি নির্ভরতার হাত, একটি ভালোবাসার মানুষ। এগুলোই মানুষের জীবনের আসল সম্পদ, কারণ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ তার অর্জনের হিসাব করে না, সে হিসাব করে তার ভালোবাসাগুলোর। বন্ধু রয়েছেন, হ্যালো।
1: হ্যালো, আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: তো রবীন্দ্রনাথ ঠাকুর, বর্ষাকাল হচ্ছে প্রেমের মাস।
0: হ্যাঁ বন্ধু, রেডিওটিকে একটু মিউট করে দিতে হবে।
1: বলেছিলাম যে যাকে ভালোবাসবে তাকে বিয়ে করবে না।
0: রেডিও সেটটিকে একটু মিউট করে দিতে হবে।
1: এই উত্তরটা আমাদের অনেকেই আমরা জানি এবং অনেকে জানি না।
0: রেডিও সেটটিকে একটু মিউট করে কথা বললে খুব ভালো হবে। হ্যালো,
1: গান আছে না, প্রেম একবারই এসেছিল নীরবে, গানটা সুন্দর গানটা।
0: হ্যাঁ,
1: তো এই গানটা শুনলে এত ভালো লাগে। প্রেম তো সবার জীবনে আছে, ভালোবাসা যার জীবনে নেই সে তার কোনো ইয়ে নেই, দামি নেই। ভালোবাসা সবার জীবনে আসে, কারো হয়তো পূর্ণ হয়, কারো হয় না, তবে না পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। না পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, না চাইলে যারে পাওয়া যায়। গানের মধ্যে উনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। আমি মনে করি যে

0: ভালোবাসা জিনিসটা পবিত্র জিনিস, স্বর্গীয় জিনিস, প্রকৃত ভালোবাসার মধ্যে ঈশ্বর বিরাজ করে, সেই শিশুই হোক, বৃদ্ধই হোক আর যুবা যুবতী হোক।
1: অনেক ধন্যবাদ। একজন বন্ধু শেখেরকোট থেকে অরুণ দত্ত লিখে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা দিদি, এই মেঘলা দিনে ঝিরঝির বৃষ্টিতে সত্যি অন্যরকমের কত কিছু সব রোমাঞ্চকর দিনগুলো মনে করে দেয়, যা অন্য দিনগুলোতে অনুভূতি হয় না। দেখুন, ময়ূরটাও কিন্তু এই দিন ছাড়া পাখা মেলে না, সত্যি সত্যি তাই। এবারে চলুন আবার একটা বৃষ্টির গান হয়ে যাক, তবে এবারে গান শুনলে অবশ্যই রবি ঠাকুরকে শুনব। রবি ঠাকুরের বর্ষার সবচেয়ে বেশি গান রয়েছে, সবচেয়ে বেশি গান তিনি বর্ষাকে কেন্দ্র করে লিখেছেন, ঋতুর রানী বর্ষা, তাই এবারের গানটা রবি ঠাকুরের বর্ষার গান। চলুন শুনি, ফিরবো আবারও, তারপর আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান। তো আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর অম্বালিকা। কথা বলছি আজ মেঘলা আকাশে প্রেমের রং এই বিষয়টা নিয়ে। প্রেমের সবচেয়ে বড় সৌন্দর্য হল সে মানুষকে বদলে দেয়। যে মানুষটি আগে শুধু নিজের কথা ভাবত, সে অন্য কারো সুখ দুঃখ নিয়ে ভাবতে শেখে। যে মানুষটি আগে একা থাকতে ভালোবাসত, সে কারো উপস্থিতিকে নিজের জীবনের অপরিহার্য অংশ মনে করতে শুরু করে। ভালোবাসা মানুষকে আরো উদার, আরো সহনশীল, আরো সুন্দর করে তোলে। আর এই পরিবর্তনের প্রক্রিয়াটা অনেকটা মেঘলা আকাশের মতো, ধীরে ধীরে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। একটি মেঘলা বিকেলের কথা কল্পনা করুন। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। জানালার পাশে বসে কেউ হয়তো একটি বই পড়ছে, কেউ গান শুনছে, কেউ চুপচাপ আকাশ দেখছে। আর ঠিক সেই মুহূর্তে কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ে যাচ্ছে। সেই মানুষটি হয়তো কাছে নেই, কিন্তু তার স্মৃতি আছে। আর কখনো কখনো স্মৃতিও মানুষের কাছে বাস্তবের মতোই জীবন্ত হয়ে ওঠে। প্রেমের রং আসলে এক নয়, কখনো তা লাল আবেগের, কখনো নীল স্বপ্নের, কখনো সাদা বিশ্বাসের, কখনো সবুজ আশার। আর মেঘলা আকাশ এই সব রঙকে নিজের ভেতরে ধারণ করে। বাইরে থেকে তাকে ধূসর মনে হলেও তার গভীরে লুকিয়ে থাকে অসংখ্য রঙের খেলা। ঠিক তেমনই একজন মানুষের হৃদয়ের ভেতরেও থাকে অসংখ্য অনুভূতির স্তর। বাইরে থেকে যা বোঝা যায় না, তা অনুভব করতে হয়। আমরা অনেক সময় মনে করি প্রেম মানেই পাওয়া, কিন্তু আসলে প্রেমের সৌন্দর্য শুধু পাওয়ার মধ্যে নয়, অনুভবের মধ্যেও। কেউ পাশে থেকেও ভালোবাসতে পারে, আবার কেউ দূরে থেকেও। কেউ প্রতিদিন দেখা করেও সম্পর্কের গভীরতা খুঁজে পায় না, আবার কেউ বছরের পর বছর দূরে থেকেও হৃদয়ের বন্ধন অটুট রাখে। ভালোবাসা তাই দূরত্ব মাপে না, সময় মাপে না, সে মাপে অনুভূতিতে। হ্যালো,

মধুরাত 11টা পর্যন্ত আমি থাকব। আজ রাতে নিয়ে আপনারা যারা এখনো পর্যন্ত কথা বলতে পারেননি, কিন্তু আপনাদের গল্প রয়েছে বর্ষা নিয়ে, বৃষ্টি নিয়ে, আপনারা চেষ্টা করতে পারেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আমাদের ফোন নম্বর 0381-232-6253। এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাদের অনুভূতিগুলো আপনারা মেসেজের মাধ্যমে আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। জীবনের প্রতিটি মানুষেরই কিছু মেঘলা দিন থাকে, কিছু দিন আসে যখন মন অকারণে ভারী হয়ে ওঠে, মনে হয় কিছু একটা নেই, কিছু একটা হারিয়ে গেছে। সেই দিনগুলোতে যদি ভালোবাসার কোনো স্মৃতি পাশে থাকে, তাহলে একাকিত্ব কিছুটা কমে যায়, কারণ ভালোবাসা মানুষকে আশ্রয় দেয়, এমনকি স্মৃতির মধ্যেও।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি প্রেমদেব বর্মা বলছিলাম আগরতলা থেকে। আমি একটি প্রেমের গান শুনতে চাই।
0: এখন গানের অনুষ্ঠান চলছে না বন্ধু, আপনি সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধ করব, আপনারা যখনই ফোন করবেন আমাদের কি অনুষ্ঠান চলছে সেটা জেনে তারপর ফোন করবেন। আজ আজ রাতে পর্বে কথা বলছি মেঘলা আকাশে প্রেমের রং এই বিষয়টা নিয়ে। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:49, আর কিছুটা সময় আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো
2: হ্যালো
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি শিউলি দেব বর্মা বলছিলাম। আজকে আমি প্রথম হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোটা শিখেছি আর কি।
0: আচ্ছা,
2: তার জন্য একটা ছোট্ট করে মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম।
0: আচ্ছা বলুন।
2: হ্যাঁ, মেঘলা আকাশে মানে প্রেমের কথা, এই তো? মেঘলা যখন নাকি মেঘ করে তখন একা একা বসে আমি ওই মানে বাইরের দিকে মানে বৃষ্টি পড়াটা উপভোগ করি আর কি। তখন অনেক স্মৃতি মনে হয় আগের প্রেমের কাহিনী, মানে আমার স্বামী সঙ্গে কোথায় কোন সময় কি ঘটনা ঘটেছিল এইসব মনে পড়ে আর কি। এখন তো আমি একা একা বসেই সব উপভোগ করি আর কি, এই মেঘলা আকাশে। এই কথাটাই বললাম আর কিছু না।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আদিত্য বাবু পাঠিয়েছেন রামনগর থেকে, আদিত্য রায়। তিনি লিখছেন, আজকের বিষয় শুভ সন্ধ্যা অম্বালিকা, আজকের বিষয় মেঘলা দিনে প্রেমের রং। খুব সুন্দর একটা বিষয়। দিন মেঘলা হয়ে যাওয়া মানে মনে অনেক রকম ভাব উদয় হয়, যদিও সে ভাবটা অনেক সময়ই জায়গা বিশেষের ওপর নির্ভর করে। ধরুন আপনি বাড়ি থেকে অফিসের জন্য রওনা হবেন, তখন মেঘ করল, সেই মুহূর্তে কিন্তু মনের কোনো এক কোণে চিন্তা জড়ো হয়, সময় মতো অফিসে যেতে পারবো কি না ইত্যাদি ইত্যাদি। কোনো দরকারি কাজে বাড়ি থেকে বার হওয়ার সময়ও যদি মেঘ করে তখনও একই রকমের চিন্তা আসে। কিন্তু আজকের বিষয় তো এসব নিয়ে নয়, আজকের বিষয় মেঘ এবং প্রেম নিয়ে। ম্যাডাম, মেঘ এবং প্রেমের এক অনন্য মধুর সম্পর্ক রয়েছে। দিন মেঘলা হওয়া মাত্রই মনটা অনেক সময় বিষণ্ন হয়ে পড়ে, অনেক সময় আবার একা হয়ে পড়ে।

যদি ওই মুহূর্তে বাড়িতে থাকি তখন মনে হয় ভালোবাসার মানুষটা যদি পাশে থাকতো, যদি এই মুহূর্তেই তার হাতটা চেপে ধরে তার সঙ্গে অনেক গল্প করতে পারতাম, মনের কথা তাকে সব বলে দিতে পারতাম। আর যদি ভালোবাসার মানুষটার সাথেই থাকি সেই মেঘলা দিনে, তাহলে মনে হয় যেন জীবনে আর খুব কম জিনিসই পাওয়ার আছে। আমারও এমন একটা অভিজ্ঞতা রয়েছে। কোনো এক মেঘলা দিনে ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে গিয়েছিলাম। গাড়িতে বসে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলাম মাত্র, কিন্তু মেঘলা দিনে বৃষ্টি উকি দিতে শুরু করলো।

মাথায় রয়েছে। কোনো এক মেঘলা দিনে ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে গিয়েছিলাম, গাড়িতে বসে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলাম মাত্র, কিন্তু মেঘলা দিনে বৃষ্টি উকি দিতে শুরু করলো। তখন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছায়াছবির একটা ডায়লগের কথা মনে পড়ল। নানা বানিকে বলেছিল, যাহা যাহা হো ওয়াহি কা মজা লো। আমারও সেই মুহূর্তে তাই করার ইচ্ছে হলো। গাড়িতে ছিলাম, ভাবলাম এই হালকা বৃষ্টির মধ্যে অন্য কোথাও না গিয়ে এখানেই মেঘলা দিনের আনন্দ নিয়ে নিই। আমার কাছে ফ্লাস্কে গরম জল ছিল, গাড়িতে কাপ আর গ্রিন টিয়ের ব্যাগও ছিল। ঝটপট গাড়ির মধ্যেই দুজনে দু কাপ চা বানিয়ে নিলাম, এবং এই পুরোটা সময় গাড়ি কিন্তু রাস্তার ধারেই পার্ক করা ছিল। সেই চা পান করতে করতে অনেক মনের কথা তার সাথে ভাগ করতে পেরেছিলাম। এবং বিশ্বাস করুন, যে কোনো বিলাসবহুল রেস্তোরাঁ থেকে এই রাস্তার পাশে দাঁড়ানো গাড়ির ভেতর মেঘলা দিনে দু কাপ গ্রিন টি আমাদের সম্পর্কটাকে আরও মধুর, আরও গভীর করে তুলেছিল। এই স্মৃতি থাকবে আমার মনে সারা জীবন। বাহ, দারুণ স্মৃতি, সত্যি তাই। তবে প্রেমের ক্ষেত্রে গ্রিন টিটা খুব একটা জমে না বলে আমার মনে হয়। গ্রিন টিটা স্বাস্থ্যকর ঠিকই, কিন্তু এখানে যেহেতু আর কোনো অপশন নেই, তাই গ্রিন টির আশ্রয় নিতে হলো। তবে প্রেমের ক্ষেত্রে দু কাপ দুধের চাই বেশি প্রেম আনে মনে হয়। যাই হোক, অনেক ধন্যবাদ আদিত্যবাবু। পিন্টু দাস লিখে পাঠিয়েছেন, মোস্ট অফ দ্য পিপল অফ আর কান্ট্রি ইজ প্রেফার্ড টু রেইনি সিজন বিকজ অফ হিজ অর হার ফিউচার লাইফ ইজ এপিয়ার্স অফ হিজ অর হার লাভ বাই পিন্টু দাস ফ্রম ইন্দ্রনগর। আচ্ছা, সমীরণ সরকার বামুটিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা ম্যাডাম। বর্ষা প্রেমের এবং আনন্দের মাস বটে, যেখানে প্রকৃতির রূপে প্রেমের এবং আবেগের সৃষ্টি হয়, যেখানে পাখিরা তাদের নতুন সঙ্গীকে নিয়ে মহা আনন্দে জল ছিটিয়ে স্নান করে, যেখানে প্রকৃতির গাছপালাগুলি যেন আনন্দে ঝিরঝির বাতাসে হাত তুলে নাচে। এই বৃষ্টিতে অনেকের অনেক স্বপ্ন পূরণ হয়, যেমন জেলেরা অপেক্ষায় থাকে বৃষ্টির জোরে ভেসে আসা মাছগুলি ধরার জন্য, আবার মাঝিরা বৃষ্টির জলের অপেক্ষায় থাকেন তাদের ডিঙাগুলি নদীতে ভাসানোর জন্য। প্রেমিক প্রেমিকারা বৃষ্টির জলে ভিজে মনের আনন্দের রঙগুলি খুঁজে পায়। সব মিলিয়ে বৃষ্টির জল যেমন পরিবেশ শীতল করে, তেমনি অনেক স্বপ্ন দেখাতেও সহায়তা করে। সমীরণ সরকার, বামুটিয়া। সত্যি। আর যদি আপনাকে কোনো মেঘলা আকাশের নিচে ধরুন আপনি দাঁড়িয়ে রয়েছেন, তাহলে একটু সময় নিয়ে নিজের হৃদয়ের দিকে তাকান। হয়তো সেখানে এখনও লুকিয়ে আছে কোনো পুরনো নাম, কোনো অমলিন স্মৃতি, কোনো অসমাপ্ত গল্প। হয়তো এমন কাউকে মনে পড়বে যাকে আপনি অনেক দিন দেখেননি। হয়তো মনে পড়বে এমন কিছু কথা যা কখনো বলা হয়নি, আর তখন বুঝতে পারবেন ভালোবাসা কখনো সত্যি শেষ হয়ে যায় না, আর সেই প্রেম কখনো একটি মানুষের, কখনো একটি স্মৃতির, কখনো একটি গানের, কখনো একটি চিঠির, কখনো একটি অপেক্ষার। সেই প্রেমই আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্ন দেখায়, নতুন করে অনুভব করতে শেখায়। সেই প্রেমই মেঘলা আকাশকে করে তোলে আরো সুন্দর, আরো অর্থপূর্ণ, আরো আপন।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো আজ রাতে পর্ব এখানেই শেষ করলাম। এবারে জানিয়ে দেব আপনাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কববরক অনুষ্ঠান দিয়ে দিনে শুরু হবে। 7:25 শুনবেন সংবাদ, 7:45 শুনবেন অভিজ্ঞাপন, 8:40 শুনবেন তোমায় গান শোনাব, 9:10 সংবাদ শিরোনাম, 9:12 বলছি তোমায় সঙ্গে থাকবে আর্য শ্বেতা, 10:00 তুমি অনন্যা, 11:00 আবারও রয়েছে ককবরক অনুষ্ঠান, 2:30 শুনবেন চিরায়ত, 3:00 রিদমা ঝাড়ে, 3:58 আবারও রয়েছে সংবাদ শিরোনাম, এবং 4:00 ফেলে আসা দিনের গান, সঙ্গে থাকবে আর্য মহুয়া, 5:00 শুনবেন আপনার সমীপে, তারপর শুনবেন ঝুমে সাত সাত, 6:30 শুনবেন অনুষ্ঠান ছন্দে গানে, 8:05 শুনবেন সুস্বাস্থ্য, 9:02 শুনবেন প্রণমিত মায়, 9:30 শুনবেন আবারও আজ রাতে সঙ্গে থাকবে আর্য অন্তরা, 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33°C কাছাকাছি এবং সর্বনিম্ন 24°C। আজকের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 32.4°C এবং সর্বনিম্ন 23.5°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 71%। একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে আগরতলার ত্রিপুরার সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ 7 থেকে 10 mm বৃষ্টিপাত হবে রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে। সেই সঙ্গে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চান্ত। শুভরাত্রি।